খনাই তনাই রংসাকি থাকু বুকু বেড়াই খনা তুতক রেসাব মু লামসক মু তিনি ও ফুংকুসাকি জরা ও কয়দর নদী সঙ্গ রেসাব মু ইয়াফার লাইখা তাবুক ফাইদি সঙ্গ দাদাক সিদাক গরঙ্গানো তিনি শালকামা পান্দাও রংসাকি থাকু বুকু তিনি ও শালো নরক যত বাই গরঙ্গানি বাকি কক বথমা চিনি কক বরক বাই দাল বিদাল গাবনি মৌ আও চিনি বড় রোগ আগি আগি নিজরা তৈ তাবুক নিজরা ওবো যে গরং রোগ তৈ যে গসরং রোগ গে তাবুক বো কিসা মিশা গাব রুই এবার পালি রুই টংলাইকু দাল বিদাল পালিনি বুমু তৈ গাবনি মৌ রোগ বাই ভাইকে চিনি বড় রোগ আগি রি তাকনানি ফুরু গাব রুই এবার পালি রুই রি তাকলাই এবার খুতুং নো রং তাঙ্গি বাহাইকে রি তাকলাই আবরক নরকি যেন ককলাম সালাইলে তে কিসিসা জুদা কক বাই তুমুং সানানি থাকা হাঙ্গে কালার বাহাইকে খলাই চিনি খুতুং নো খুলনি খুতুং নো কালার বাহাইকে রু এবার রং বাহাইকে তাং আবনরকি যেন ককলাম সালাইলে তে ববো রং রক যেন তামো বাই চিনি কক বাই সিনি আবনরকি যেন ককলাম সালাইলে রংসাকি দাকু বুকু নরক যতন গরঙ্গি মানো ককদুক নি বিশিদ্ধ ককদুক নম্বর 2326253 হাইন হাইকে দিঙ্গি সাফিরানো নই থাম নই দক নই বা থাম চিনি ও হাসাকাও চিনি হাও এবার চিনি ত্রিপুরা হাও এবার তৈপুরা হাও চিনি বড় রোগ বাহাইকে যেন গাবরলাই এবার চিনি রমদি খুতংন বাহাইকে রং তাঙ্গি যেন রি রক তাকলাই আবরক নরকি যেন ককলাম সালাইনে গাবনি মূ রক যেন পুইলানো সাই মানলাইনে গাবনো বাহাইকে সিনাম ইয়েকে বা ও পালিনো বাহাইকে সিনাম আবো যেন দ্রুক দ্রুক সাই মানলাইনে কুচাক কুচাক দ্য রেড রেড যে যেন সালাইমানি আবো ও রেড এবার কুচাক এবার লাল বাংলা বাইকে তুমুং যেন সানানি থাকা আবো টক টক লাল যে করা কচাক আবনো

0: চিকন চিকন খেয়ে তাং ফিনিগুই আবো সুগুই তুই সাপলুই সঙ্গুই খুতং নো গাপ রুগুই খুতং কুচা খলায়ো আ গাপ তেই কাকিয়া দিস ইস দ্য পার্মানেন্ট কালার নি হনমানো আবনো সং আবো ওয়াইশা তুমুং নং খুতং কুফুরো কুচা কালার নাঙ্গুই থাকা হনকে আবোতেই কাকফ্লাইয়া আবো অ বুফাং আসু বুফাং নি যে ইয়ারং বাই গাপ সনাম মানে যে কচাক আবো বেলাইনো হ্যালো হ্যালো হ্যালো ই সাদি তে কিসিসা খরাং সতনই ই বেলাই বেলাই কেন ফুং কাহাম
1: নংনি মানে আও আকাশ মানে এফেন মানে তাং রং দিয়া মানে বাংলা রং তং দা বাই
0: ও
1: মানে রেডিও সেট পানং সং মানে রেডিও সেট দাই যে মানে বাংলা সে নাই রহ ও গরক সুসনা হাইয়া
0: তাবু খনাইয়া দাং দং
1: ও মানে খনাইয়া তা বাংলা রং তং দা বাই
0: ও বাংলা রং তং না আবো চিনি দাম নাই সার্ভারনি কানেকশন রগো কিসা সে কেবিং মুং গি তং না আবনি বাকি তাবুখে নং খনাই দা তং চিনি কক খাই আং সামানি কক খনাই দা তং
1: মানে নিনি ফোন কল খাইনা গাজ খনাই তং না রেডিও সেট কে বাংলা রি তং তা
0: ও রেডিও টি চিন খরাং থাঙ্গে না
1: ও মানে তো গরক খনা হই আর রেডিও সেট কে খনা
0: নং বো জাগানি সাহরি তং তা খু
1: আ খাই ইয়াং মে সং কল ফাজিন দেরে সে না
0: সিমনা সান কল ফাজিন না আও নং না রো আগি রকম তে হাই রা ইং
1: মিয়া রং নিছি নি কাতে ইং যা মানে ক্লিয়ার রসাই তো মানো গাতি নি সাং রে কাতা এম দিন রাতে ইয়া কো তুলি সিগ নাই
0: দ দ দ ঠিক গান আবু তুর তুর ঠিক গানে কি শাসক সার্ভারনি প্রবলেম রকম
1: ও আচ্ছা
0: আচ্ছা আচ্ছা আচ্ছা দ আকন তাকু বেলাই বেলাই
1: কি ই
0: নন বেলাই বেলাই কেন হামবাই সন সাহর মানি বাকি
1: ও ও
0: দ দ বেলাই না হামবাই
1: ও হামবাই বাই

khnai tong nai rang sak ni ta khu bu khu gap bai ki sina eba sung khu tung no bai ki rong tang abrok nor gei tini ni shal kama panda o sung shalai tong go balai nang kup mani obo sung sarai furu sini bororok no sung to khul ni khu tung sina mai ri ta gei kano sini kurei hun mani se mung sa pana kurei sini tibra sharok ni কক নিশিমি ওয়ান ছুগি ফেকে চামুং নুমুং তমুং চামুং কানমুং চুমুং এবাক ফাশিং গনো বেলায় কুচুক রাই দাবাই এবাক কুচুক ওয়ান সুক মুং বাই ইয়া খেবা সিমুং নুক মুং বাই সিনাম জাক ফিয়াবা আবু তাবুক নি অ মল ফাই আবুনো লেটেস্ট ক্লাইনানি এবা আবুনোতে কুচুক মারি তলাং থাংনানি বাকি বেলাই তামনাই অ ও তাবুক নি অ যুগ নি তাং সেব বাই গদালি গড়ি নি বাকি সঙ্গ আপনো গড়ি হাই মা দঙ্গে বুইনি সাম সাক রকনো সঙ্গ আপনো এডপ মাকলাইকা এবার সঙ্গ মা কবাক লাইকা রংসাকি তাকু বুকু তাবুক সঙ্গ খালাইনাই তিরিনি হায়ুংনি খরাং

0: ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা, তিনি ফাসাল, তালক্রান তালনি শালচার শালমারি, চিবরিরা থামচিবা তিপ্রা বিশিখম, মে তালনি শালনি চিচুকু শালমারি, নৈশাই নৈচিদক ইংরেজি বিশি, চীন পান্দা নৈরা থামচিদক পয়েন্ট ব্রে মিটার্স, এবার সাশাই নৈরা দক চিচুকু কিলোহার্স আওয়াইং তঙ্গ যতনি ভাচিং ফুঙ্ক চাংজরানি খাকা হামিয়া ফারি তাবক চেংজাগ চিনি তিনি ফুংনি ককবর গাওয়াই পান্দা হায়ুংনি খরাং, তিনি হায়ুংনি খরাং পান্দাও যত খাই তাই তাকক বকসনও লাভসাগ আও যালব্রমনি হাই তিনি বকালায়ন কক কাহাম, তিনি কক কাহামও যায়ন নেতাজি সুভাষ চন্দ্র বোস সালংমানি কগ্র বয়া চাইখা ওড়িশানি কটক আউলিব বিশি হেঙ্কাই চিচারা চুকুচিসনি বিনি মানিমুং প্রভাবতী দেবী বিনি ফানিমুং গাই জানকীনাথ বোস ব সাউই কলংমানি কগ্রক আঙ্কাহাই নরগানো থৈরদি আং নরংন ফিয়কমা রগনো হই সাও বতাই দিল্লি হিমদি হই সাও বতাই বসালঙ্কা লংমাও চবা খাইনা ওয়ান সুকমা গরি হনকে তাই কিরেমা গরি খে অ লংমানো মূসা ফানো চকিয়া লংমানী চবাব কপ্লাই অংনানি আশ কক কতরিয়া চবানো বসকাঙ্গই তলাংনানি অকক সে বেলাই কতর্ক বতাই বসালঙ্কা যে বরকনি খাক চাংমা গরি যে ফুরব খাকওয়ার খে বঙ্গাই মেঙ্গা আশেক জরা চা লাইখা নেতাজি সুভাষ চন্দ্র বোস সালংমানি কক্র তাবক খালায়ন যাইথাংজাক লাইবুমানী কক্রক তাই তিনি কক্রক

ni ulo abo subai paithak nishal ngai thango chichukura baji tham khristo bisuo tinitei shalano bharat ni chichukura dokchi char khristo bisuo chini bharat hakto ni kusti ni kingbodanti darashin bo mumbai o bisho kusti championship ngai bo paimari sal apno karibu mitu shoton jakne rokni bisingo tongo chichukura chuku chichuku khristo bisuo ulus segun uba sanju abo nigeriani rashtrapati ngai aba rashtrabokhrok ngai puila samung yachakmani sal bini bisingti chidok bisini bagai samorik shashon aba military shashon tongmani abo sobai rajako hnei saklai jako mitun satanjakne rukni bisingo tongo tinitei sal nei chichuku meo John F. Kennedy chichukura chitham khristo bisuo markin juktarashtro ni bo phil thamsi ba rashtro bokhrok ungmani sal apno karibo bob hoop obo chichukura tham khristo bisuo british american ni khatong thorunai eba mnei kothok ni je toke musakrung bini achai pani shal karmula anhani abo chichukura charchi char khristo bisuo bo american ni basketball khelwar bo achai pani shal teibo tinitei shalo আচাই নেই তেই থিনাই রকনি বিশিঙ্গ তঙ্গ চিচুকুরা দকচিথাম খ্রিস্ট বিশুও নুয়েল গালা গার ববহাইন আচাই মানি শাল চিচুকুরা নেইচি নেই খ্রিস্ট বিশুও আইনিস জেনাকিস ববহাইন আচাই মানি শাল তেই খরকসা তঙ্গ চিচুকুরা চিব্রি খ্রিস্ট বিশুও তিনি তেই শাল নেইচি চুকু মেওন তেনজিন নর্গে ববহাইন আচাই মানি শাল থৈনাই বুমুঙ্গনাং রকনি বিশিঙ্গ তঙ্গ নেই সাইচি থাম খ্রিস্ট বিশুও হেনরি মর্গ্যান টেলার ববহাইন কেনাডিয়ান নে ফিজিসিয়ান বব থৈ মানি শাল তৈব তঙ্গ নেই সাই চি খ্রিস্ট বিশুও তিনি তেই শাল নেই চি চুকু মেওন ডেনিস হফার ববহাইন থৈ মানি শাল চিচুকুরা চুকুচি থাম খ্রিস্ট বিশুও হুঁকে জেফ ওয়কলে ববহাইন থৈমানি শাল আশুক চড়া চং খালাইখা তিনিতেই শালো লাইথাং বিশুও পাতি থাংমানি পাতি মংরক ন

0: তাবকখানা লাইনে কক থুমর আনিয়া ফাওয়া পুইলানো তম তিনি কক থুমো আখা বিখানি আগনি কাতি উইমাইয়া আবনি বাকৈন আখা বিখানি আগনি বাহাইকে কাতি উইমান আবন বাকি মগ ড্রিল খাইজাক দো সাব্রম আমি লোকরং সাকলাইজাকা ই মগ ড্রিল থাঙ্গি যখা বিখানি আগনি বাহাইকে কাতিমান আপনি সেব সাপ নাহারান বাকি অবহনকাই বৈদেশ আর বাংলাদেশটাই ভারত নিবিসিং থাংলাই সুখাইতে কিসাছে মানা বক্সিন জাখা অবহংকাই করবুক আরো সাকলাই জাখা সানজা দামদক নিশিমি ফুঙাই দামদক জরা অব খাজাক তঙনে তাই সাকলাই জাখা খরক ব্রী ন লাই থাংলাইসো খাই মাংলা তাই থাংলাইসো খাইনানি ইংব আরনি গসিমুংলাই মানজাক না নাংনাই এবা ফুনুক না নাংনাই তাই পিয়াবা দরনা গগৈ সাকহামনগো থাংনাইর তাই কেরং রাইদা এবা কেরং বাই খাজাক সেবুক সেবুক খালাইনাইর বরক ও রাইদাও খবজা খালাক তাই পুলিশ তাই প্যারা মিলিটারি সেবুক খাইনাইর বরকব ও রাইদাও খবজা খালাক যে ও রাইদানো গসিউইন হারিয়া বরং নৈশাই নৈজি থাম ইংরেজি বিশ্বনি কেরং রাইদা ওয়ান সিক্সটি থ্রি আবনো রহর জাগান মাজরা বের জাগান তাই ও মাজরা বেরজাক বা ওদাগিম দঙ্গনে জুলাই তালনি সালচিথাম সালমারি নৈশাই নিশিদগ্নি
1: বড় রগ্নি বিশিঙ্গ তঙ্ক চাং তৈ কিরিমাক রিখে তংনা নিন নাহারে সিপাহীজলা জেলানি সোনামুড়া মহকুমা ভারত বাংলাদেশনি যে আড়ি আমচাইও বারা মিটারনি বিশিঙ্গ হরনি দামচারনি সিমি তাইনি ফুংনি দাম্বা জড়াতেই বড় রোগ থাংলাইসু খ্লাইনানি বাকি আরনি বাকি কিসাসু মানা খ্লাইজাক মুং আবো সাকলাইজাখা আবো বি এন এস এস 2023-163 দ্বারা অনুযায়ী সিপাহীজলা জেলানি জেলা শাসক আ মানা খ্লাই মুন্ন আবো বক্সিনখা আবো বুজকাং সালচি নেই জুন নৈশাই নৈচিদক জরা তংনাই আরও খবজাকলায় সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী পুলিশ তেই পুলিশ সুপার অংখেবা মহকুমানি শাসক তেই আমতিহাই বড় রকনি তুমুং পারমিশন মানজাক বড় রক অংখেবা আপনকারে যে বড় রক দাদাক সিদাক সাকাম নাইজাক না নাঙ্গি তংখা অংখেবা সরকারনি সেবক খ্লাই তংনাই আমতিহাই বড় রক আ মানা খ্লাইজাক মুঙ্গ খবজাকলা খনাই সাকলাইজাখা তুমুং ন তংকসং বড় রক আ দাগিমুং ন মানিয়া হানকে বি এন এস 2023 এবার নৈশাই নৈচিথাম নি নৈরা নৈচিথাম দারা নগৈ আবো মাজরা বেরজাকাই হই ককমুং কাংসাও সাকলাইজাখা
0: আনিয়াগতে কেসা তঙ্গ অবহাই সেবুগ বরক তলাংমানিক ন্যাশনালাইজ ব্যাংক অ্যাপ্রেন্টিস পোস্ট কিসাসে বক্স আচক থাই তঙ্গ আবো সুপুং জাগান বেকুলি তঙ্গ 5138 অবহাই পাঞ্জাব এন্ড সিন ব্যাংক রংমারি নাংনাই গ্রেজুয়েট নাংনাই জেসে ব্রাঞ্চ নিফানো ওমর নাংনাই বিশি নৈজি নিশি

0: অফ বরোডাও অ্যাপ্রেটেন্স আবো তলাং চাকাই তঙ্গ পাই থাক শালমারি শাকলাই চাখা জোন তালনি শালচার শালমারি নেশাই নেচিত ইংরেজি বেশি তাই বো কাহামকাই সাইমানা নিহিনকাই ওয়েবসাইট নাই মানাই PNBIndia.in তেগাইশে হানগাকাই ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট ইন আরও লগন খালাই নাই মাননাই
1: নগবর্তিপানি কক্তমা আগুলি বীরখং খালাতে গানাগিনি আমসাইনি নগবর্তিপানি কক্তমাও সাকলাই জাখা নখা চুমুই গানাং তংনাই তেই কিসা মিসা ওয়াতেই ফাই ফানোমানো জাগা জাগা আমচাইও তুংকুকমানি মারিও তুংসামারিও নুকসাগানো 33 ডিগ্রি সেলসিয়াস তেই তুংখলাই মারিও 23 ডিগ্রি সেলসিয়াস নবারো তুই হকুনি মারি সাকাও নুকসাগানো 84% তেই খামাও নুকসাগানো 40% হজাক মঙ্গো ফেরাঙ্কগী ওয়াতেই ফাই ফানো মানো নকবার দামো ব্রিচিনি সিমি বাচি কদখলাই নকবার ফাই ফানো মানো চিনি ত্রিপুরাও কাইনি কাই কাইসা কাইনি জাগাও ওয়াতেই গবাংখে ওয়াউই ফানো মানো আসুক জরা খানাবাইখা তিনিনি নকবারতি বারনি কক্তমা
0: কাবু খানালাইনে রচাপ মৌ

আশেক জোড়া হিরণ দেববর্মণের খরং বাই রচামং খানাবাই আকাশবাণী আগরতলা তাই কিসা জরা নেই ওলন খানাবাই না ককতমা দিল্লি কেন্দ্র নিয়ে আওয়াইং যাক পৈলাও সংস্কৃত ওল খানাবাই না হিন্দি বাই আকাশবাণী আগরতলা হর্ণ পাইখা চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়নি খরাং

0: ভাষণাই তো মু যেহেতু কিছু সালাই গেরানা চিনি সালাই মানে কে চে খতং রং টাংলাই মানে চিনি বড় রক্ত তাবসে খতং গবং কালার পাইনি মানো আগে যে জরাও তো খুল ন খতং খাইয়ে খুচুয়ে লুবুই খতং খাইয়ে সে আপনি রং টাঙ্গি সে তাকো হিকে আংসেব রক আ প্রযুক্তি রক বা আ টেকনিক রক চিনি বিশৃঙ্গ আগি নতুন ফিয়াবা চ আপনার লেটেস্ট খাই মানলিয়া বেলাই খা খামো হিকে আজে সামমানি রক আবো বাহাইকে সাম ইং বা বাহাইকে সাম লাই আগি আপনো তৈ সাই দো হিকে সাদি দ একদম একদম
1: তাই মশ হি
0: বাংলাদেশ আপুর তো গাড়ি রকরই মালখং রকরই আকং বাই মি থাকে থুই রক মা ফাই আবন আবন পেংমানি হাংমানি আবরক নং খাতা চিনি আবো বাই চিনি বসাগো মশলা হাবিয়া আবনো আবনো নেলা নেলা আং সানা চাই তো দো তাকু তাবুখে নেলা নসানাই নেলা বাই হিংকে ব্লু কালার পিমল যে হনমানি ব্লু কালার আবো তো ইংলিশ বাইসি ব্লু চিনি কক বাই হিংকে আবো তাম হাই পিমল হাই পিমল হিংকে আঙ্গো আবো হাই গবাং মা বিজাব রক সার্চ খাই মানে উলোনো সাইমানো যে চিনি চিং চিং যে ব্লু নো পিমল হুনু হইতা হিংকে আবো তাবো নুন যে সামনি নেলা আবো নো হুগো কাইফু হিংকে আমতে হাই হন্তা হিংকে দ হিংকে
1: আবো
0: ই সাদে মৈতো খোনানি নাঙ্গো তৈ চিং আবনো একদম
1: লাইভ যাতে জন ফরসাতে ফরসা নাছলে মুঙ্গিয়াও সামজা মুঙ্গি বিছিনতিনো আমরো না তানি থামাইনি না
0: আবনো আবনো
1: আবাগনি জন তিনি এফএম ইয়াকরে বদল হিতিন সংসালে
0: আবনো আবনো বেলা হে নাকো পানি
1: তিনি জপান বড় রং নং সিজারি মানাই
0: আও
1: তিনি ইয়ো যে বদল খামানি বিছিনতি যে বড় আওয়াজ ফরক নাইয়া
0: আও
1: বড় নক খানারি ওই জন বড় মত কিদিনা মুতুঙ্গো
0: তাৰমানে চেঞ্চুৰী মাননি বাকী বখানো তে মাও আলাই নাই হাইছে আও বেলেগ বেলেগ খানা হামবাই সিনানি আপুনি তাৰমানে উমৰ খাজা কৰি লাংমা কুচুং চানো যেন চাইমান্নানি নাঙো তে সিনানি নাঙো সৰংগ সৰংগ
1: দোকানে বরফ রকবো রিসেন্টলি চিনি বড় গপ এডুকেটার সামনে গেছো তাব চিনি মিশনার রক্ষাই নিয়ে চেয়ে বসে যাবাই আর তার মতো কেবিন নি বাগে এই বাক্সা বাক্সা বড় রক্ত সাইটে গুইন তো গতে সিজারিয়া খাইয়ে বসে চিনি আজি ও কত বা
0: আবনো আবনো
1: ওকে মিশনারি পরিয়া তোমার রক
0: চিনি
1: বড় গো আছে তা ঘুমিয়ে যাবলে
0: আবনো আবনো আও দেখো নন বেলে বেলে কেন হামবাই বেলাই গরমানি বাকে গরঙ্গি মানথং তেব নাই উলনি জরাও আও থাসিংগুচিনি তাবুকজিং কক সাই পাইমানি ও তাকু বসাকা নেলা বলাই আবোবাই পিমল কালার এবা ব্লু কালার আবো সামো নেলা নো হুগো কায়ু তেই কামিও রগবো কায়ু নেলা বুফাং আবো মুখ নি সুখেবা তিন ফিট রক চুগু বলাই বসা বসা নেলা বলাই নো সুগুই তৈ সাপলুই যাওয়া খ্লায়ো মানে চোয়া খ্লাইফুরু যাওয়া খ্লাই মানে হাই আমতিহাই খ্লায়ো আবনো কারই আ যাওয়ানো সঙ্গই খুতুঙ্গো গাবরুও পুইলা খতঙ্গ থক কিসিসা ফুলো তে গাব কাহাম খ্লাই গফানানি বাকই উলখে খতঙ্গ নেলা বুতুয়ো চমসাউই তিসাই গদাবাই এবা ওয়ারক বাই বুয়ো ফিয়া তেই ওয়াইসা চমসাউই তিসাই গদাবাই বুফিরো আহাই খ্লাই মার মার ফিলতাম ফিলবুড়ি সুখ চমসাও তেই বুয়ো খেকলায়ো দাংদালো ফেহেলই সাতঙ্গ ফুরানো আহাইখ

0: थाय जों खतुं बिमल नो सिनामो एबा ब्लु कलर नो सिनामो आव रांसकनि ताखु बखु हायनो हाय गरोंनि नायनो ककदुगो शाबुदों हेलो
1: हेलो
0: हेलो फुंकाहम ताखु
1: फुंकाहम बखु बलेखना बखु अखरानो
0: बेलाय बेलायखनो फुंकाहम बरनि साहर दं ताखु
1: आं वाखलानि जरि
0: আচ্ছা আচ্ছা আচ্ছা বেলায় বেলায় কেন হামবাই গরং মানি বাক
1: কক বেলায় না কাম কাম পি পে কা কপি র বেলায় না মাং মানি ন পি পে কা
0: দ
1: সে আব সা আনা করুন দ কই থামবাই জানো
0: আও আও আও
1: সে না করুন দ সু লঙ্কা
0: नोंले ताखुक वाखलानि चिनि ताखुक जरिपनो आं सोंनानै मोजोंमानि के बिमलनो नों तामनाय नेलाबलायनो नुरानुखा नेला बुफांनो नुरानुखा छामा खाना ना आच्छा आच्छा आच्छा आच्छा आव आव आव आव आव आव আবনো আবনো আব হুগ কাইফো তে কামির কাইফো আও আও আও আও আও অবনো অবনো আং বি কন্টিনিউ খাই নাই তিনি তো যত সাবাই মান গ্লা খাই মা দঙ্গ তুমুং নো সাবাই মানখাই তো সাবাই মানখা জরা তো তৈ রিখা এগো তো সতী নেই চিব্রি তারমানে ফুংনি দামচি চাও তামই সতী নেই চিব্রি সঙ্গে দখাতে সতী কাইসাসে দংসু এনকে দাখুক নো গরমানি বাকি বেলায় বেলে কেন হামবাই দো আও আও বেলায় বেলে কেন হামবাই দো হাই নাই গরঙ্গি মানথুং তে ওইসা নংবাই আও রাংসাকনি দাখু বুকু নেলাবলাই বাই গাব পিমল কালার এবা ব্লু কালার সামো নেলানো হুগো কায়ো উংখেবা কামির গো কায়ো আবো মুখ নৈসুকো উংখেবা আবো আবো তুমু ফিটও সানি থাকা কে তিন ফিট রক উংখেবা ফিট গাইথাম রক সুগো আ নেলা বলাইনো সুগুই তুই সাপলুই যাওয়া খ্লাইও আ যাওয়ানো সঙ্গুই খুতুঙ্গো গাবরুও পুইলা খুতুঙ্গো থকিসিসা ফুলো গাব কাহামখে গফানানি বাকি উলখাই খতংন নেলা বুতুয় চম সাউই তি সাউই ওয়াবাই বুও তে ওইসা চম সাউই বুও আমতিখে ফিল তাম ফিল বুড়ি খাইমানি উলো চমসা চম সাউই হাইনহাই তি সাও চম সাও তি সাও চম সাও আমতি খ্লাই ফেহেলি সাতুঙ্গো ফুরানো আহাই খ্লাই পিমল কালার এবা পিমল এখেবা ব্লু কালার চিনি বড় রক সুনামলায়ও আশক চড়াতেই তিনি সালকামা পান্ডাও আং আর জে উষা নরক বাই গরং লঙ্কা তিনি খতং বাহাইকে গাব খ্লাই ইংখেবা রং বাহাইকে তাং ইংখেবা পালি বাহাইকে সিনাম আবনরকে যেন ককলাম সালাইকা রংসাকনি তাকু বুকু খাইনহাই মালাই ফিনাই মহাই তেকেশা পান্ডাও নরক জতনো গরং নাই রকন বেলাই বেলাইকে হামবাই ইয়াফারি তিনি পান্ডানে আং অরণ বাসা সিনু জতনো ফুঙ্কাহাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞা জুলাই মাসের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। তিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারক ও তিশার শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। আইপিএল ক্রিকেটে আজ কোয়ালিফাই টু এর ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আদিবাসী সম্প্রদায়ের প্রতি তাদের এই নিষ্ঠা প্রশংসনীয়। তিনি আরও বলেন, বৈঠক চলাকালীন উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন এবং তাদের ক্ষমতায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না। তিনি বলেন, দায়িত্বশীল দেশগুলি সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের অবস্থানে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে। মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই সেবুর সভাপতিত্বে এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সহজলভ্য ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার ঘটানোর লক্ষ্যে 2025-26 সালে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে মোট 370টি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি সরকার। এই কেন্দ্রগুলির উন্নয়ন ও পরিচালনার কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক সংস্থান, কারিগরি নির্দেশিকা এবং অনুমোদিত তহবিলের নির্দেশিকা মেনেই সম্পন্ন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর পঙ্কজ কুমার সিং জানিয়েছেন। অন্যদিকে অনুমোদিত আর্থিক সংস্থানের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হচ্ছে বলে সংবাদ মাধ্যমে যে প্রতিবেদনে প্রকাশিত করা হয়েছে তা তথ্যগতভাবে সম্পূর্ণ ভুল বলেও তিনি জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তিন দিনের সফরে আজ কর্ণাটক, গোয়া এবং কেরলামে যাচ্ছেন। সফরের প্রথমে আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্বব্যাপী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এরপর কর্ণাটকের দাভানগেরেতে অবস্থিত ইউনিভার্সিটি বিডিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের প্ল্যাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিনে উপরাষ্ট্রপতি পণজিতে গোয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং গোয়ায় অবস্থিত সিএসআইআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফিও পরিদর্শন করবেন। সফরের তৃতীয় দিনে রবিবার বেলথাঙ্গাতে সিরি ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন এবং কর্ণাটকের শ্রীক্ষেত্র ধর্মস্থল মঞ্জুনাথ স্বামী মন্দির পরিদর্শনের কর্মসূচি রয়েছে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের। একই দিনে তিনি কেরলাম সফর করবেন এবং কোট্টায়ামে দীপিকা মালায়ালাম ডেইলির 140তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, কেন্দ্রীয় সরকার ভারতে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো এবং সর্বাধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার সম্প্রসারণ ঘটাচ্ছে। উল্লেখ্য, আহমেদাবাদ 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজিত করা হবে, পাশাপাশি 2036 সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনও জমা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞা জুলাই মাসের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। এর আগে জুনের শেষ পর্যন্ত দিল্লি তেলাভিভ রুটে বিমান পরিচালনা স্থগিত করেছিল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার একজন ঊর্ধ্বতন আধিকারিক বলেন, ওই অঞ্চলের সার্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করার পরেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিমান সংস্থাগুলি জ্বালানি সংকটেরও মুখোমুখি হচ্ছে। এর ফলে বিমান চলাচলের ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তে ইসরায়েলে বসবাসরত 40,000-এরও বেশি ভারতীয় নাগরিকের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। যাতায়াতের বিকল্প ব্যবস্থা সীমিত হওয়ার ফলে খরচাও বেড়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে ইরানের কয়েকটি ড্রোন গুলি করে নামিয়েছে। পাশাপাশি ইরানের বন্দর শহর বান্দার আব্বাসেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে কুয়েত বলেছে তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উভয় হামলাই প্রতিহত করেছে। এই নিয়ে গত তিন দিনে মোট দুবার ইরানে হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তাদের দাবি আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়। ইরানের বিদেশ মন্ত্রক মার্কিন হামলার নিন্দা করেছে। তারা বলেছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে ইরান সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সহমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরেই এই চুক্তি চূড়ান্ত করা হবে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মৌ স্বাক্ষর করা হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত আপাতত ঠিক করা সম্ভব হবে। খসড়া সমঝোতাপত্রে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করার সমস্ত জাহাজ নির্বিঘ্নে ওই পথ অতিক্রম করতে পারবে। আরও বলা হয়েছে, ইরানকে আগামী 30 দিনের মধ্যে সমস্ত সামুদ্রিক মাইন

এলাকা থেকে সরিয়ে নিতে হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে যে নৌ অবরোধ জারি রেখেছিল তাও তুলে নেওয়া হবে। খসড়ায় আরও বলা হয়েছে, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে ইরানের ভাণ্ডারে থাকা অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম কীভাবে ব্যবহার করা হবে তা দুই দেশ মিলে 60 দিনের যুদ্ধবিরতির এই সময় সিদ্ধান্তে আসবে। তিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারক ও তিশার শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। ভূপালের বাড়িতে গতকাল সিবিআইয়ের একটি দল প্রায় 7 ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারি এড়াতে গিরিবালা সিং মধ্যপ্রদেশ আদালতে জামিনের আবেদন করলেও গতকাল মামলার গুরুত্ব ও তদন্তের বর্তমান পর্যায়ে বিবেচনা করে তাকে কোনো প্রকার আইনি সুরক্ষা দেওয়া হবে না বলে আদালত জানিয়ে দেয়। উল্লেখ্য, গত 12ই মে ভোপালের কাটারা হিলস এলাকায় রহস্যজনক পরিস্থিতিতে তিশা শর্মার মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে জানালেও তিশার পরিবার তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। এরপর গত 24শে মে দিল্লির এইমসের এক বিশেষজ্ঞ দল ভোপালের এইমস হাসপাতালে তিশার মরদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করে। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF জানিয়েছে, বর্তমানে শ্রীলঙ্কার পরিস্থিতির উন্নতি হলেও ঋণ দেওয়ার ক্ষেত্রে সেদেশের অর্থনৈতিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংস্কার কর্মসূচির পঞ্চম ও ষষ্ঠ দফার যৌথ পর্যালোচনা করার পর IMF এই সিদ্ধান্তে এসেছে। উল্লেখ্য, শ্রীলঙ্কার বর্তমান ঋণের পরিমাণ 240 কোটি মার্কিন ডলার। শ্রীলঙ্কার IMF-এর প্রধান আইভান পাপা জর্জিও বলেছেন, সেদেশে সামগ্রিকভাবে উল্লেখযোগ্যভাবে ঋণের বোঝা কমলেও তা এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে শ্রীলঙ্কার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পাপা জর্জিও মন্তব্য করেন। মার্কিন বিদেশ দপ্তর ব্রাজিলের দুটি অপরাধী চক্রকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন FTO-র তালিকাভুক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে, ফার্স্ট কমান্ড অফ দ্য ক্যাপিটাল এবং রেড কমান্ড নামে এই দুটি অপরাধী চক্রের সম্মিলিত সদস্য সংখ্যা 50,000-এরও বেশি। মার্কিন প্রশাসন পশ্চিম গোলার্ধে মাদক পাচার মোকাবিলায় লাতিন আমেরিকার কার্টেলগুলিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কৌশল অবলম্বন করেছে। এদিকে অক্টোবরে ব্রাজিলের রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচনের লক্ষ্যে বর্তমান রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা নিজের অপরাধী ভাবমূর্তি বিরোধী ভাবমূর্তি জোরদার করার পাশাপাশি অপরাধীদের সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেওয়ায় তার বিরোধিতা করেছেন। অন্যদিকে ব্রাজিলের কংগ্রেস প্রাক্তন রাষ্ট্রপতি জেয়ার বোলসোনারোর সমর্থকরা অপরাধী সংগঠনগুলির উপর আরও কঠোর আঘাত হানার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। কেরালামের 14টি জেলার মধ্যে 6টি জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় আজ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আজ সকালে কেরালাম ও লাক্ষাদ্বীপের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে 5 মিলিমিটার থেকে 15 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে আজ বা আগামীকালের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। IPL ক্রিকেটে আজ কোয়ালিফায়ার 2-এর ম্যাচে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্য সরকার জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে সরকারি পরিষেবা পৌঁছে দিতে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে জনজাতি গরিমা উৎসবের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, রাজ্যে বিশেষ করে দূরবর্তী গ্রামগুলিতে প্রশাসনিক শিবির আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা, শংসাপত্র প্রদানসহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। জনজাতি জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে রাজ্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে চলেছে। জনজাতি সমাজের সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণকে সামনে রেখে ভারত সরকারের জনভাগিদারী অভিযানের অঙ্গ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বক্তব্য রাখেন। কেন্দ্র জনজাতি বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকি গতকাল ঊনকোটি জেলা সফর করেন। কৈলাসহরে কেন্দ্র সরকারের

বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, পিএম বিশ্বকর্মা, পিএম জনমন, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, সয়েল হেলথ কার্ড, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ইত্যাদি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিধায়ক বীরজিৎ সিংহ, ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন প্রমুখ। রাজ্যে সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। আজ উচ্চশিক্ষা দপ্তরের সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 7 জুন রাত 12টা পর্যন্ত। প্রথম রাউন্ডে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন। প্রথম রাউন্ডের মেধা তালিকা ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 22 এবং 23 জুন। দ্বিতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 24 জুন। এর ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 25 থেকে 29 জুন পর্যন্ত। তৃতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 30 জুন। তৃতীয় রাউন্ডের তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 1 ও 2 জুলাই। চতুর্থ রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 3 জুলাই। এই তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 4 থেকে 6 জুলাই। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল সিকিম পুলিশের হাতে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্স পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি পুলিশ বাহিনীকে বিশেষ করে নারী, দরিদ্র ও শিশুদের সঙ্গে আচরণে সংবেদনশীল হওয়ার উপর জোর দেন। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও ডিপ ফেকের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দেন রাষ্ট্রপতি। কেন্দ্র কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশে বর্তমানে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। গতকাল নয়াদিল্লিতে খারিফ অভিযান 2026-এর জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। শ্রী সিং চৌহান বলেন, সরকার কৃষি ও কৃষকদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভারত বর্তমানে ধান উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দুদিনব্যাপী এই সম্মেলনে খারিফ কৃষি খাতের উন্নয়নের জন্য একটি রূপরেখা তৈরি করা হবে। জৈব চাষ, সমন্বিত কৃষিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন আজ পর্যন্ত খোলা থাকবে। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি পদে বিধায়ক অভিষেক দেবরায়কে নিযুক্ত করা হয়েছে। তিনি বিদায়ী সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের অনুমোদনে এই নিযুক্তি দেওয়া হয়। নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, বিদায়ী প্রদেশ সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য। টিএসআরের ষষ্ঠ বিটেলিয়নের উদ্যোগে প্রয়াস কর্মসূচি অনুযায়ী গতকাল খোয়াই রথটিলায় স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয় বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু মিয়া সিকিম পুলিশ নিয়াগ বরম গোনাং প্রেসিডেন্ট পুলিশ কালার্স ইয়াফারি রেখা গ্যাংটকনি পালজার স্টেডিয়ামও যোগালিজাক মেইল ব অবরম ইয়াফারকা গ্যাংটকনি পালজার স্টেডিয়ামও যোগালিজাক মেইল ব পুলিশ বাহিনী আলাইদা খাইয়ে বরৈ বিয়ালো টংাইতাই চাইরক বাই খানার গই সামুং টাকা কবক মূ না রেখা সাইবার ক্রাইম অনলাইন থকাইমুং তৈ ডি

শুভ সকাল, নমস্কার, একরাশ শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকের অভিজ্ঞাপনে। কিছু সম্পর্ক থাকে নামহীন এক অনুভূতির মতো, না ছুঁয়েও গভীরভাবে ছুঁয়ে যায়, না পেয়েও ভীষণ আপন হয়ে থাকে। অধিকার নেই, দাবি নেই, তবু অকারণে মন তার কাছেই ফিরে যায়। শত ব্যস্ততার মাঝেও একটি নাম নিঃশব্দে হৃদয়ে বাজে। প্রিয় বলা যায় না তাকে, ভালোবাসি বলাটাও অসম্ভব, তবু তার অনুপস্থিতি ভেতরটাকে কেমন শূন্য করে দেয়। এ এক অদ্ভুত সম্পর্ক, যেখানে দূরত্ব আছে কিন্তু বিচ্ছেদ নেই, নীরবতা আছে তবু অনুভূতির শেষ নেই। একটা মিষ্টি সকালের সমস্ত অনুভূতি জড়ানো শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন।

0: 29শে মে আজকের দিনে ইতিহাসের পাতা থেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একে একে আপনাদেরকে জানিয়ে দেব। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। জাতিসংঘের শান্তিরক্ষী কর্মীদের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানানোর একটি দিন আজ।
1: আজকের দিন অর্থাৎ 29শে মে 1953 সালে এমন একটি ঘটনা ঘটেছিল যার জন্য প্রতি বছর আজকের দিনটিকে একটি বিশেষভাবে উদযাপন করা হয়। আজ আন্তর্জাতিক এভারেস্ট দিবস। 1953 সালের 29শে মে তেনজিং নরকে এবং এডমন্ড হিলার যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। দুজনের মধ্যে তেনজিং নরকে প্রথমে শৃঙ্গে উঠেছিলেন। তাই প্রতি বছর 29শে মে বিশ্বজুড়ে ট্রেকার, পর্বতারোহী এবং অভিযাত্রীরা আজকের দিনটিকে আন্তর্জাতিক এভারেস্ট দিবস হিসেবে উদযাপন করেন, প্রথম সফল আরোহণকে স্মরণ করে। স্যার এডমন্ড হিলারির মৃত্যুর পর 2008 সালে আন্তর্জাতিক এভারেস্ট দিবসটি ঘোষণা করা হয়। তাছাড়া আজকের এই দিনে 1874 সালে সুইজারল্যান্ডে সংবিধান কার্যকর করা হয়। 1905 সালে আজকেরই দিনে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হীরাবাই বরাদাকর জন্মগ্রহণ করেন। তাছাড়া আজকের দিনে এমনও কিছু মানুষ, এমনও কিছু কিংবদন্তি ব্যক্তিত্ব রয়েছে যাদের আমরা হারিয়েছিলাম। ভারতীয় চলচ্চিত্রের যুগপুরুষ হিসেবে পরিচিত এবং এমন একজন অভিনেতা যিনি স্মরণীয় তার বলিষ্ঠ কণ্ঠস্বর, অপ্রতিরোধ

অভিব্যক্তি এবং বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে প্রায় 4 দশক ধরে চলচ্চিত্র দর্শকদের হৃদয়ে রাজত্ব করেছেন। তিনি অভিনেতা পৃথ্বীরাজ কাপুর। 1972 সালের 29শে মে মহারাষ্ট্রের বোম্বেতে তিনি মৃত্যুবরণ করেন। তাছাড়া আজকের এই দিনে 1987 সালে মৃত্যুবরণ করেন ভারতবর্ষের 5ম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ

0: ভারতের একজন প্রখ্যাত ভাষাবিদ, সাহিত্যিক ও পণ্ডিত হিসাবে পরিচিত সুনীতি কুমার চ্যাটার্জি। তিনি একজন জনপ্রিয় শিল্পানুরাগীও ছিলেন। সুনীতি কুমারের সংস্কৃত পাণ্ডিত্য দেখে তাকে জুবিলি রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তিনি বিদেশেও ভারতীয় শিল্প ও সংস্কৃতি বিষয়ে বহু বক্তৃতা দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য তাঁর ছিল। সুনীতি কুমার চ্যাটার্জি গ্রিক, ইতালীয়, ল্যাতিন, ফরাসি, ইংরেজি, জার্মান, ফার্সি, সংস্কৃত এবং কয়েক ডজন আধুনিক ভারতীয় ভাষায় পারদর্শী ছিলেন। তিনি 29 মে 1977 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এবারে যাব বহু আকাঙ্ক্ষিত পর্ব, লিখছি তোমায় পর্বে।
1: দিন দিন বাড়ছে, একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
2: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন। আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
2: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
3: শ্রোতা বন্ধুরা, এইবারের সময় আপনাদের কিছু অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছি তোমায় পর্বের। তবে লিখছি তোমায় পর্বের আগামী মাস অর্থাৎ জুন মাসের প্রথম বিষয়খানি আপনাদের খানিকটা জানিয়ে রাখছি। বৃক্ষরোপণ কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, যেখানে ধুলি যেখানে ক্লান্তি সেখানে তাও ছায়ার দান, মানুষের তরে জীবনের তরে সবুজ হোক এই ধরার প্রাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রকৃতিকে বাঁচাতে, আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে আজ সবচেয়ে বেশি প্রয়োজন সবুজের স্পর্শ। গাছ আমাদের জীবনের বন্ধু, শুদ্ধ বাতাস, নির্মল পরিবেশ আর জীবনের আশ্রয় দেয় এই সবুজ প্রকৃতি। কিন্তু প্রতিদিনই কমছে গাছ, বাড়ছে দূষণ ও উষ্ণতা। তাই সময় এসেছে নতুন করে ভাবার, নতুন করে সবুজের পথে হাঁটার। অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দফতরে। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন। কলম ধরুন, লিখে ফেলুন আপনার মনের কথা, কারণ সবুজ বাঁচালেই বাঁচবে পৃথিবী, বাঁচবে আমাদের ভবিষ্যৎ। তাই আরেকবার মনে করিয়ে দিচ্ছি, অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ।

প্রথম চিঠিটি পড়ে শোনাচ্ছি। প্রথম চিঠিটি লিখেছেন বন্ধু দীপালি মণ্ডল। বন্ধু লিখছেন, নমস্কার অভিজ্ঞাপন। আজকে চিঠির বিষয় পিতা নবোধি। শুনে মনের ভেতর স্মৃতির পাতাগুলো যেন নিজে থেকেই উল্টে গেল। বেদের এই পবিত্র বাণীর মর্মার্থ হল, পিতা আমাদের জ্ঞান বা বোধ দাও। পৃথিবীতে একজন সন্তানের প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক হলেন তার বাবা। মা আমাদের অন্তহীন স্নেহ দিয়ে বড় করেন ঠিকই, কিন্তু বাবা আমাদের পরিচয় করান বাইরের পৃথিবীর রুক্ষ এবং কঠিন বাস্তব রূপটির সাথে। ছোটবেলায় বাবার

শাসনকে অনেক সময় কঠোর মনে হতো, কিন্তু আজ জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে বুঝতে পারি সেই কাঠিন্যের আড়ালে লুকিয়েছিল এক গভীর দূরদর্শিতা। আর ভবিষ্যতের জন্য প্রস্তুত করার নিরন্তর চেষ্টা, বাবা হলেন সেই বিশাল বটবৃক্ষ, যিনি নিজে সব রোদ বৃষ্টি সয়ে সন্তানকে পরম আশ্রয়ে ছায়া দেন, কিন্তু কখনো নিজের কষ্টের কথা মুখে প্রকাশ করেন না। আমরা যখন জীবনে হোঁচট খেয়ে পড়ে যাই, তখন বাবার শেখানো ছোট ছোট নীরব পাঠগুলোই আমাদের আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে সাহায্য করে। বইয়ের পাতা থেকে আমরা হয়তো জাগতিক শিক্ষা পাই, কিন্তু জীবনের আসল বোধ, ন্যায় অন্যায়ের বিচার এবং প্রতিকূলতার সাথে লড়াই করার অদম্য সাহস, এগুলো আমরা বাবার জীবন সংগ্রাম দেখেই শিখি। তিনি কেবল জন্মদাতা নন, তিনি আমাদের চেতনার উন্মেষ ঘটান। জীবনের প্রতিটি পদক্ষেপে যখনই কোনো সংকটে পড়ি, তখন অবচেতনভাবেই মনের ভেতর তাঁর আদর্শগুলো আলোর মতো জ্বলে ওঠে। তাই তো জীবনের পরম সত্য হল, পিতাই আমাদের বোধ, পিতাই আমাদের পরম জ্ঞান। এমন একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করার জন্য অভিজ্ঞাপন অনুষ্ঠানের সকল কলাকুশলীকে অসংখ্য ধন্যবাদ। এটি দীপালী মণ্ডল, রানিয়াটি, পূর্ব মেদিনীপুর।

শ্রোতা বন্ধুরা, চলুন এইবারে চলে যাই দ্বিতীয় চিঠির দিকে। দ্বিতীয় চিঠিখানি লিখে পাঠাচ্ছেন নির্মল সর্দার, খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু লিখছেন, শ্রদ্ধেয় ভিজ্ঞাপন, যদি এমন হতো ভাবতেই কল্পনার ডানা মেলতে ইচ্ছে করে। ধরুন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমাদের শহরের সমস্ত কংক্রিটের ইমারতগুলো বিশাল বিশাল গাছে পরিণত হয়েছে। রাজস্থানের পিপ্রান্ত্রের মতো আমাদের প্রতিটি রাস্তাও সবুজে ঢাকা। গাড়ির বিষাক্ত ধোঁয়ার বদলে বাতাসে ভেসে বেড়াচ্ছে বনফুলের সুবাস। যান্ত্রিক অ্যালার্মের বদলে পাখিদের কলকাকুলিতে রোজ ঘুম ভাঙছে। এমন হলে হয়তো আমাদের আর জলবায়ু পরিবর্তন নিয়ে এত দুশ্চিন্তা করতে হতো না। সুন্দরবনের মতো এক আদিম সতেজতা আমাদের রোজকার জীবনে ফিরে আসত। যান্ত্রিক কোলাহলের বদলে মানুষ প্রকৃতির খুব কাছাকাছি বাঁচতে শিখত। সত্যিই যদি এমন হতো, তবে আমাদের এই চীনা পৃথিবীটা আরও কত শান্ত আর সুন্দরই না হতো। ইতি নির্মল সর্দার, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।

আমাদের লিখছি তোমায় পর্বের সর্বশেষ চিঠিখানিও ইতিমধ্যে হাতে পেয়ে গেছি। লিখে পাঠাচ্ছেন নবদ্বীপ নদিয়া থেকে বিপুল সমাদার। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, আপনাদের আজকের বিষয় যদি এমন হতো, শুনেই মনের পর্দায় ভেসে উঠল 1942 সালের অগ্নিছড়া দিনগুলোর কথা। আচ্ছা, যদি এমন হতো যে কোনো জাদুর বলে আমরা সেই স্বদেশী আন্দোলন

আগের যুগে ফিরে যেতে পারতাম, চোখের সামনে দেখতে পেতাম সেইসব বীর বিপ্লবীদের যারা হাসি মুখে দেশের জন্য প্রাণ দিয়েছেন, হয়তো তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও স্লোগান দিতাম বন্দে মাতরম। তাদের সেই অদম্য সাহস আর দেশপ্রেমের আঁচ খুব কাছ থেকে অনুভব করতে পারতাম। বর্তমানের এই স্বাধীন দেশে বসে আমরা তাদের আত্মত্যাগের কথা শুধু বইয়ের পাতায় পড়ি, কিন্তু যদি সেই সুযোগকে বাস্তবে ছুঁয়ে দেখার সুযোগ পেতাম তবে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিটাই হয়তো পুরোপুরি বদলে যেত। এটি বিপুল সমাদার, নবদ্বীপ, নদিয়া।

চিঠি পড়ে শোনানো হলো একের পর এক। তিনটে চিঠি আজকে আমরা বন্ধুদের কাছ থেকে পেয়েছি। এবারে এই লিখছি তোমায় পর্ব থেকে বেরোনোর আগে জানিয়ে দেব অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের দ্বিতীয় বিষয়। জীবন মানেই চলার পথ, কখনো পাহাড় ডিঙিয়ে, কখনো নদী পেরিয়ে, কখনো আবার নিজের মনের অজানা অন্ধকারকে জয় করে এগিয়ে চলা। কেউ সমুদ্র অভিযানে যান, কেউ মহাকাশে, কেউ আবার প্রতিদিনের জীবনের সংগ্রামেই হয়ে ওঠেন এক একজন সত্যিকারের অভিযাত্রী। জীবনের সেই অনুপনীয় সত্যকে স্বীকৃতি দিতে অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের দ্বিতীয় বিষয় অভিযাত্রী। জীবনের পথে চলতে চলতে আপনিও কি কোনো বিশেষ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? কোনো কঠিন পরিস্থিতিকে সাহসের সঙ্গে জয় করেছেন? অথবা এমন কাউকে দেখেছেন যিনি আপনাকে অনুপ্রাণিত করেন একজন প্রকৃত অভিযাত্রী হিসেবে? তাহলে লিখে পাঠান আপনার অনুভব, অভিজ্ঞতা, গল্প কিংবা মতামত। শব্দ সংখ্যা হতে পারে প্রায় 200 থেকে 250 শব্দের মধ্যে। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। জীবনের অভিযানের গল্প শোনাতে কলম ধরুন আজই। আরেকবার মনে করিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানে জুন মাসের দ্বিতীয় বিষয় অভিযাত্রী।

শ্রোতা বন্ধুরা, আজকের দিনের ইতিহাসে যখন আমরা একটু ঘুরে দেখছিলাম, তখন কিন্তু আর একটু দেখতে হয়, আজকের দিনটি কিন্তু বিশ্বজুড়ে পালিত হয় ইন্টারন্যাশনাল ডাইজেস্টিভ হেলথ ডে হিসেবে। তাহলে আজকের এই দিনটিকে কেন্দ্র করে চলুন জানিয়ে দিই সুস্থ থাকার একটি ছোট্ট টিপস। বর্তমান সময়ে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনিয়মিত জীবনযাপন, দীর্ঘক্ষণ খালি পেটে থাকা, অতিরিক্ত চা কফি পান, তেল মশলাযুক্ত খাবার, জাঙ্ক ফুড, কম জল পান এবং মানসিক চাপ, এইসবই গ্যাস্ট্রিক সমস্যার অন্যতম কারণ। অনেকেই প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেন না, কিন্তু দীর্ঘদিন অবহেলা করলে অ্যাসিডিটি, আলসার বা হজমজনিত আরও বড় সমস্যা দেখা দেয়। সুস্থ থাকতে প্রতিদিন সময় মতো এবং পরিমিত খাবার খাওয়ার অভ্যেস গড়ে তুলুন। দীর্ঘ সময় খালি পেটে থাকবেন না এবং রাতে খুব দেরি করে খাবার খাওয়াটা একটু হলেও এড়িয়ে চলুন। অতিরিক্ত ঝাল, ভাজাভুজি, সফট ড্রিঙ্কস, ফাস্টফুড কম খাওয়ার চেষ্টা করুন, আর পারলে বাদ দিয়ে দিন জীবন থেকে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে

0: খাবারের পরে অন্তত কিছুক্ষণ হাঁটার অভ্যেস রাখুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।
1: বিশ্ব গ্যাস্ট্রোএন্টারোলজি এই সংস্থার প্রতিষ্ঠার 45তম বার্ষিকী উপলক্ষে 2004 সালে এটি চালু করা হয়েছিল। দীর্ঘস্থায়ী ডায়রিয়া লক্ষণগুলোকে উপেক্ষা করবেন না, এই হচ্ছে 2026 সালে বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয়।

শ্রোতা বন্ধুরা, এবারের সময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেবার। বিশ্ব রক্তদাতা দিবস 2026 উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্বর্ধনার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পরিষদের পক্ষ থেকে। এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ রাজ্যের সর্বোচ্চ রক্তদাতাদের সম্বর্ধনা দেবে। গত 15 জুন 2025 থেকে 31 মে 2026 মধ্যে যারা দুই বা তার বেশি বার স্বেচ্ছায় রক্তদান করেছেন তারা আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম একটু জানিয়ে রাখছি আপনাদের। সাদা কাগজে নাম, ঠিকানা, বয়স এবং রক্তদানের সংখ্যা লিখে প্রয়োজনীয় প্রমাণপত্র সহ আবেদন করতে হবে। আবেদন জমার মাধ্যম সরাসরি জমা করতে পারেন সদর সচিবালয়ের কার্যালয়, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, গোর্খা বস্তি, আগরতলা, অথবা ইমেল আইডি tsbtc10agt@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 9436130414। আবেদনের শেষ তারিখ আগামী 5ই জুন 2026 রাত 11:59 পর্যন্ত। ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের সদস্য সচিব দ্বারা প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখছি আপনাদের। ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার আবেদনের করার সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি। অন্যান্য পশ্চাৎ পদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের অন্যান্য পশ্চাৎ পদ শ্রেণী কল্যাণ দফতর থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31 আগস্ট 2026 ইংরেজির মাধ্যমে bms.tripura.gov.in পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

0: এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026 মোট শূন্য পদ হচ্ছে 5,138। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে। আবেদনের শেষ তারিখ 6 জুন 2026। যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে। বয়সসীমা 20 থেকে 28 বছর। স্টাইপেন্ড হচ্ছে প্রায় 12,000 থেকে 15,000 প্রতি মাসে। প্রয়োজনীয় ডকুমেন্ট, আধার কার্ড, গ্র্যাজুয়েশন মার্কশিট, পাসপোর্ট সাইজ ছবি। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস 2026, যার শূন্য পদ হচ্ছে 1,865। 29 এপ্রিল 2026 থেকে আবেদন শুরু হয়েছে। জুন মাসের পর্যন্ত এই পরীক্ষা হবে। স্টাইপেন্ড হচ্ছে 15,000 থেকে 20,000। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে pnbindia.in, unionbankofindia.co.in।
1: আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ কাজের খবর এই মুহূর্তে জানিয়ে রাখছি। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা 2026-এর জন্য অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। গ্র্যাজুয়েট প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনকাম ট্যাক্স

ডিরেক্টর, টেক্সট অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 27, 30 এবং 32 বছর পর্যন্ত নির্ধারিত হয়েছে। তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের জন্য 5 বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 3 বছরের ছাড় রয়েছে। মহিলা, এসসি এবং এসটি প্রার্থীদের জন্য আবেদন ফি নেই, অন্যান্য প্রার্থীদের জন্য ফি 100 টাকা। অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী 22 জুন 2026 ইংরেজি রাত 11টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের সরকারি ওয়েবসাইট অর্থাৎ https://ssc.nic.in এ গিয়ে আবেদন করতে পারবেন। জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর।

0: সময় বলছে এবারে তো বিদায় নিতে হবে আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে। আর যেতে যেতে আকাশের মনের খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 23 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং 24.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 86%। সতর্কতা হিসেবে বলা হয়েছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রায় সবকটি জেলায়। শুনলেন আবহাওয়ার খবর, সেই সঙ্গে আজকের অভিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করছি। উপস্থাপনায় আমি চন্দ্রিমা, আর আমার সঙ্গে ছিল
1: আমি অপরাজিতা।

সকলেই ভালো আছো, সুস্থ আছো, এবং আমি রয়েছি আরজে শতাব্দী তোমাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী নিয়ে। তবে যারা নিয়মিত শ্রোতারা রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে আকাশবাণী কিন্তু ধীরে ধীরে তার ঐতিহাসিক মাইল ফলক ছুঁতে চলেছে, কারণ 1936 সালে 8

0: জুন থেকে পথ চলা শুরু করেছে আকাশবাণী, এবং এই ঐতিহাসিক মাইল ফলক নিয়ে আমরা বিভিন্ন সময়ে তুলে ধরেছি। যারা এই আকাশবাণীর সঙ্গে দীর্ঘ বছর ধরে জড়িত ছিলেন তাঁদের অভিজ্ঞতার কথা। কিন্তু যারা শ্রোতাবন্ধুরা রয়েছেন তারা কি ভাবছেন, তারা কি বলছেন? কারণ তাদের ভালোবাসায় কিন্তু আকাশবাণী এই 90 বছরের পথ পাড়ি দিতে চলেছে। এবং চলুন তবে এই মুহূর্তে সেই নিয়মিত শ্রোতাদের মধ্য থেকে একজনের কথা শুনে নেওয়া যাক। আমাদের আর যে রাতুল, সে কিন্তু এক নিয়মিত শ্রোতার সঙ্গে কথা বলেছে। এবার শুনব ওনার অভিজ্ঞতার কথা, শুনুন।
1: আজকের এই বিশেষ অনুষ্ঠানে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন নিয়মিত রেডিও শ্রোতা। তার অভিজ্ঞতা ও অনুভূতির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আকাশবাণীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা। প্রথমে আপনাকে আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। আপনার নামটা জানব?
2: আগরতলা থেকে সবিতা রায়।
1: কবে থেকে আপনি এই রেডিও শোনা শুরু করেছেন?
2: আমি ছোটবেলা থেকে এই রেডিও শুনতাম। শুনতাম বলতে এত বুঝতাম না বা গুরুত্ব দিতাম না। আমার বাবা খবর টবর শুনতো, বয়া বয়া শুনতো খবর বারান্দার মধ্যে, তো খেলাধুলা করতাম, এত বুঝতাম না জিনিসটা কি। যখন একবার যখন ইন্দিরা গান্ধী মারা গেল, তখন যখন সবাই মিললে বারান্দা বইয়া খবর শুনতেছি, আমরা খেলাধুলা করতেছি, তখনই আমরা বুঝাইছি জিনিসটা, হইচই করতেছি, তারপরে খেলাধুলা করিয়া হইচই করতেছি, তখনই আমরা ডাক দিয়া বড় বুঝাইছে যে এমন এমন হয়েছে, এমন মনে হয়েছে। তখনই তারা প্রশ্ন করছিলাম যে কেমনে খবরটা আইলো, দিল্লি মারা গেছে কেমনে খবর আইলো, তার নাই এটা তো তালর লাগাই না না, তাহলে কেমনে খবরটা আইলো। তখনই তারা অনেক আমারে বুঝাইলো, বয়া বুঝাইছে। তখন স্যাটেলাইট নাকি দিয়া তখন কইতো বাবা বুঝাইছে, তো বুঝি জিনিসটা। এরপরে শান্তভাবে বয়াইছে, বয়া খবরটা যখন শুনতাছি তখন ইন্টারেস্ট লাগলো জিনিসটা। আসলে তো এত দূরের খবর আমরা জানতাছি, এত দূরে কী হইছে না হইছে জানতাছি, তখনই বয়া এই খবর শুনলাম। এরপরে তো নিয়মিত যখন খবর আরম্ভ হইতো তখনই আমার বাবা ডাক দিয়া বয়াইতো, খবর শুনো ওখানে কই কী হয়েছে, এটি হেন থেকে শুনবা, শুনলে তুলে দেশে কী হইতাছে না হইতাছে এটার মাধ্যমে তোমরা জানতে পারবা। এটা করতে করতে এরপরে এটুর দিকে নেশাটা আয়া পড়ছে।
1: আকাশবাণীর কোন অনুষ্ঠানগুলো আপনার সবচেয়ে প্রিয়?
2: খবরটাই আমার খুব প্রিয়, খবরটা শুনলে আমার খুব ভালো লাগে। যে অনেকখানে আমরা তো যাই আর খবরটি জানতে পারি না, কিন্তু রেডিওর মাধ্যমে আমরা খবরটি জানতে পারি, এটি দেশে বিদেশে কই কী হইতাছে না হইতাছে সব খবর আমরা রেডিওতে পাই। তারপরে এখন তো আবার আকাশবাণীর মধ্যে অনেক গান টান হইতাছে, হিন্দি গান বাংলা গান অনেক কিছু শুনতাছি। এরপরে যুববাণী শুনতাছি, এটি নতুন করে অনেক কিছু শোনা যায়, কিন্তু খবরটা আমার খুব ভালো লাগে, মানে বাইরের খবর টবর পাইতাছি, এটি আমার খুব ভালো লাগে।
1: ছোটবেলার রেডিও শোনার কোনো স্মৃতি কি আজও মনে আছে?
2: হ্যাঁ আছে। কেমন আছে, ছোটবেলা আমি যখন খবরের দিকে এত একটা নেশা হইলো, হঠাৎ করে একদিন আমরা তাক আসলো, কাঠের তাক আসলো, তাকের থেকে আমরা রেডিও ফিরে গেছিলো, বিড়ালে ভালাই দিচ্ছে রেডিও, তখন রেডিও গেছে গা বাইকিংগা বাইঙ্গা গেছে গা। যখন তখন খুব এই খবরের টাইমটা হইলে খুব সৈতারানা একটা অসুবিধা হইতো, তখন পাশের বাড়ি এক বাড়ির গিয়ে আমরা খবর শুনছি রেডিও আনা অবধি। এরপর অনেকদিন পরে আমার বাবা এই রেডিও আনছে, একটা কালো রঙের বড় একটা রেডিও আনছে।
1: আপনার মতে আকাশবাণীর বিশেষত্ব কোথায়?
2: আকাশবাণী শুনতে তো সবাই, আমি মনে করি সবাই আগ্রহী থাকা উচিত, কেলে গিয়া আমরা কিন্তু বাইরে টাইরে গিয়া দিল্লি যাইতে পারি না, মুম্বাই যাইতে পারি না, কলকাতাও যাইতে পারি না, আমরা ইহানো বইয়া এই ওই দেশের খবরটি আমরা পাই, তাইলে ঘর বইয়ে এই খবর না খবর আমরা পাইতাছি সব কিছু, কোয়ানে কি হইতাছে না কি হইতাছে আমরা সব খবর ঘরে বসে পাই।
1: আচ্ছা, তবে আজকের মোবাইল ও ইন্টারনেটের যুগেও রেডিও কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
2: আমি মনে করি টিভি মোবাইলের থেকে রেডিও খুবই দরকার, চোখের ক্ষতি করে না, ব্রেনের ক্ষতি করে না, ব্রেনের লেগে ভালো, ব্রেন ভালো থাকে আমি মনে করি এটি শুনলে। কিন্তু মোবাইল যেন দেখি বাচ্চারা হবে একজন তো মোবাইল মোবাইলে আগ্রহ, এটি তো ব্রেনেরও ক্ষতি হইতাছে চোখেরও ক্ষতি হইতাছে, বাচ্চারা পড়াশোনার দিকে নেশাটা থাকে না। কিন্তু আর রেডিও তো টাইমে আইতাছে, কিন্তু মোবাইল তো যে সময় টিপ দেয় সময় আয়া

0: এটি তো বাচ্চারা লেগে ক্ষতি, আমি মনে করি রেডিওর দিকে নজরটা দেওয়া ভালো। আর রেডিওর মধ্যে কোনো প্যাক দোকান লাগে না, টাকা দোকান লাগে না, কিছু না, ব্যাটারি হইলে ব্যাটারি, কারেন্ট হইলে কারেন্টে চার্জ করো, ব্যাস হয়ে গেছে। রেডিওর মধ্যে অনেক কিছু বাচ্চারা আর কোন বড়রা কোন অনেকের শিকার আছে, কেমন শিকার আছে, অনেক মন্ত্রী মিনিস্টারের নাম বাচ্চারা জানে না, কিন্তু রেডিওর মাধ্যমে অটোমেটিক খবরের মধ্যে ওইতে আছে বাচ্চারা শিখনের হেন অনেক ইয়ে আছে। যুববাণী, যুববাণীটা যেন ওইতে আছে, এটাও তো যুবকরা লিখে খুব ভালো একটা উৎসাহ, এটা শুনলে তো মনে করি যুবকরা এগিয়ে যাবে আরো, যে যুবকরা কি করলে ভালো কি ইয়া, এইটি তো যুববাণীর মধ্যে শিকার দরকার, শুনানোর দরকার যুবকরা।
1: নতুন প্রজন্মের কাছে রেডিওর আকর্ষণ বাড়ানোর জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন?
0: অক্ষণের নতুন প্রজন্মের তারা, আমি মনে করি গার্জিয়ানরা, বিশেষ করে গার্জিয়ানরা মোবাইল না বাচ্চারা সামনে না দিয়ে রেডিওটা চালাই দিলেই মনে করি ভালো, বেস্ট। তারা শুনলো, মাথা ঢুকাইলো জিনিসটা, যে এমুকের এমুক নাম, এমুকের হেমুক নাম, বা গান বাজনা এটি, কিন্তু মোবাইলে তো মোবাইলটা সামনে দিল দেখতেছে, এটি চোখের ইয়া হইতেছে, চোখে যা দেখলো তাই ওই দুপুরে বিল্লা গেলো, কিন্তু এটা তো মাথা ঢুকলো জিনিসটা, শুনিয়া শুনিয়া ব্রেনে ঢুকলো জিনিসটা। আমি মনে করি নতুন প্রজন্মের তারা গার্জিয়ানরা, বিশেষ করে গার্জিয়ানরা বাচ্চারা এই অভ্যাসটা করার দরকার।
1: আকাশবাণী 90 বছর পূর্তিতে আপনার শুভেচ্ছা বার্তা কি থাকবে?
0: আকাশবাণী 90 বছর না, আরো শত শত শত শত বছর যাক, এগিয়ে যাক, নতুন প্রজন্মরা নতুন ভাবে বাঁচায় নেওক আকাশবাণী, এইটাই আমার প্রার্থনা অনুরোধ যে তোমরা এগিয়ে যাও। সকল সংবাদ পাঠক পাঠিকা সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানাই, নমস্কার জানাই, কিন্তু চন্দন লেখাপাল সংবাদ শুনতাম আমি সব সময়, কিন্তু এখন মিস করি, তিনি রিটায়ারমেন্টে চলে গেছেন, কিন্তু এখনও যারা করতেছে খুব ভালো, সকালবেলা প্রায় সময় শুনি সুমন ভট্টাচার্যি সংবাদ, প্রায় সময় রাত্রে বেলা শুনি রাহুল লোধ এর সংবাদ, খুব ভালো লাগে, এগিয়ে যাক আকাশবাণী।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। তো যুব শ্রোতা বন্ধুরা, আকাশবাণী 90 বছরের এই গৌরবময় যাত্রা আগামী দিনেও মানুষের হৃদয়ে একইভাবে জায়গা করে নিক, এই শুভকামনায় আজকের অনুষ্ঠান শেষ করছি।

শ্রোতা বন্ধুরা, তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু এই আকাশবাণীর পথ চলা, এবং এক শতাব্দীর হতে চলেছে প্রায় এই আকাশবাণীর পথ চলা, এবং শ্রোতাদের আজও তারা ভরসা রেখেছে আকাশবাণীকে। প্রতিনিয়ত আমরা বিভিন্ন বিষয় তুলে ধরি এবং তার মধ্যে আজকে তুলে ধরব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আজ 29শে মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ইউনাইটেড নেশনস পিস কিপার্স বা জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। যারা নিজেদের জীবনকে বাজি রেখে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে শান্তি ফিরিয়ে আনেন, মানবতাকে রক্ষা করেন এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটান, সেই বীর শান্তিরক্ষীদের সম্মান জানাতেই আনুষ্ঠানিকভাবে পালন করা হয় এই বিশেষ দিন।

ইউনাইটেড নেশনস। এই দিবসটির পেছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ ইতিহাস। ইউক্রেনীয় শান্তিরক্ষী সমিতি এবং ইউক্রেন সরকারের আনুষ্ঠানিক প্রস্তাবের

দিতে। 2002 সালের 11 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ প্রস্তাব গ্রহণ করে। এর মাধ্যমে 29 মেকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং 2003 সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয়। 29 মে তারিখটিকে বেছে নেওয়ার পেছনেও কারণ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য গঠন করা হয়

কারণ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য গঠন করা হয় ইউনাইটেড নেশনস ট্রুজ সুপারভিশন অর্গানাইজেশন বা UNTSO। এটি ছিল জাতিসংঘের ইতিহাসে প্রথম শান্তিরক্ষা মিশন। সেই ঐতিহাসিক মিশনের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণে প্রতি বছর দিনটি পালন করা হয়। শান্তিরক্ষীদের কাজ কেবলমাত্র অস্ত্র হাতে পাহারা দেওয়া নয়, যখন কোনো দেশে যুদ্ধ, গৃহ সংঘাত কিংবা কোনো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়, তখন সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে ভয়াবহ অনিশ্চিত। সেই সময় জাতিসংঘের শান্তিরক্ষীরা পৌঁছে যান সংঘাতপূর্ণ এলাকায়। তারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করেন এবং সাধারণ মানুষকে সুরক্ষা দেন, মানবাধিকার রক্ষা করেন, পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্য থেকে একটি দেশকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন। অনেক ক্ষেত্রেই শান্তিরক্ষীরা স্কুল পুনর্গঠন, স্বাস্থ্যসেবা প্রদান, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচন পরিচালনা করা এবং ত্রাণ বিতরণের মতো মানবিক কাজেও অংশ নেন। অর্থাৎ তারা শুধু সৈনিক নন, তারা মানবতার রক্ষক।

শান্তিতে বিনিয়োগ করার অর্থ হল মানুষের জীবনকে রক্ষা করা, সংঘাত প্রতিরোধ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলা। বাংলাদেশ ও ভারতের গৌরবময় অবদান বিশ্বশান্তির এই মহৎ যজ্ঞে দক্ষিণ এশিয়ার অবদান কেবলমাত্রই প্রশংসনীয় নয়, বরং বিশ্বমঞ্চে এক অনন্য দৃষ্টান্তকে স্থাপন করা, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতবর্ষ অবদান আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। বাংলাদেশ 1988 সালের মাত্র 15 জন সামরিক পর্যবেক্ষক নিয়ে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাত্রা শুরু করেছিল, আর আজ 3.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণাকারী দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। জাতিসংঘের সর্বশেষ 2026 সালের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বের 10টি ভিন্ন সংঘাতপূর্ণ মিশনে বাংলাদেশের 4000-এরও বেশি শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। এ পর্যন্ত প্রায় 2 লক্ষ বাংলাদেশি শান্তিরক্ষী 43টি দেশে 63টিরও বেশি মিশনে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। হাইতি থেকে কঙ্গো, কুয়েত থেকে দক্ষিণ সুদান, সব জায়গাতেই বাংলাদেশের শান্তিরক্ষীদের মানবিকতা, পেশাদারিত্ব এবং স্থানীয় মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। এমনকি আফ্রিকার দেশ সিয়েরা লিওন বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলা ভাষাকে তাদের অন্যতম সরকারি ভাষার মর্যাদা দিয়েছে, যা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক বিরল আন্তর্জাতিক সম্মান।

চলতি 2026 সালে দাঁড়িয়ে বিশ্ব আজ এক জটিল ভূ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং ভুল তথ্যের ছড়াছড়ি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে অ্যান্টোনিও গুতেরেস বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছেন, ইনভেস্ট ইন পিস বা শান্তিতে বিনিয়োগ করুন। এই প্রতিপাদ্যের অর্থ অত্যন্ত গভীর। শান্তি কোনো আকস্মিক ঘটনা নয়, শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পর্যাপ্ত অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা।

একইভাবে 1950-এর দশক থেকে ভারত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এক গুরুত্বপূর্ণ অংশ। প্রায় 2 লক্ষাধিক সৈন্য পাঠিয়ে ভারত ঐতিহাসিকভাবে জাতিসংঘের অন্যতম বৃহত্তম শান্তিরক্ষী অবদানকারী দেশ হিসেবে পরিচিত। বর্তমানে 5,000-এরও বেশি ভারতীয় শান্তিরক্ষী বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে দায়িত্ব পালন করছেন। ভারতীয় সেনা ও অফিসারদের সাহস, পেশাদারিত্ব এবং মানবিকতা আন্তর্জাতিক মহলে অত্যন্ত প্রশংসিত। শান্তি রক্ষায় জেন্ডার প্যারিটি বা লিঙ্গ সমতা আনতেও ভারতের ভূমিকা ঐতিহাসিক। 2007 সালে ভারত প্রথম সম্পূর্ণ নারী পুলিশ ইউনিট লাইব্রেরিয়া মোতায়েন করেছিল এবং এই উদ্যোগ বিশ্ব শান্তি রক্ষায় নারীদের অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করে, আত্মত্যাগের ইতিহাসকে মনে করায়। এই গৌরবের পথ মোটেও সহজ ছিল না। বিশ্বজুড়ে শান্তি ফিরিয়ে আনার এই কঠিন লড়াইয়ে অসংখ্য শান্তিরক্ষী নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এ পর্যন্ত প্রায় 180 জন ভারতীয় শান্তিরক্ষী এবং 165 জনেরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী কর্তব্যরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। তারা নিজেদের বর্তমানকে বিসর্জন দিয়েছেন পৃথিবীর ভবিষ্যৎকে শান্তিময় করার জন্য। শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বের 110টিরও বেশি দেশের হাজার হাজার শান্তিরক্ষী আজও বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করে চলেছেন। 1948 সালের পর থেকে এখনও পর্যন্ত প্রায় 4,500-এরও বেশি শান্তিরক্ষী বিশ্ব শান্তির বেদিতে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। শুধু গত 1 বছরের দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন 59 জন শান্তিরক্ষী। আজকের এই বিশেষ দিনে আমরা গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেসব অমর বীর শহীদদের, যারা নিজের জীবনকে তোয়াক্কা না করে আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত জনপদে ফিরিয়ে এনেছেন কোটি মানুষের মুখে হাসি। শান্তিরক্ষীরা কেবলমাত্র যুদ্ধ থামান না, তারা সংঘাত, পরবর্তী দেশ পুনর্গঠন, নির্বাচন পরিচালনা, মানবাধিকার রক্ষা এবং স্বাস্থ্য ও শিক্ষা বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শ্রোতা বন্ধুরা, আজকের এই বিশেষ দিনে চলুন আমরা তাদেরকে সম্মান জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশ্ব শান্তি রক্ষার এবং বিশ্ব শান্তির জন্য আত্মত্যাগকারী সকল শান্তি রক্ষীদের প্রতি রইল গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং স্যালুট। সম্প্রতি গড়ে তুলব আমরা সমাজে বিভেদকে দূরে রেখে হিংসা নয়, মানবতার বার্তা ছড়িয়ে দেব, এই প্রতিশ্রুতি বদ্ধ হই আমরা। আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো আকাশবাণী আগরতলার যুববাণীর অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চান্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি ন্যালু বলেছেন, রাজ্য সরকার জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে সরকারি পরিষেবা পৌঁছে দিতে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল আগরতলায় প্রজ্ঞা ভবনে জনজাতি গরিমা উৎসবের উদ্বোধন করে তিনি একথা বলেন। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি গতকাল কৈলাসহরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী কর্ম সৃজন কর্মসূচি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিএম বিশ্বকর্মা, পিএম জনমন, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, সয়েল হেলথ কার্ড

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ইত্যাদি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা এবং মত বিনিময় করেন। রাজ্য সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-2027 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। আজ উচ্চশিক্ষা দপ্তরের সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 7 জুন রাত 12টা পর্যন্ত। প্রথম রাউন্ডে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী 19 জুন। দ্বিতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 24 জুন। তৃতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী 30 জুন। চতুর্থ রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 3 জুলাই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল সিকিম পুলিশের হাতে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট পুলিশ কালার প্রদানপ্রাপ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। গ্যাংটকের পালসার স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি পুলিশ বাহিনীকে বিশেষ করে নারী, দরিদ্র এবং শিশুদের মধ্যে আচরণে সংবেদনশীল হওয়ার উপর জোর দেন। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশে বর্তমানে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। গতকাল নয়াদিল্লিতে খারিফ অভিযান 2026-এর জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি পদে বিধায়ক অভিষেক দেবরায়কে নিযুক্ত করা হয়েছে। তিনি বিদায়ী সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের অনুমোদনে এই নিযুক্তি দেওয়া হয়। টিএসআরের ষষ্ঠ ব্যাটেলিয়নের উদ্যোগে প্রয়াস কর্মসূচি অনুযায়ী গতকাল খোয়াইয়ের রথ টিলায় স্বাস্থ্য শিবির এবং সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয় বলে পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে। এখানে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার যেতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই। আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চারিত। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অপরাজিতা। আর থাকছি সকাল 11টা পর্যন্ত, এক ডালি অনুষ্ঠান আপনাদের জন্য সাজিয়ে রেখেছি পরপর। আর প্রথমে যে পর্বখানি নিয়ে আপনাদের সঙ্গে থাকছে, সেটা আমারও আপনার বড়ই পছন্দের পর্ব। তা হলো বলছি তোমায়। বলছি তোমায় পর্বে প্রতিদিনকার মতো আজকেও থাকছি একটা অনুভবের কথা নিয়ে, একটা ভাবনার কথা নিয়ে, যে ভাবনার কথায় চেষ্টা করব আপনাদের ভাবনাকে সংযুক্ত করার। আর আপনাদের ভাবনা সংযুক্ত করতে গেলে অবশ্যই ডায়াল করতে হবে 0381-232-6253। এই নম্বরে ফোন করে আজকের বিষয় নিয়ে কথা বলতে পারেন। আর একটা ছোট্ট করে কথা মনে করিয়ে দেওয়া, গতকাল রাতে যারা আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন তারা এই মুহূর্তে শ্রোতার ভূমিকায় থাকবেন, অর্থাৎ অনুষ্ঠানটি শুনবেন, উপভোগ করবেন। আর যারা ফোন করতে পারেননি গতকাল, তারা অবশ্যই আজকে চেষ্টা করবেন আর শুনবো আপনাদের অনুভবের কথা। হ্যাঁ, তবে সর্বপ্রথম জানতে হবে বিষয় কী। তাছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু খোলা রয়েছে 9402169965। যদি কেউ মনে করছেন এই মুহূর্তে ফোন করতে পারছেন না, কিন্তু আপনার কথাটা, আপনার বার্তাটা লিখে পাঠাতে পারবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু লিখে পাঠাতে পারেন। বিষয় আজকের, প্রতিদিনের মতোই আমরা হাজির হয়েছি আপনাদের সঙ্গে মন খোলা কিছু কথা বলতে, কিছু অনুভূতি ভাগ করে নিতে, আর জীবনের এমন কিছু সত্যকে ছুঁয়ে দেখতে যেগুলো আমরা সবাই অনুভব করি কিন্তু সবসময় হয়তো ভাষায় প্রকাশ করতে পারি না।

0: আজকের বিষয়, কিছু পথ একাই হাঁটতে হয়। বিষয়টা খুব ছোট্ট, কিন্তু এর ভেতরে লুকিয়ে রয়েছে জীবনের এক গভীর সত্য। কারণ মানুষ জন্ম থেকেই সম্পর্কের মাঝে বড় হয়। পরিবার, বন্ধু, ভালোবাসা, পরিচিত মানুষ সবাইকে নিয়েই আমাদের পৃথিবী। আমরা চাই পাশে কেউ থাকুক, আমাদের কথা শুনুক, আমাদের হাত ধরে রাখুক। কিন্তু জীবনের একটা সময় এসে মানুষ বুঝতে শেখে সব পথ একসঙ্গে হাঁটা যায় না। কিছু পথ আছে যেখানে পাশে হাজার মানুষ থাকলেও ভেতরের লড়াইটুকু একাই লড়তে হয়। জীবন আসলে একটা দীর্ঘ সফর। এই সফরে অনেক মানুষ আমাদের জীবনে আসে, কিছু মানুষ থেকে যায়, কিছু মানুষ হারিয়ে যায়, কেউ খুব অল্প সময়ের জন্য এসে গভীর ছাপ রেখে যায়, আবার কেউ বহু বছর পাশে থেকেও হৃদয়ে পৌঁছতে পারে না। কিন্তু সব সম্পর্কের মাঝেও একটা জায়গা আছে যেখানে মানুষ একেবারে একা। নিজের ভয়, নিজের কষ্ট, নিজের স্বপ্ন, নিজের ভাঙন, এই জায়গাগুলো শেষ পর্যন্ত নিজেকেই সামলাতে হয়। আর আজকের বলছি তোমায় পর্বে শুনব আপনার সেই পথের কথা, যেই পথে আপনি একাই হেঁটেছেন। আজকে কথা বলছি কিছু পথ একাই হাঁটতে হয় বিষয়। আর দেখতে পাচ্ছি, হ্যাঁ, বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, ঘাটাঘাট মাতৃপল্লী থেকে।
0: স্বাগত আপনাকে বিশ্বজিৎ বাবু।
1: দেখুন, একটা বিষয় আপনি খুব সুন্দর ভাবে দৃষ্টিতে এনেছেন। জীবনের লড়াই এটা, চলার যে লড়াইটা, সবসময় যে সবাইকে সঙ্গে নিয়ে লড়তে হয় তাই কিন্তু নয়।
0: একদম,
1: এমন কিছু বিষয় আছে যেটাকে আপনাকে একা একাই সামলাতে হয়। কেন আমি আপনাকে বলছি, দেখুন, এখন আমি ছোটবেলার থেকে আপনাকে আমি বিষয়টা বলছি। ছোটবেলায় পরনির্ভরশীলতা ছিল মা বাবার উপরে। মা বাবা যেটা বলতো, শিশুদের হোক, কিশোর বয়সে হোক, সেটাকে মান্যতা দিতে। এবার মনে করুন, পড়াশোনার ক্ষেত্রে বাইরে যখন আপনি যাবেন, তখন আপনাকে কিন্তু যতই গাইডেন্স করুক না কেন, ফোনে করুক, কিন্তু আপনাকে লড়াইটা করতে হয় আপনাকে একা একা। জীবনে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কিন্তু একা চলার গুরুত্ব কিন্তু অনেক বিশাল। ছেলে মেয়েরা বাইরে গেলে পরে দেখবেন, এই ছেলে জীবনে এক গ্লাস জল ভরে খায়নি, সে কিন্তু জল ভরে খাচ্ছে। যে জীবনে একটা বইপত্র গুছায়নি, সে দেখুন তার কাপড় চোপড় গুছায়। আসলে একা থাকাটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তাকে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট পদক্ষেপ।
0: একদম,
1: এটা কিন্তু মানুষকে কিন্তু অনেকটা আত্মবিশ্বাসী করে তোলে, যদি আমি ভুল না বলে থাকি। আর একটি জিনিস আপনি দেখুন, জীবনের আদর্শটাকে বাঁচিয়ে রাখতে গেলে আপনি দেখবেন, সে কবিগুরুর কথা যদি আপনি আসেন, যদি তো ডাক শুনে কেউ না চল আসে, একলা চল। কারণ জীবনের কিছু আদর্শ বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে একা একাই লড়াই করতে হয়, এক থেকেই শুরু করতে হয়। কারণ আপনার আদর্শের সাথে যে অন্যরা মিলে যাবে সেটা কিন্তু নয়। আমি এটা আমার জীবন যুদ্ধে দেখেছি। ধরুন, নেশা বিরোধী অভিযানে কোনো নেশা আমি করবো না, মনে করুন একটা স্মোক করবো না বা আমি ওয়াইন নেব না, এই যে আমার মনের ভিতরে যে একটা অবিচল চিন্তাধারা, সেটাকে যতক্ষণ বাস্তবায়িত করবো আমাকে কিন্তু একা একাই লড়াই করতে হয়। কারণ না হলে আমি আমার আদর্শটাকে, আমার মনটাকে আমি কিন্তু স্থির রাখতে পারবো না। আপনি একা চলার ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্ব আছে। আপনি অধ্যবসায় করুন, খুব মনোযোগ দিয়ে একা, আপনি যোগ করুন একা থেকে, আপনি ধ্যান করুন। আমাদের মুনি ঋষিরা কিন্তু গভীর গুহায় একা থেকে ধ্যান করতেন। তার উদ্দেশ্যই ছিল মনটাকে একাগ্র করা, আত্মাটাকে জাগিয়ে তোলা। এই যে একটা বিরাট ভূমিকা থাকে জীবনে চলার ক্ষেত্রে, কিন্তু একা একা চলতে হয়। আমাকেও চলতে হয়েছে, অনেকটাই চলতে হয় জীবনে। আদর্শটাকে বাঁচিয়ে রাখতে গেলে বারবার বলছি, সৃষ্টিশীল কাজ কি, গতিশীলতা দিতে গেলে আপনি যখন কোনো লেখা নিয়ে বসবেন, নিশ্চয়ই আপনি সেখানে গল্প করতে করতে লিখবেন না। এত বড় সাহিত্যিক তৈরি হয় নিশ্চয়ই গল্প করতে করতে নয়, তাকে একা চিন্তা ভাবনা করে সাধনার ক্ষেত্র তৈরি করতে হয়। আপনি সঙ্গীতের ক্ষেত্রে বলুন, যারা রেওয়াজ করে তারা কিন্তু গল্প করে করে না, তাদের কিন্তু একক

0: এই একা থাকাটা আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় আমাদের আসলে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই ম্যাডাম, এটা খুব একটা বিরাট জিনিস। একা যেমন স্বাবলম্বী করে, একা তেমনি আত্মবিশ্বাসী করে, একা তেমনি আপনাকে জীবনকে নতুন ভাবে চিনতে শেখায়।
0: একদম, খুব ভালো থাকবেন বিশ্বজিৎ বাবু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর এই জন্যই বোধহয় জীবনের কিছু কিছু সফর আমাদের একা থাকা দরকার, কিন্তু এই একা থাকাটাকে আমরা ভয় পাই, আমরা অনেকেই ভয় পাই যদি একা হয়ে যাই জীবনে চলার পথে তাহলে কি হবে, কেমন হবে, সেই সব ভয় একদম ছোটোবেলা থেকে আমাদের মধ্যে কাজ করে। ছোটোবেলায় আমরা ভাবতাম বড় হয়ে গেলে সব সহজ হয়ে যাবে, তখন মনে হতো বড় মানুষদের কোনো ভয় নেই, কোনো ধরনের কষ্ট নেই তাদের জীবনে। বড় হওয়া মানেই আসলে নিজের ভেতরে একা হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া, যা আমরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারি, কারণ তখন দায়িত্ব বাড়ে, চিন্তা বাড়ে, হারানোর ভয় বাড়ে, আর তখনই মানুষ বুঝতে শেখে কিছু পথ সত্যি একা হাঁটতে হয়। একটা সময় ছিল যখন কষ্ট পেলেই আমরা খুব সহজে কেঁদে ফেলতাম, কাউকে গিয়ে বলতাম আমার খুব খারাপ লাগছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ চুপ করে যেতে শেখে, কারণ সে বোঝে সব অনুভূতি সবাই বোঝে না, কিছু ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না, তখন মানুষ নিজের ভেতরেই নিজের আশ্রয় খুঁজতে শেখে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো মানুষ খুব স্পষ্টভাবে বুঝতে পারে যখন সে একা থাকে, যখন গভীর রাতে ঘুম আসে না, যখন বুকের ভেতর অজানা ভয় জমে ওঠে, যখন নিজের খুব কাছের মানুষটাও দূরে সরে যায়, তখন মানুষ বুঝতে পারে পথটা তাকে নিজেকে একাই হাঁটতে হবে। কেউ হয়তো পাশে বসে সান্ত্বনা দিতে পারে, কিন্তু ভেতরের যুদ্ধটা একাই লড়তে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বলছি তোমায় পর্বে, আজকে আমরা কথা বলছি কিছু পথ একাই হাঁটতে হয়, এই বিষয় নিয়ে আপনার কি অনুভব রয়েছে, আপনার কি অভিজ্ঞতা রয়েছে, আসলে কি একা থাকাটা আমাদের জীবনে খুব প্রয়োজনীয় একটা অঙ্গ নয়, আমরা কি একা থাকতে ভয় পাই, একা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, এই সব বিষয় শুনব আপনাদের মুখে আপনাদের অনুভবে। অবশ্যই ডায়াল করতে হবে 03-8123-2-6-2-5-3 এই নম্বরে, আর যদি মনে করছেন যে এই মুহূর্তে ফোন করতে পারছেন না, কোথাও ব্যস্ত রয়েছেন কিন্তু আমাদের অনুষ্ঠান শুনছেন আর আপনার কথা আমাদের অবধি পৌঁছতে চাইছেন, তাহলে আরও একটা মাধ্যম খোলা রয়েছে 9402169965, আমাদের হোয়াটসঅ্যাপ করেও আপনারা কিন্তু সেই বিষয় সম্পর্কে আমাদের জানাতে পারেন।

0: আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় হারিয়ে যাই, হয়তো কোনো সম্পর্ক ভেঙে যায়, হয়তো কোনো স্বপ্ন ভেঙে পড়ে, হয়তো নিজের খুব প্রিয় কাউকে হারিয়ে ফেলি। তখন পৃথিবীটা হঠাৎ খুব ফাঁকা মনে হয়, মনে হয় আর কিছুই ঠিক হবে না। কিন্তু ঠিক সেই সময়টাতেই মানুষ নিজের সবচেয়ে শক্ত রূপটাকে চিনতে শেখে, কারণ একা হাঁটার মধ্যেই মানুষ নিজের ভেতরের সাহসটাকে আবিষ্কার করতে পারে। বন্ধু রয়েছেন, নমস্কার, শুভ সকাল, কে বলছেন?
1: আমি নতুন নগর থেকে মিঠুন সাহা বলছিলাম।
0: হ্যাঁ, স্বাগত আপনাকে, বলুন।
1: আচ্ছা ম্যাডাম, প্রথমে যেটা আমি বলবো, আজকে আপনাদের এফএম চ্যানেলটা খুব কম সাউন্ড আসছে।
0: আচ্ছা, হ্যাঁ, আমাদের একটা যান্ত্রিক অসুবিধা হচ্ছে সকাল থেকে, সেটা ঠিক করার আমরা চেষ্টা করছি, একটু সঙ্গে থাকতে হবে।
1: মিডিয়াম ওয়েভটা আবার ঠিক আছে, কিন্তু এফএমটা আমরা মোবাইলে শুনি তো, মানে খুব কম আসছে, একদম লো সাউন্ড। একটু আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছি, জানি না ঠিক হয়েছে কিনা,
0: আপনি বলবেন আজকের বিষয় নিয়ে কথা বলবেন।
1: আজকের যে বিষয় আপনি রেখেছেন, জীবনে কিছু কিছু সময় একা চলতে হয়, এটা

0: স্বাভাবিক। একা যদি আমরা না চলি তাহলে মনের মধ্যে সাহস সঞ্চয় হয় না, এক। দু নম্বর হচ্ছে আমি যদি একা চলতে না শিখি অনেক সময় কি হয়, মানে নীতির বিরুদ্ধে আপোষ করা হয়, বা আরেকজন একজন লোক হয়তো আমার সঙ্গে নীতিগত ভাবে একটু পার্থক্য রয়েছে, আমি যদি সেই ক্ষেত্রে আমি একা আমার সিদ্ধান্ত না নিতে পারি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপোষ হয়ে যায়। আজকাল আপনি দেখবেন যে আমরা সবাই অধিকার আমরা মানে পেতে সহজভাবে পেতে চাই, সবকিছু আমরা সহজভাবে পেতে চাই, কিন্তু এই যে অধিকারটাকে আমরা যে কিভাবে অর্জন করা, অর্জন করার ক্ষেত্রে যে কিছু কিছু ক্ষেত্রে একটু প্রতিবাদ করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে একটু কথা বলতে হয় জোরালো ভাবে, সেইগুলো বলার ক্ষেত্রে আপনি কিন্তু লোক কম পাবেন। সেই ক্ষেত্রে আপনি যদি অন্যের উপর নির্ভর করে বসে থাকেন তাহলে কিন্তু এতে আপনি আপোষ করলাম বা আমিও সবকিছু সহজভাবে মেনে চলার যে এই যে মানসিকতা সেই দিকে আমি চলে গেলাম, অর্থাৎ আমি মানে আমার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে পদচ্যুত হলাম আর। এই ক্ষেত্রে তাহলে আমি মানে নিজের কিছু শিক্ষা অর্জনের ক্ষেত্রে হলেও একা চলা বা একা সিদ্ধান্ত নেওয়া এটা খুবই মানে দরকার। এখন দেখুন মানে কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে একা সম্ভব নাও হতে পারে এবং সেটা হয়ও না, কিন্তু অনেক ক্ষেত্রেই একা সিদ্ধান্ত মানে
1: নেওয়াটা দরকার। আমি
0: বলছি যে আমি একবার একা কলকাতা যাব, আমি সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু বাড়ি থেকে বলছে যে না কি করে হবে, কি করে সম্ভব, পারবে কি না, আমি তো হ্যাঁ পারবো, তো তারা কিন্তু না করেছে, কিন্তু আমি বলছি যে না আমি যাবই, হ্যাঁ শেষ পর্যন্ত আমি কিন্তু গেলাম।
1: মানে ওই বিশ্বাসটাও নিজের উপর রাখাটা খুব দরকার।
0: হ্যাঁ অবশ্যই নিজের উপর রাখা,
1: মানে একা চলতে গেলে
0: এরকম এরকম অনেকেই আছে, আমি এরকম অনেকে আমি দেখেছি যে বাড়িতে সে মা বা বাবা ছাড়া এক মানে ঘর থেকে বেরোতই না, সাহসও হতো না, কিন্তু একটা সময়ে এসে সে একা যাবে কিন্তু তার মা বাবা ছাড়ছে না। হ্যাঁ তো তোকে সেই ক্ষেত্রে আমি বললাম যে ছেড়ে দেখুন না, যদি একটু সাহস করে বলেছি কিন্তু যদি কিছু হয়ে যেত তাহলে কিন্তু আমাকে দুষ্ট, কিন্তু আমি কিন্তু সাহস করে বলেছি যে না ছেড়ে ছেড়ে দিন পারবে আশা করি।
1: মানে ওই একা চলতে গেলে বিশ্বাসটা খুব দরকার।
0: এবং সে কিন্তু চেন্নাই গিয়েছে, একাই গিয়েছে, আবার এবার একাই চলে এসেছে। নিজের যে একা চলা সেক্ষেত্রে সেটা সহজ মানে হয় না।
1: কিন্তু
0: আপনি দেখবেন যারা যে সমস্ত ব্যক্তিরা আমাদের দৃষ্টিশক্তি সমস্যা রয়েছে তারা দেখুন তারা যদি
1: কতটা নিজের ভেতর
0: চলাফেরা করেন,
1: সেই
0: অনেকে হয়তো বা ভাবেন যে কি করে সম্ভব কি করে সম্ভব, আমি বলি যে তাদের নিজের উপর বা নিজের মনের উপর আত্মবিশ্বাস রয়েছে।
1: একদম, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, সত্যি ভালো দিক একটা তুলে ধরলেন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর আপনি সঙ্গে থাকবেন, আমাদের অনুষ্ঠান শুনতে থাকবেন, আর হ্যাঁ আপনি যে সমস্যার কথা বলেছেন আমরা অবশ্যই সেটা খতিয়ে দেখব কোথায় সমস্যা হচ্ছে। আর শ্রোতা বন্ধুরা আপনারা রয়েছেন বলছে তোমায় পর্বে আজকে কথা বলছি আমরা, কিছু পথ একাই হাঁটতে হয়, আমি অপেক্ষায় রয়েছি আপনাদের অনুভবের কথা শোনার জন্য। হ্যাঁ বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ অমিতাভ বাবু, সুপ্রভাত, বলুন কেমন আছেন?
2: হ্যাঁ শুভ সকাল দিদি। হ্যাঁ দেখুন জীবনের অনেকটা পথ একলাই হেঁটে এসেছি। এই যে একটা এই যে ছোট্ট একটা শিশু যখন সে হাঁটতে শেখে তখন তার মা তাকে হাঁটতে শেখায় দিদি, ছেড়ে দেয় এবং বলে হাঁটি হাঁটি পা পা, অর্থাৎ ওই যে হাঁটি হাঁটি পা পা করে যখন সে বলে তখন কিন্তু সে একলাই হাঁটতে শেখে। আর

0: যখন বড় হয়ে হাঁটি, তখন বিভিন্ন মোড়, বিভিন্ন বাঁক অতিক্রম করে যখন হাঁটি, সে বাঁকগুলোকে আমাদেরকে হ্যান্ডেল করতে হয় নিজেই। এবং জীবনের চলার পথের প্রত্যেকটি বাঁকে যখন বিপদ ঘনিয়ে আসে, আমরা সেই বিপদকে তুচ্ছ করে আমরা আবার এগিয়ে যাই। তো একলা হাঁটার একটাই গুণ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহলে এই একলা চলো, হ্যাঁ, এবং একলা হাঁটা এই যে জিনিসটা, সেটা কিন্তু নির্ভর করে, যদি হাঁটাটা যদি প্রতীকী হয়, হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করি, মানে আমরা সমস্ত কিছুই একইভাবে নিয়ে আসি এক ছাতার তলায়, অর্থাৎ হেঁটে, অর্থাৎ প্রতীককে ধরে যদি আমরা হাঁটতে থাকি, তাহলে কিন্তু হেঁটেই আমরা অনেক কিছু করতে পারি, এবং সেটা হয় জীবনের একমাত্র লক্ষ্য। এই যে হাঁটা, ধরুন আমি যে হাঁটছি, হ্যাঁ, রাস্তায় যে হাঁটছি, এবং পদে পদে যে বিপদ, সেই বিপদ কিন্তু আমাকে উচ্চ করে বা মানে ইয়ে করে আমাকে এগিয়ে যেতে হয়, এবং সেই এগিয়ে যাওয়াটাই হচ্ছে হাঁটার লক্ষণ। অর্থাৎ থেমে থাকা জীবন নিশ্চল গতি, তেমনি হাঁটাটা হচ্ছে সচল গতি। আর এই সচল গতি যদি সচল থাকে, তাহলে জীবনে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না।
1: একটুই
0: শেয়ার করলাম, ভালো থাকবেন।
1: আপনিও খুব ভালো থাকবেন অমিতাভ বাবু, খুব ভালো লাগলো। খুব অল্প কথার মধ্যে আপনি আপনার কথাটা আমাদের সামনে তুলে ধরলেন, ভাল লাগলো খুব আপনার অভিব্যক্তিটা। হ্যাঁ, সত্যি আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন একলা চলতে হয়, কিন্তু সবচেয়ে বিড়ম্বনার বিষয় হলো আমরা ওই একা চলাটাকে খুব ভয় পাই। কিন্তু তখন যদি ভয়টা না পেয়ে একটু নিজের ভেতর আত্মবিশ্বাসকে জাগ্রত করে আমরা একা একবার চলতে পারি, জীবনে আর কেউ আমাদের আটকাতে পারবে না। জীবনে হয়তো পেছনে ফিরেও আমাদের তাকাতে হবে না যদি আমরা একবার একা হাঁটাটা শিখে যাই। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। শুভ সকাল, স্বাগত আপনাকে শ্যামল বাবু, বলুন।
2: খুব সুন্দর একটা টপিক রেখেছেন ম্যাডাম। সত্যি জীবনের একটা সময় আসে যখন একা থেকে সিদ্ধান্ত নিতে হয় কি করব না করব, এতে করে স্বাবলম্বী হওয়া যায়, নিজের সিদ্ধান্তের উপরে আস্থা আসে এবং প্রতিষ্ঠিত হওয়া যায়। এটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। আমার বাবারা দুই ভাই, তো আমাদের বাড়ি কিন্তু কৃষ্ণনগর, রেশম কৃষ্ণনগর। আমার বাংলাদেশ থেকে এক্সচেঞ্জ করে যখন বাবারা আসে, তখন দুই ভাই জমি জামা সব কিছু, যার সমস্যা একটু চাষবাস নিয়ে রয়েছে, কিন্তু বাবা ম্যাট্রিকুলেশন পাস করেছিল। সেই সময় বাবা সিদ্ধান্ত নিল আমি থাকবো না এখানে, সুদূর সেই উড়িষ্যার রাউরকেলায় চলে গেল। ওখানে রাউরকেলার স্টিল প্ল্যান্ট নতুন করে তখন তৈরি হয়েছে উইথ জার্মান কোলাবরেশন। সেখানে গিয়ে সেখানে বাবা চাকরি নিল এবং সেখানে তার কর্মজীবন কাটালো পরিবার নিয়ে। তাহলে এখানে বাবা নিজে একাই সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু আমার, আমি যখন বুঝতে শিখেছি তখন আমার মধ্যেও সেটা লেখাপাত করেছে। বিশ্বাস করুন, আমারও সেখানে লেখাপড়া সব কিছু, 26টা বছর আমি উড়িষ্যা লালকালায় ছিলাম, এখানে আসতাম, কিন্তু ওখানেই আমার সবকিছু। তারপরেও যখন আমি মাস্টার ডিগ্রি পাস করলাম, মাস্টার ডিগ্রি ম্যাথমেটিক্স নিয়ে, তখন আমি সিদ্ধান্ত নিলাম না ত্রিপুরাতে এসে আমি শিক্ষকতা করবো। একটা আমার স্বপ্ন ছিল আমি শিক্ষকতা করবো, চলে এলাম 1987 সালে। যখন আমি মাস্টার ডিগ্রি পাস করলাম তখন আমি চলে এলাম এখানে, এবং এটা নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম। বাবা মা কিন্তু কারো তেমন ইচ্ছা ছিল না, আমি একমাত্র ছেলে চলে যাব, কিন্তু সেটা মন চায়নি তাদের, কিন্তু আমি নিজেই চলে এসে হ্যাঁ, এখানে আমার জ্যাঠামশাই ছিল, আমার দিদি জামাইবাবু ছিল, তাদের ইয়েতে। তারপরে এখানে কিন্তু আমি একা সিদ্ধান্ত নিয়ে এসে হ্যাঁ, তারপরে শিক্ষকতার সেই অফার পেলাম 1990 সনে, এবং আমার কর্মজীবন শেষ করেছি, এখন অবসর নিয়েছি। তাহলে এই যে জীবনে একটা সময় আসে যখন সত্যি সত্যি একাই ভাবতে হয়, শিখতে হয়, জানতে হয় কি করব না করব, সেখানে হ্যাঁ আছে আমার আত্মীয় স্বজন, মা বাবা সবাই থাকে, কিন্তু সেখানে একটু হলেও নিজের জন্য ভাবতে হয়, কি করতে হয়।
1: এটি
2: খুব সুন্দর টপিক রেখেছেন ম্যাডাম,
1: সঙ্গে থাকবেন শ্যামল বাবু, ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি

অনুভূতি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। আর আপনি আপনার জীবনের বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা, মানে আমরা যখন বাবা মার হাত ছেড়ে নিজে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটি, তখন অনেকে আমরা ভয় পাই যে কীভাবে হাঁটবো, কীভাবে এতদিন বাবা মার ছত্রছায়ায় ছিলাম, এখন নিজেকে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে চলতে হবে। অনেকেই আমরা আনন্দের সঙ্গে সেটাকে গ্রহণ করি, আবার অনেকে ভয় পাই। আপনি এই সময়টাতে খুব সুন্দরভাবে একা হাঁটার যে সিদ্ধান্তটা নিয়েছিলেন এবং অনেকটা দূর এসে ভাবলেন যে একাভাবে নিজের জীবনটাকে গড়ি, এটা সত্যি একটা সাহসিকতার দিক। আর সেটা মনে করি যে আপনাকে আপনার বাকি জীবনটা কাটাতে অনেকটা সাহায্য করেছে এবং আগামী দিনেও করবে। অনেক ধন্যবাদ শ্যামলবাবু ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা কথা বলছি কিছু পথ একাই হাঁটতে হয় বলছি তোমায় পর্বে। আপনারা ফোন করতে পারেন 03-8123-2653 এই নম্বরে। বলছিলাম আজকের পৃথিবীতে আমরা সবাই খুব একটা সংযুক্ত ভাবে রয়েছি, ফোনে, মেসেজে, সোশ্যাল মিডিয়ায় সবসময় কেউ না কেউ আছে, অথচ ভেতরে ভেতরে মানুষ আগের চেয়ে অনেক বেশি একা। কারণ এখন কথা হয় অনেক কিন্তু অনুভূতি ভাগ হয় কম। মানুষ নিজের আসল কষ্টগুলো লুকিয়ে রাখতে শিখে গেছে, হাসি মুখে ছবি পোস্ট করা হয়, কিন্তু মন ভাঙার শব্দ কেউ শুনতে পায় না। এই যে একা থাকার, একা হাঁটার কথা, এটা শুধু দুঃখের নয়, এর মধ্যে একটা সৌন্দর্য রয়েছে। কারণ জীবনের কিছু পথ একা হাঁটতে গিয়েই মানুষ নিজের আসল পরিচয় খুঁজে পায়। সে বুঝতে শেখে সে কী চায়, কাকে ভালোবাসে, কোন জিনিস তাকে শান্তি দেয়। আমরা অনেক সময় অন্যের জন্য এতটা বাঁচতে থাকি যে নিজের জন্য বাঁচতেই ভুলে যাই, সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের মনটাকে ক্লান্ত করে ফেলি। কিন্তু একা হাঁটার অভিজ্ঞতা মানুষকে শেখায় নিজের শান্তিও খুব গুরুত্বপূর্ণ, নিজের ভেতরটার মানুষটার খেয়ালও রাখা খুব দরকার। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বলছি তোমায় পর্বে, যদি মনে করছেন ফোন করতে পারছেন না, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে, আপনারা সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ করেও আপনাদের অনুভবের কথা জানাতে পারেন। এই মুহূর্তে সময় হয়ে গেছে একটি গান শোনার, চলুন গান শোনাই আপনাদের, তারপর আবারও ফিরে আসছি।

আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেও শ্রোতা বন্ধুরা আমাদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন। হ্যাঁ, আমাদের ফোন লাইনটাতে একটু সমস্যা দেখা যাচ্ছে, আপনারা সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ছোট্ট বার্তা সমীরণবাবু লিখে পাঠাচ্ছেন বামটিয়া থেকে। শুভ সকাল ম্যাডাম, বয়স বাড়ার সাথে সাথে আমাদের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ করার ক্ষমতা বাড়তে থাকে। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয় এবং নিজেকে প্রশ্ন করে বুঝতে পারি কোনটা সঠিক কোনটা বেঠিক। তখন আমরা অনেক কিছু ত্যাগ করে একা চলতে শিখি। এই একা চলার মধ্যে অনেক শান্তি খুঁজে পাই, আবার সাহসও খুঁজে পাই। অনেক সময় অনেক পরিস্থিতি মোকাবেলা করে আমরা বুঝতে পারি একা চলাই ভালো। পরিশেষে কবির ভাষায় বলবো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। লিখে পাঠাচ্ছেন সমীরণ সরকার বামটিয়া থেকে। অনেক ধন্যবাদ সমীরণবাবু, সঙ্গে থাকুন, অনুষ্ঠান শুনতে থাকুন। আপনার অনুভবের কথা মন ছুঁয়ে গেল।

আরেকটা ছোট্ট বার্তা এই মুহূর্তে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে গেছি, লিখে পাঠাচ্ছেন মোহাম্মদ হারুনুর রশিদ ময়মনসিংহ থেকে। লিখছেন, বন্ধু, আসলে সবসময় চলার পথে সঙ্গী থাকে না বা সঙ্গী হিসেবে কাউকে পাওয়া যায় না, তখন বাধ্য হয়েই একা চলতে হয়। একা চলার মাঝেও সুখ আছে যদি খুঁজে নেওয়া যায়। মোহাম্মদ হারুনুর রশিদ, মুক্তাগাছা, ময়মনসিংহ থেকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনি মেসেজ করে পাঠালেন। আর শ্রোতা বন্ধুরা, যে কথাটা আপনাদের বলছিলাম, হ্যাঁ, আমাদের একটু ফোন লাইনের সমস্যা দেখা দিয়েছে, তাই আপনারা যদি চান আপনাদের বার্তা, আজকের বিষয়, কিছু পথ একাই হাঁটতে হয়, এই বিষয় নিয়ে কিছু বলতে আর খানিকটা সময় আপনাদের সঙ্গে রয়েছি, আপনারা কিন্তু পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে 9402169965। চলুন আরও একখানি গান রইল আপনাদের সবার জন্য।

শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আপনাদের সঙ্গে কথা বলছিলাম কিছু পথ একাই হাঁটতে হয় এই বিষয়ে। কিন্তু যন্ত্রের যন্ত্রণার জন্য আজকে মন খুলে আপনাদের সঙ্গে কথা বলতে পারলাম না, কিন্তু কিছু করার নেই, আমরা মানুষ, আমরা মানুষই কত ভুল করি, যন্ত্রের ভুল তো আমাদের মেনে নিতেই হয়। তাই এখন সময় আর হাতে খুব একটা বেশি নেই, তাই শ্রোতা বন্ধু আপনাদের সঙ্গে আর কথা বলা হয়ে উঠছে না। তবে আমার কিছু অনুভূতি আপনাদের সঙ্গে যাবার বেলা একটু ভাগ করে নেই। জীবন সত্যিই খুব অদ্ভুত, কখনও খুব সহজ মনে হয়, আবার কখনও হঠাৎ করেই খুব কঠিন হয়ে ওঠে। কখনও চারপাশে অনেক মানুষ থাকে তবু মনটা ফাঁকা লাগে, আবার কখনও একা একটা বিকেল এক কাপ চা কিংবা নিজের সঙ্গে কিছুটা সময় মানুষকে অদ্ভুত শান্তি দিয়ে যায়। এই জীবন প্রতিদিন আমাদের বদলায়, শেখায়, ভাঙে আবার গড়ে তোলে। আর সেই শেখার পথেই আমরা ধীরে ধীরে বুঝতে পারি কিছু পথ সত্যি একা হাঁটতে হয়। আমরা ছোটবেলায় ভাবতাম পাশে মানুষ থাকলেই বুঝি জীবনটা সুন্দর, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে শিখি শুধু মানুষ থাকলেই হয় না, দরকার বোঝাপড়া, দরকার অনুভূতির স্পর্শ, দরকার এমন কিছু সম্পর্ক যেখানে নিজের ক্লান্তিটুকু লুকোতে হয় না। কারণ মানুষ সব সময় শক্ত একটা ঘাঁটি খুঁজে, কিন্তু তার মাঝেও সবচেয়ে বেশি করে খোঁজে শান্তি। আমরা অনেকেই ভাবি একা হয়ে যাওয়া মানেই দুর্বল হয়ে যাওয়া, অথচ সত্যিটা ঠিক উল্টো। একা থাকতে শেখা নিজের সঙ্গে শান্তিতে থাকতে শেখা, নিজের ভয়গুলোর মুখোমুখি দাঁড়ানো, এগুলো খুব বড় শক্তি। কারণ সবাই ভিড়ের মধ্যে থাকতে পারে, কিন্তু নিজের নীরবতার সঙ্গে থাকতে পারে খুব কম মানুষজন। আর আজকের এই কথোপকথনের শেষে শুধু এইটুকুই বলা, জীবনের সব পথ সহজ হবে না, সব মানুষও সারা জীবন পাশে থাকবে না, কিন্তু নিজের সাহস, নিজের আত্মবিশ্বাস, নিজের ভেতরের আলো, এগুলো যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে কোনো পথই পুরোপুরি অন্ধকার হয়ে যাবে না। ভালো থাকুন, নিজের মানুষদের অবশ্যই ভালো রাখুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের মনটার যত্ন নিন। কারণ দিনের শেষে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পথটাও মানুষ হেঁটে যায় যদি নিজের ভেতরে বাঁচার ইচ্ছেটুকু জেগে থাকে। আজ এখানেই শেষ করতে হচ্ছে, আবারও ফিরে আসব নতুন কোনো অনুভূতি, নতুন কোনো গল্প আর নতুন কোনো জীবনের কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। এই শুভবার্তা, এই শুভ চিন্তা নিয়েই চলুন গানে গানে বিদায় নিই। আজকের বলছি তোমায় পর্ব থেকে আপনারা যারাই ফোন করেছেন আন্তরিক ধন্যবাদ জানাই। আবারও সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, শুনতে থাকুন এফএম জয়ন্ত

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্স FM প্রচার তরঙ্গে FM উচ্চারণ। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অপরাজিতা। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:02।
1: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
2: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন। আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন। শরীরে জল এবং পাখার বাতাস করুন।
2: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
3: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
4: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
3: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
4: তাহলে সঠিক নম্বর?
3: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
4: দিদি তুমি বাঁচালে।
3: কাজ থেকে নয়।
4: হ্যাঁ করছি।

0: এসবিআই এই কথা বলে,
1: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
2: একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আপনাদের সঙ্গে জুড়ে গেলাম। এখন সময় আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা। তুমি অনন্যার পর্বে বরাবরের মতোই আজকেও এমন কিছু একটা বিষয় নিয়ে রয়েছে, যে বিষয়টা আমি নিশ্চিত আপনাদের অনুভবের জায়গাটাকে, আপনাদের ভেতরে যেই আত্মবিশ্বাসের অভাবটা রয়েছে সেটাকে জাগ্রত করতে অনেকটা সহায়ক হবে। আমরা বরাবরই চেষ্টা করি তুমি অনন্যা পর্বে সমাজের এমন কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরার, যেসব দৃষ্টান্ত অনেকটা কী বলবো, উল্টো পথে হেঁটে জীবনে এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করেছে যা আমাদের প্রত্যেক দিন অনুপ্রাণিত থাকতে, প্রত্যেক দিন এই পথ ছেড়ে অন্য পথে না যেতে উৎসাহ যোগায়, সাহস যোগায়। আর আজকে ওই সব বিষয় নিয়েই থাকছি, এবং যে কথাটা নিয়ে থাকছি সেটা হলো আমাদের ভারতবর্ষ এখন অনেক দিক থেকে অনেকভাবে এগিয়ে রয়েছে। একটা সময় বলবো কেন, আজ থেকে ধরুন খুব একটা বেশি দূরে যেতে হবে না, এই 15-20 বছর পেছনে গেলেও এমন একটা সময় ছিল যখন মেয়েদের বিশেষ করে কয়েকটা নির্বাচিত পেশার সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছিল, যে মেয়েরা হ্যাঁ চাকরি বাকরি তো করবে, বাইরে গিয়ে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, কিন্তু তাদের জন্য নির্বাচিত কিছু পেশা থাকবে, যেমন শিক্ষিকা, সেবিকা, নার্স, এই ধরনের কিছু পেশা তাদের জন্য উপযুক্ত। এটা একটা বলতে পারেন অঘোষিতভাবে সমাজে নির্ধারিত হয়ে গেছিল। কিন্তু সময় বদলেছে, মেয়েরা অনেক দূর এগিয়ে গেছে, মেয়েরা এমন কিছু করেছে যার দরুন সমাজ তাদের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, যে তাদেরকে কোনো একটা নির্দিষ্ট গণ্ডিতে কিন্তু আমরা চাইলেও বেঁধে রাখতে পারবো না, আমরা চাইলেও তাদের কিন্তু এই গণ্ডিটার ভেতরে বলতে পারবো না যে এখানেই থাকতে হবে, তারা বেরিয়ে যাবে, তারা উড়বে আকাশে, মুক্তভাবে তারা উড়ে বেড়াবে। আর সেটাই হয়েছে, হয়ে এখন এমন দিন এসেছে, এমন একটা যুগ এসেছে যখন সগৌরবে আমরা বলতে পারি এমন কোনো পেশা নেই যেখানে নারীরা কাজ করছে না। সেই নাইট গার্ড থেকে শুরু করে জাহাজ চালানো কিংবা ফাইটার প্লেন চালানো, সব কিছুতেই নারীরা কিন্তু অগ্রভাগে এসে বহিঃপ্রকাশ করেছে, আত্মপ্রকাশ করেছে এবং সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে একটি পেশা হলো ব্যবসা। আমরা যখন কোনো ব্যবসায়ী বলে কাউকে সম্বোধন করি, তখন বিজনেসম্যান বলে আমরা সম্বোধন করি, তখন আমাদের চোখের সামনে কেন না জানি আর সমাজের একটা অঘোষিত নিয়ম অনুযায়ী আমাদের চোখের সামনে ভেসে ওঠে হয়তো ওই জায়গাটাতে কোনো পুরুষ হবেন। কিন্তু এমন কিছু মহিলা রয়েছেন, এমন কিছু নারীরা রয়েছেন যারা নিজেদের স্টার্ট আপ তৈরি করে এমন একটা বিপ্লব এনেছে যে এখন শুধু বিজনেসম্যান বলতে আমরা পুরুষদের বুঝি না, আমরা তৎসঙ্গে মহিলাদেরও বুঝি। আর আজকে এই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে একটু কথা বলবো। যারা ভাবছেন ঘরে থেকেও কিভাবে একটু রোজগারের পথ আমরা বের করে নিতে পারি নিজেদের জন্য, ঘরে থেকেও আমরা নিজেদের একটা পরিচিতি গড়ে তুলতে পারি, তাদের জন্য আজকে একটু ছোট্ট করে কিছু টিপস দেব এবং জানাবো আসলে সব পথেই তো কোনো সমস্যা থাকে, সব পথেই তো চ্যালেঞ্জ থাকে সব পেশাতেই, তাই এই পথেও কী কী চ্যালেঞ্জ আসতে পারে আর সেই চ্যালেঞ্জগুলিকে আপনারা কীভাবে জয় করতে পারেন সেই বিষয়ে আজকে থাকছি এই তুমি অনন্যা পর্বে। একসময় মেয়েদের স্বপ্নের পরিধি সমাজ নির্ধারণ করে দিত, বলা হতো তারা কতদূর যাবে, কী করবে, কী করবে না। কিন্তু ইতিহাসের সবচেয়ে সুন্দর বিষয় হলো সে কখনও স্থির থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ আসে যারা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নতুন পথ তৈরি করে। আর আজকের ভারতবর্ষে সেই নতুন পথের নির্মাতাদের মধ্যে অন্যতম হলেন ভারতের নারী উদ্যোক্তারা। আমরা এমন এক ভারতবর্ষের কথা আজ আপনাদের বলবো যেখানে একজন মেয়ে শুধু চাকরির স্বপ্ন দেখে না, সে কর্মসংস্থান তৈরিরও স্বপ্ন দেখে। এমন এক ভারতের কথা বলবো যেখানে ঘরের রান্নাঘরে জন্ম নেওয়া একটি ছোট্ট ভাবনা একদিন কোটি টাকার ব্যবসায় পরিণত হতে পারে।

এমন এক ভারতবর্ষের কথা বলবো যেখানে একজন মা, একজন ছাত্রী, একজন কর্মজীবী নারী কিংবা একজন গৃহবধূ নিজের মেধা, পরিশ্রম এবং সাহসকে পুঁজি করে হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা। স্টার্ট আপ আসলে শুধু একটা ব্যবসার নাম নয়, এটা একটা স্বপ্নের নাম, একটা নতুন চিন্তার নাম, একটা সমস্যার সমাধান খুঁজে বের করার নাম। আর যখন সেই স্বপ্নের হাল ধরেন একজন নারী, তখন সেই উদ্যোগের সঙ্গে জড়িয়ে যায় সংগ্রাম, আত্মবিশ্বাস, ধৈর্য এবং সমাজকে বদলে দেওয়ার এক অসাধারণ শক্তি। আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা চেষ্টা করব ভারতের নারী উদ্যোক্তাদের নিয়ে কথা বলতে, তাদের লড়াইয়ের গল্প নিয়ে, তাদের সাফল্যের গল্প নিয়ে কথা বলব কিভাবে তারা শুধুমাত্র নিজেদের জীবনই বদলে দেননি, বদলে দিয়েছেন হাজার হাজার মানুষের জীবন। আমরা জানব কিভাবে সাহস, অধ্যবসায় এবং নিজের প্রতি বিশ্বাস একজন সাধারণ নারীকে অসাধারণ করে তুলতে পারে। কারণ আজকের নারী আর শুধু ভবিষ্যতের অপেক্ষা করে না, তিনি নিজেই ভবিষ্যৎ তৈরি করেন। তিনি সুযোগের অপেক্ষায় বসে থাকেন না, তিনি নিজের সুযোগ নিজেই সৃষ্টি করেন। আর সেই কারণে ভারতের স্টার্টআপ জগতের এই উজ্জ্বল অধ্যায় শুধু অর্থনীতির গল্প নয়, এটি নারী শক্তির জাগরণের গল্প, আত্মনির্ভরতার গল্প এবং নতুন ভারতের গল্প। তাহলে আসুন আমরা আজকের এই পর্বে প্রবেশ করি এক অনুপ্রেরণা জগতে, যেখানে স্বপ্নের সঙ্গে মিশে আছে সাহস, পরিশ্রমের সঙ্গে মিশে আছে সাফল্য, আর একজন নারীর দৃঢ় পদক্ষেপের সঙ্গে এগিয়ে চলেছে সমগ্র ভারতবর্ষ। আজকের আলোচনা উৎসর্গ সেই সব নারীদের যারা বিশ্বাস করেন অসম্ভব বলে কিছু নেই, যদি নিজের স্বপ্নের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে জাগ্রত থাকে।

একটা সময় ছিল যখন স্টার্টআপ শব্দটাই আমাদের কাছে অপরিচিত ছিল, বিশেষ করে আমাদের মেয়েদের কাছে। তখন ব্যবসা মানে ছিল পারিবারিক দোকান, বড় শিল্পগোষ্ঠী বা কর্পোরেট অফিস, আর নারী মানেই সহযোগী, নেপথ্যের শক্তি বা সর্বোচ্চ ক্ষেত্রে সহপরিচালক। কিন্তু আজকের ভারত সেই ধারণা ভেঙে ফেলেছে। আজ নারী নিজেই উদ্যোক্তা, নিজেই সিদ্ধান্ত গ্রহণকারী, নিজেই ঝুঁকি নেওয়ার মানুষ। আজ নারী শুধু ব্যবসার অংশ নয়, তিনি ব্যবসার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা ভারতের নারী উদ্যোক্তাদের অবস্থানের দিকে তাকাই, তাহলে দেখব এক অভূতপূর্ব পরিবর্তন, এক সৃজনশীল পরিবর্তন। শহর থেকে গ্রাম, প্রযুক্তি থেকে হস্তশিল্প, বিউটি থেকে বায়োটেক, ফিনটেক থেকে অ্যাডটেক, সব ক্ষেত্রেই নারীর কাছে আর নিষিদ্ধ বলে কোনো জায়গা রইল না। আগে যেখানে নারী উদ্যোক্তা মানে ব্যতিক্রম ছিল, আজ সেখানে নারী উদ্যোক্তা মানে এক নতুন সম্ভাবনার দিক।

যেই পথে পৌঁছানোর কথা বলছিলাম সেই অবস্থানে পৌঁছানোর পথটা কিন্তু খুব একটা সহজ ছিল না। অর্থাৎ বর্তমানে আমরা যেই স্বাধীনভাবে স্টার্ট আপ বিজনেস শুরু করার কথা ভাবতে পারি সেটার পথটা এত সহজ ছিল না। আজকের এই আলো আসলে বহু বছরের অন্ধকার পেরিয়ে এসেছে। সমাজের প্রশ্ন, পরিবারের দ্বিধা, অর্থনৈতিক অনিশ্চয়তা, বিশ্বাসের অভাব, এই সব কিছু একসঙ্গে সামলে নারীদের এগোতে হয়েছে। একজন নারী যখন ব্যবসা শুরু করেন তখন তিনি শুধু একটা আইডিয়া নিয়ে লড়েন না, তিনি লড়াই করেন বহু পুরনো ধারণার সঙ্গে। মেয়ে হয়ে এটা পারবে তো? ব্যবসা কি সংসারের সঙ্গে চলবে? ঝুঁকি নেওয়া তো নারীদের কাজ নয়। এই প্রশ্নগুলো আজও পুরোপুরিভাবে হারিয়ে যায়নি, কিন্তু পার্থক্যটা

হলো, আজ নারীরা আর এই প্রশ্নগুলোর উত্তরের অপেক্ষায় থাকেন না, তারা উত্তর তৈরি করেন নিজের কাজ দিয়ে। বর্তমান ভারতে নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় শক্তি হল তাদের অভিজ্ঞতা। একজন নারী হিসেবে তিনি সমাজকে দেখেন ভিন্ন চোখে, তিনি সমস্যা চিনতে পারেন ঘরের ভেতর থেকে, দৈনন্দিন জীবনের ছোট ছোট জায়গা থেকে, মাতৃত্ব, স্বাস্থ্য, সৌন্দর্য, নিরাপত্তা, শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি, এই বিষয়গুলো এতদিন মূলধারার ব্যবসার আলোচনায় উপেক্ষিত ছিল। আজ নারী উদ্যোক্তারা সেই অবহেলিত সমস্যাগুলিকে সামনে এনে সমাধান তৈরি করছেন। এই কারণেই তাদের স্টার্ট আপ লাভের হিসেব নয়, বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলে। আজকের নারী উদ্যোক্তারা আর একা নন, স্টার্ট আপ ইকোসিস্টেমে ধীরে ধীরে তৈরি হয়েছে সহায়তার পরিকাঠামো, ইনকিউবেশন সেন্টার, মেন্টরশিপ, বিনিয়োগের সুযোগ সরকারি এবং বেসরকারি উদ্যোগ, বিশেষ করে সরকারিভাবে বিভিন্নভাবে গ্রামীণ মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দল গঠন করে তাদের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে, এবং তারা যেন নিজের ছোটোখাটো প্রতিভা দিয়েও এগিয়ে যেতে পারে, নিজের হাতের কাজ, রান্না, এসব দিয়েও যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, তার জন্য কিন্তু সরকার ভীষণভাবে সচেষ্ট। আর এর সফল প্রতিফলন আমরা কিন্তু দেখি, আমরা এই আগরতলা শহরের বুকেই বিভিন্ন মেলা হলে দেখতে পাই যে নারীরা, মহিলারা কত দূর দূর থেকে এসে নিজের হাতের তৈরি বিভিন্ন খাওয়ার, বিভিন্ন ক্রাফটের জিনিস আমাদের সামনে তুলে ধরে, বেচা কেনা হয়, তাদের একটা রোজগার হয়। এই বিষয়গুলি কিন্তু সত্যি আমাদের সমাজের জন্য একটা শুভ দিক আমরা বলতে পারি। ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় নারী উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার দিগন্ত আরও বিস্তৃত। ডিজিটাল ইন্ডিয়া, ই কমার্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্রিন টেকনোলজি, সাস্টেনেবল ফ্যাশন, হেলথ টেক, এই সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ছে। প্রযুক্তি আর দূরত্ব কমিয়েছে, সুযোগকে গণতান্ত্রিক করেছে। একটি মোবাইল ফোন, একটি আইডিয়া এবং অদম্য ইচ্ছে শক্তি, এই তিন থাকলেই আজ একজন নারী স্টার্ট আপ শুরু করার স্বপ্ন দেখতে পারেন। বিশেষ করে ভবিষ্যতের সবচেয়ে বড় সম্ভাবনা লুকিয়ে আছে ছোট শহর ও গ্রামীণ ভারতের নারীদের মধ্যে, যারা এতদিন নিজেদের গল্প বলার সুযোগ পাননি। আজ তারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের পণ্য, দক্ষতা এবং চিন্তাকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। এই নারীরা হয়তো ইংরেজিতে সাবলীল নন, কিন্তু তাদের উদ্ভাবনী শক্তি, পরিশ্রম আর বাস্তব জ্ঞান অসাধারণ। ভবিষ্যতের ভারতীয় স্টার্ট আপ মানচিত্রে এই নারীদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের কাছে নারী উদ্যোক্তারা আজ শুধুই সাফল্যের উদাহরণ নয়, তারা এক বিশাল অনুপ্রেরণার ভাণ্ডার। কারণ এই গল্পগুলো নিখুঁত মানুষের গল্প নয়, এগুলো ব্যর্থতার গল্প, দ্বিধার গল্প, আবার উঠে দাঁড়ানোর গল্প। নতুন প্রজন্ম যখন দেখে একজন নারী বহুবার হেরে গিয়েও আবার শুরু করেছেন, তখন তারা শেখে যে ব্যর্থতা শেষ নয়, তারা শেখে যে নিজের মতো করে ভাবা কোনো অপরাধ নয়, তারা শেখে যে সাহস মানেই ভয়ে থাকা নয়, বরং ভয়কে জয় করে এগিয়ে যাওয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তুমি অনন্যা পর্বে, আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। স্টুডিওর খড়ি এখন বলছে সময় সকাল 10:32:12, আর চলুন আবারও রইল পরপর দুখানি গান, আবারও ফিরে আসছি আলোচনায় গানের পর।

শ্রোতা বন্ধুরা, আসলে স্টার্ট আপের জগৎ যতই আকর্ষণীয় বলে মনে হোক না কেন, একজন নারীর জন্য এই পথ অনেক সময় কঠিন এবং চ্যালেঞ্জে ভরা হয়ে উঠে থাকে। আর যখন নারী উদ্যোক্তাদের সাফল্যের গল্প শুনি, তখন তাদের প্রতিষ্ঠানের নাম, বাজার মূল্য বা জনপ্রিয়তার কথা জানি, কিন্তু সেই সাফল্যের পেছনে যে অদৃশ্য সংগ্রাম লুকিয়ে থাকে তা অনেক সময় আলোচনায় আসে না। বাস্তবে একজন নারী যখন একটি স্টার্ট আপ শুরু করার সিদ্ধান্ত নেন, তখন তিনি শুধু একটি ব্যবসা করার চ্যালেঞ্জই গ্রহণ করেন না, বরং সমাজের বহু পুরনো ধারণা, মানসিক বাধা এবং বাস্তব সমস্যার সঙ্গেও লড়াই শুরু করেন। সবচেয়ে বড় বাধা প্রায়শই শুরু হয় সমাজের মানসিকতা দিয়ে। এখনও অনেক পরিবারে ব্যবসাকে পুরুষদের ক্ষেত্র হিসেবেই দেখা হয়। একজন ছেলে যদি বলে সে ব্যবসা শুরু করতে চায়, অনেকেই তাকে উৎসাহ দেয়। কিন্তু একজন মেয়ে একই কথা বলে প্রায়শই তাকে জিজ্ঞেস করা হয়, ঝুঁকি নেবে কেন, একটা নিরাপদ চাকরি করো, সংসার সামলে ব্যবসা করবে কিভাবে। এই প্রশ্নগুলো শুধুমাত্র কৌতূহল নয়, এগুলো অনেক সময় একজন নারীর আত্মবিশ্বাসকে নাড়া দেয়। ফলে প্রথম সংগ্রামটা ব্যবসার বাজারে নয়, নিজের চারপাশের মানুষদের বোঝানোর মধ্যে দিয়ে শুরু হয়। এরপর আসে আর্থিক চ্যালেঞ্জ। একটা স্টার্ট আপ শুরু করার জন্য অর্থের প্রয়োজন, কিন্তু অনেক নারী উদ্যোক্তার কাছে পর্যাপ্ত ব্যক্তিগত সঞ্চয় থাকে না। আবার বিনিয়োগকারীদের কাছ থেকে অনেক সময় সমান সুযোগ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নারী উদ্যোক্তারা প্রায়ই পুরুষদের তুলনায় বেশি প্রশ্ন এবং সন্দেহের মুখোমুখি হন।

তাদের ব্যবসায়িক পরিকল্পনার চেয়ে তাদের সক্ষমতা নিয়েই বেশি প্রশ্ন তোলা হয়। ফলে একজন নারীকে এই বিশ্বাস অর্জন করতে করতেই অনেকটা সময় লেগে যায়, আর পরিশ্রম রয়েছে এর সঙ্গে। আরও একটা বড় সমস্যা হলো আত্মবিশ্বাসের সংকট, যা সমাজ দীর্ঘদিন ধরে তৈরি করেছে। ছোটবেলা থেকে অনেক মেয়েকে শেখানো হয় সতর্ক থাকতে, ভুল না করতে, ঝুঁকি এড়িয়ে চলতে, কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজন ঝুঁকি নেওয়ার সাহস। ফলে অনেক সময় যোগ্যতা এবং মেধা থাকা সত্ত্বেও অনেক নারী নিজের আইডিয়াকে ছোট করে দেখেন। তারা ভাবেন, আমি কি পারবো যদি ব্যর্থ হই? অথচ এই পরিস্থিতিতে অনেক পুরুষ সহজেই ঝুঁকি নিতে রাজি হয়ে যান। তাই আত্মবিশ্বাসের এই অদৃশ্য বাধাটিকেও নারী উদ্যোক্তাদের একটা বড় চ্যালেঞ্জ। পরিবার এবং পেশার ভারসাম্য একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে আমাদের। একজন নারী উদ্যোক্তা যখন নিজের ব্যবসা গড়ে তুলছেন, তখন অনেক ক্ষেত্রেই তাকে একই সঙ্গে পরিবারের দায়িত্ব পালন করতে হয়। সমাজে এখনও অনেক ক্ষেত্রে গৃহস্থালির দায়িত্বকে মূলত নারীর কাজ হিসেবেই দেখা হয়। ফলে ব্যবসার পরিকল্পনা করা, কর্মীদের পরিচালনা করা, গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, এইসবের পাশাপাশি তাকে সংসারও সামলাতে হয়। এই দ্বৈত দায়িত্ব শারীরিক এবং মানসিক চাপ বাড়িয়ে দেয়। তবে এই সমস্ত সমস্যার মধ্যেও আশার কথা হলো, আজ পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে, এই বাধাগুলো থেকে উত্তরণের পথও তৈরি হচ্ছে। প্রথমত, পরিবারের মানসিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নারী যদি তার পরিবারের কাছ থেকে বিশ্বাস এবং সহযোগিতা পান, তবে তার পথ অনেকটাই সহজ হয়ে যায়। পরিবারের সদস্যদের বুঝতে হবে যে উদ্যোক্তা হওয়া কোনো সুখের বা সৌখিন ব্যাপার নয়, এটি একটি পেশা, একটি দায়িত্ব, একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ। দ্বিতীয়ত, শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি। শুধু ডিগ্রি নয়, ব্যবসা পরিচালনা, আর্থিক পরিকল্পনা, বিপণন, ডিজিটাল প্রযুক্তি এবং নেতৃত্বের দক্ষতা একজন নারীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। জ্ঞান মানুষকে শুধু যোগ্য করে না, বরং সাহসী করে। তৃতীয়ত, নারী উদ্যোক্তাদের নিজের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা দরকার। একজন নারী যখন অন্য সফল নারী উদ্যোক্তার গল্প শোনেন, তখন তিনি উপলব্ধি করেন যে তার সমস্যাগুলি একান্তই ব্যক্তিগত নয়, একই রকম বাধা পেরিয়ে অন্যরাও সফল হয়েছেন। এই অভিজ্ঞতার আদান প্রদান নতুন উদ্যোক্তাদের মানসিক শক্তি বাড়ায়। এছাড়া প্রযুক্তি আজ নারীদের জন্য নতুন দরজা খুলে দিয়েছে। আগে ব্যবসা শুরু করতে বড় অফিস, প্রচুর মূলধন এবং বিশাল পরিকাঠামোর প্রয়োজন হতো। এখন একটা স্মার্টফোন, ইন্টারনেট কানেকশন এবং একটা ভালো ধারণা, এই দিয়ে শুরু হয়ে যায় একটা ব্যবসা। ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ই কমার্স নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার জগৎ তৈরি করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানসিকতার পরিবর্তন। একজন নারীকে বিশ্বাস করতে হবে যে ব্যর্থতা কোনো অপরাধ নয়। একটা স্টার্টআপ সফল নাও হতে পারে, কিন্তু সেই অভিজ্ঞতা কখনোই বৃথা যায় না। পৃথিবীর অধিকাংশ সফল উদ্যোক্তাই একাধিকবার ব্যর্থ হয়েছেন, তাই ব্যর্থতাকে শেষ হিসেবে নয়, শেখার সুযোগ হিসেবে আমাদের নিয়মিত দেখতে হবে, তাহলেই সাফল্য আসবে।

শ্রোতা বন্ধুরা, আজকের এই আলোচনার শেষে আরও একটি বিষয় নিয়ে ভাবতে চাই। আমরা যখন নারী উদ্যোক্তাদের সাফল্যের কথা বলি, তখন অনেক সময় তাদের কোম্পানির মূল্য, আয়, বিনিয়োগ কিংবা বাজারের সাফল্যের হিসেব নিয়েই কথা বলি। কিন্তু একজন নারী উদ্যোক্তার প্রকৃত সাফল্য কেবল অর্থনৈতিক পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। তার সবচেয়ে বড় সাফল্য হল তিনিই সমাজের মানসিকতার পরিবর্তন ঘটান। একটা সময় ছিল যখন একটি মেয়ে বড় হয়ে কি হবে, এই প্রশ্নের উত্তরে শিক্ষক, ডাক্তার, সরকারি কর্মচারী বা গৃহিণী, এই কয়েকটি পরিচয়ের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ থাকত। কিন্তু আজকের নতুন যুগের মেয়েরা উত্তরের যোগ করেছে, আমি একজন উদ্যোক্তা হতে চাই। এই পরিবর্তনটি ছোট মনে হলেও এর সামাজিক গুরুত্ব অপরিসীম। কারণ কোনো সমাজ তখনই এগিয়ে যায় যখন তার মেয়েরা শুধু চাকরির স্বপ্ন নয়, কর্মসংস্থান তৈরির স্বপ্নও দেখে। আজকের নারী উদ্যোক্তারা আসলে একটা নতুন সংস্কৃতি গড়ে তুলেছেন। তারা দেখিয়ে দিয়েছেন যে নেতৃত্ব মানেই কঠোরতা নয়, নেতৃত্ব মানেই সহানুভূতি, দায়িত্ববোধ এবং মানুষের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে দেখার ক্ষমতা। অনেক নারী উদ্যোক্তার ব্যবসার মূলেই রয়েছে

হচ্ছে মানুষের জীবনকে সহজ করার চেষ্টা। তাই তাদের উদ্যোগের মধ্যে লাভের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতাও স্পষ্টভাবে ফুটে ওঠে। আমাদের মনে রাখতে হবে, প্রতিটি সফল নারী উদ্যোক্তার পেছনে লুকিয়ে থাকে শত শত ব্যর্থতার গল্প, অসংখ্য নির্ঘুম রাত, অগণিত প্রত্যাখ্যান এবং অসীম ধৈর্য। আমরা সাধারণত তাদের গন্তব্য দেখি, কিন্তু তাদের পথ চলার কষ্ট দেখি না। তাই নতুন প্রজন্মের কাছে সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত, সাফল্য কখনোই রাতারাতি আসে না। একটি বীজ যেমন ধীরে ধীরে গাছে পরিণত হয়, তেমনি একটি স্বপ্ন সময়, শ্রম এবং বিশ্বাসের মাধ্যমে বাস্তবে রূপ নেয়। আজকের জাতীয় স্টার্টআপ ডে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়। ভারতের ভবিষ্যৎ শুধু বড় শহরের উঁচু দালানে তৈরি হবে না, বরং ছোট শহরের একটি ঘরে বসে থাকা কোনো স্বপ্নবাজ মেয়ের চিন্তাতেও তৈরি হবে। হয়তো সে আজ একটি সাধারণ পরিবারের সদস্য, হয়তো তার কাছে পর্যাপ্ত সম্পদ নেই, কিন্তু তার কাছে যদি একটা ভালো চিন্তা এবং সেই চিন্তাকে বাস্তবায়িত করার সাহস থাকে,

সাধারণত তাদের গন্তব্য দেখি, কিন্তু তাদের পথ চলার কষ্ট দেখি না। তাই নতুন প্রজন্মের কাছে সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত, সাফল্য কখনোই রাতারাতি আসে না। একটি বীজ যেমন ধীরে ধীরে গাছে পরিণত হয়, তেমনি একটি স্বপ্ন সময়, শ্রম এবং বিশ্বাসের মাধ্যমে বাস্তবে রূপ নেয়। আজকের জাতীয় স্টার্টআপ ডে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়, ভারতের ভবিষ্যৎ শুধু বড় শহরের উঁচু দালানে তৈরি হবে না, বরং ছোট শহরের একটি ঘরে বসে থাকা কোনো স্বপ্নবাজ মেয়ের চিন্তাতেও তৈরি হবে। হয়তো সে আজ একটি সাধারণ পরিবারের সদস্য, হয়তো তার কাছে পর্যাপ্ত সম্পদ নেই, কিন্তু তার কাছে যদি একটা ভালো চিন্তা এবং সেই চিন্তাকে বাস্তবায়িত করার সাহস থাকে, তবেই আগামী দিনের ইতিহাসে তার নামও লেখা হতে পারে। তাই আজকের দিনে আমরা শুধুই সফল নারী উদ্যোক্তাদের অভিনন্দন জানাবো না, বরং সেই নারীদেরকেও সম্মান জানাবো যারা ছোট পরিসরে কাজ করছেন, যারা এখনও সংগ্রাম করছেন, যারা এখনও স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছেন। কারণ প্রতিটি বড় প্রতিষ্ঠানের শুরু একটা ছোট স্বপ্ন থেকে। আর আমরা আগামী দিনে চেষ্টা করব আপনাদের সামনে এমন কিছু সফল উদাহরণ তুলে ধরা যারা সত্যি করে দেখিয়েছে। আসলে জানেন কি, আগরতলা শহরে আমরা যখন ঘুরে বেড়াই তখন দেখি এমন অনেক, আপনারা দেখতে পারবেন রাজধানীর বিভিন্ন জায়গায় এমন অনেক মেয়েরা রয়েছে, অনেক কন্যারা রয়েছে, যারা একটা ছোট্ট ছোট্ট আইডিয়াকে কাজে লাগিয়ে তাকে ব্যবসার রূপ দিচ্ছেন এবং সফল হচ্ছেন। এবং যেমন অর্থনৈতিকভাবে তারা স্বাধীন হচ্ছেন, তেমনি তাদের কিন্তু পরিচিতিও একটা গঠিত হচ্ছে। তাই আগামী দিনে আমরা এই তুমি অনন্যা পর্বে সচেষ্ট থাকব আপনাদের সামনে সেই সকল সফল উদাহরণ, সেই সকল নারীদের সরাসরি তুলে ধরার যারা, হ্যাঁ, একটা নির্দিষ্ট গতিপথ থেকে বেরিয়ে নিজের জীবনকে গড়ে তোলার জন্য ভেবেছেন। আশা করছি আজকের আমাদের এই তুমি অনন্যার পর্ব আপনাদের ভালো লেগেছে। সময় বলছে এইবার আমাকে বিদায় দিতে হবে, আর খানিকক্ষণ পরেই ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আজকের মতো এখানেই থামছি, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। চলুন গানে গানে বিদায় নিই আজকের তুমি অরণ্যা পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, শুনতে থাকুন FM উজ্জয়ন্ত।

আসলে খানা তো রসাম নর খা বাইকা গুতম দেবর মিয়া দেবাই রসাব যা রসাম ফাইডি হিঙ্গিও জর এলেম কুরং পান্ডা নি কগলাম পান্ডা ফাসিং খানা থাকলায়

0: FM 80. Kurumbaya Sarasafo Indo Kem Megahertz FM 80 khane tongna ni khane ta ku kote book suno lam sogo. Hain hai alam kereng apa na tini norong ni bagai siang zak. Alam kereng apa na bagai tini yang faisok pekia berai mang yang part ni faising. Saya mang kana je part ni ni FM kana na rock borok khani jong kana ta buk tini si ni gana gini nu faisang kana ni. Oro partni ni jahati tongmon o jagon ang phai chok paijak oro tini ang norunu khorang khana ro na belakino alam kreng aba hani mano sini borong bisingo talent ganang bopte ha paro angka bang ma borono tu ka alam kreng pando ke ba rasabo ke ba masau ke ba tamna kreng ke ba poder por samung bai ke bini alam tong go hanjago o ma hekin khoroksa sini borono bisingo je khana na rog nor khana ka saimana na a am hele sini borono bisingo asak ka bang ku nuk jage hani mano kubini sini borono bisingo bo ngkhangke saitu mung tong khangke tam maya tong bebang nangu talent bini boza ga ngange tini ang phai sopa kyoro nuka bini kaisa malkhung rongni sanam mani garage tong yaba bini nok tong go sanatang ngange sini nogo nogo tabok sing malkhung nugo ewang imano malkhung simigya sing bike handi cycle handi scooter handi scooty handi bebang sing nugo piyabono sing jora jora kise kebung jing jal kala khyangke bahike bahike bono sing kaham khaine aba hinu sini wansukmu khorsa taku goro belai belai kono tamni chane bini talent tomo baike bo o samuno khaitung dabo aba hike no puilla rang kisa bai bo seng mane tabo kebung rang pusa aji dungu tabo go bini garage ang phainu phokya kebung ma oro gari rok tongo malkhung kebung ma tongo ro sini borong ni khana malkhung eba ngi mano je sin borong bisung bo khoroksa o malkhung haimya ro ngi thanga ke eba kisa misa ke beng mungjing jal ang khanke bo abono sanamoi bono kaham khalai nei ro ro aba hin rang kisa misa aji tong sing ngi mano sing sini gari ro ko malkhung ro ke eba bike ro no song ke hnya de ba sing mechanic ne ro dang de nei nei phia mechanic sabong nai sin borong bisung sing nugya khana ya ni mano haibone tinang man kha bono phar sake মাননি আং বড় মানকা সিন বড় বিশ বং বলা তাবলে মালখুং কিসাম বিশা কেবং মুজিং জাল কালা খাঁকে দেরা খাঁকে বনো সৈ সৈকে সান মানে অমাহিনা তাকো খরচা বি সিন মুং সিং না ববাই কবং কক সালাইন বি লংমানী কক সিং খালাইন বাইকে বাইকে জেনখা ব মালখুং রংন অমাহাইকে সানামানী তাকুক নং লামসক সিনি কক বরক এফএম উজ্জয়ন্ত এলএম কেরং পান্ডাব পুইলনি নি মুং সাইমানা মসং নি মুং তাম কিসা সঙ্গে সাইখানা গাড়ি
1: আনি মুং খাকায় জেরি দেব বর্মা ओंखाय आनि यो गेरेज ओंखायमा तानि जागानि बुंदा पाटनि हाथी जे बाजारो आंर खायो
0: ऐ नरो नो कामिनि मुंखे तामबो कामि खे ताम कामि बुडा पाटनि नंगना
1: अमन सिं पाटनि नहिनो कामि खे पाटनि ओंखाय सिं ताक जे तमखम बाजार हम पाटनि बाजार
0: तै निनि नक नखंग सब सब दं जेरि
1: आनि नक नखो तो आं बतो काजे खा आनि मिसेस दङ ओंखाय आनि सराय बों खा खरक संखाय मा बाबु दङ सिं हम सखै दं लायो ओंखाय मनाय खरस दङ बाबु दङ
0: निनि बाबु दं खाय
1: বাবু তো চাকরি খাইব ফিশারি ডিপার্টমেন্ট মান্ডাই জোনালো খাইব চাকরি খাই
0: পড়ালেখালে বসুক জ্বর খাইকে জেরি নাম
1: আং মেট্রিকুলেশন মেট্রিক পাস খাইকে আং আন্ডার টুয়েলভ আং টুয়েলভ লাই মালিয়া
0: উমর কে বসুক চানি তাবো
1: উমর তাবো খাপরুম দো উমর তো লাইক 29 প্লাস
0: 29 প্লাস না দোকানাই দোনে আনি খানি তাকু কাতে বুক সোনা তিনি কিসা জুদা হাইন হাই পদের ফট পান্ডা সিং খলাইও ও এলএম গ্রং পান্ডা সিং পদের ফট বরন তু পদের ফট বেরেন বরন সিং তু বজে বরর কা কুবিন বিনি ট্যালেন্ট বাইকে বিনি লাংমানো বসং ফাইজিং তলং থাং থগু ও মাই ট্যালেন্ট সিং বুফুরো নি মান জে কে বো আসা কবাং কুক মান জে এবা মাই সিং নুক গিয়া তাও কা আং তিনি খরকসা বরন নরনি বসং তু কা জে বরক কা কুবিন ট্যালেন্ট টংগো মালখুং দেরা খাঁকে মালখুং নষ্ট খাঁকে আবার চাই আঙি থাকে হাইমি আঙি থাকে আবনো সামনানি বাকি ওখানা নরক নরং ন গানা গিনি ও অমহাই মানো এবার মানজা বাকসা বাকসা হানি মানো যে ই সিনিয়াং রোগলে কেরই নুগিয়াকো এবার হাঙি মানো যে ই জে তাবো খালাই তো বি লংমানো অমহাই কেন জে ইংগে নাই কম কক সালাই বো বিশি রং সিম পুইলা চেন খানানি নবো
1: আনি মো চেংমা আংখা 2014 সিমা আং চেংমানি আং আপুরো চেংপুরো কাং সাইসং খাইমাতা
0: আপুরো জেফরু নং চেংখা আপুরো বসুক রং পয়সা রং নি পুইলা তং মানিং না ইয়াগো জেফরু চেংখা নং
1: আপুরো বা চেংগ্রব সানা থাকে গরে আং চিকন টেখা কাইসে দোকান কাইসে খুলুকা চে আপুরো নিমে কিসা কিসা খাইতে খাইতে কাই 10-15 হাজার রং লং মাং চেং মানি মন পুইলা আঙ্গা 10-15 হাজার চেং মানি পরে সাইসং টং খাইমিয়া আঙ্গা তে খরচ বড় লগি তং না আং বন ফরঙ্গ ইয়াকই আন লগি আং টুইখা

0: পুইলা তো ন 2014 নেখা বড় সেরেনা নাম আবার হাইন্দ নিন আইডিয়া বাইদ মানখানা নিসা মিসা জায়গা কাহাসক জায়গা নাম হাই ওয়ার্কশপ রগো যে জায়গা গাড়ি সামান যাগো কোম্পানি রগো সেরেনি ফাইকা আমা হেরক দাঙানি নব
1: আং সেরেমালে করিকো কিন্তু আং সেরাইনি সিমিনোচি নগান বাবু বো খাইনা গরং এখাই বিনি হয়তো নাইতে নাইতে নিজে খাইতে খাইতে রঙা এখাই যেটা মেন কেসা আং খাইনে সেরেমানে খরকসা বরং থানে আং সেরেনা খা কিসা কিসা বানো কিসা ফোরংলাংখা সক ন সালসা ন ফোরং বানো বি মূখাই তিন তিব্রাসানে বিশেষ একদম সামনা গরং হিনজাগব বি মূখাই রবীন্দ্র দেববর্মা বি আং কিসা সেরেমানে আং মোটর সাইকেল নিতে আং কিসা সেরেমানে এখন হয়তো না কিসা আইডিয়া খাই খাইতে খাইতে খাইতে মোটামুটি আসু জরাতে তাবং আগু খাং
0: তাই এটা মনে ওয়ান সুখ নি যে খানি মূসুক মানব তোমা যে নবাং মাল খুঁ রোগ বাই তোমানি বাইক হান্দি নি বদর পটম হাই মেশিনারি মানে রোগ বাই তোমানি আবাহ রোগী নি খাওয়ালে আওসো তোমা কিসালে মূসুক মানে রোগ তোমা তাম হিনজেরি
1: তাম করি তোমায় বুইনিব নগো কাহাম কাহাম খাই একদম গ্যারেজ কত কত খাই খাইজাক মেশিনারি টেব টুলস একদম ইকুইপমেন্টস কাহাম কাহাম খাই একদম তৈ খাইমানি কম তিরে খাং খাইনা মূসুং খাইনে মূসুং খাইনে মূসুং মানে বিশেষ খাইনা থাকাইব তো রং পয়সা নি তো অনেক নাঙু ন খমনি বাকি আমার চেষ্টা মানে ট্রাই না খাই তাম তাবুক তাবুক তো আঙর 2-3-4 বছর তো আং মোটামুটি ইকুইপমেন্টস রক তাক আং টিসাইমাম বাইকা যে কায় তো হামারতি যে টিসাইমেন্স আং ইকুইপমেন্টস টিসাইবা কিয়া মেশিনারি টুলস টিসাইবা কিয়া আগে পুরো ওয়ান সুইং তো আং তে কিসা অনে ইকুইপমেন্টস অনে মেশিনারি জিনিস তাং তে টিসাও আং তেবো কাহাম কাজে খাইমনা আং কাহাম কাই মানে যেমন বুইনু খাইনে তেবো মাহিনে বিনোর থাকাইনে তেবো কাহাম খাইমানা যাক অমজেখানে আং টার্গেট না যাকটে কিসা
0: পুইলা ফুরুজে ফুরুচেঙ্কা নং আপুরত সাকা নং আপুরব কতাল কতাল কো নং বো সাইসুংসে নং পুইলা চেঙ্গরাও কো রং পুইসব 15,000 রক্স ইয়াগো তৈজাগ আবো বাইলে নং পুইলা পুইলা কেতাম তং মানে তাম রো খাইনি নং চেঙ্কা পুইলা লে তাম তাম তং আপুরু মানাই
1: আনরো মানি তং তং মানি বা যে ইয়াগ নি যে সামুংসিমি যে রেন্স যেটা রেন্স টুলস যেটা আপুর আং ফার্স্ট খাইব আং মোটর সাইকেল খাইও আং শুধু টু হুইলার সিমি যে খাইমানি এখন টু হুইলার্স নান যে রেন্স তং বাই আমা আং ছোট মোটো খাইতে খাইতে খাইতে আনলোকে বরক না খা আমি নাটে নাটে নাটে আং তরি খাতা আস্তে আস্তে খাই আকুই এখাই কিসা মিসা গভর্নমেন্ট নিতে আং কিসা সাহায্য মানখা আং কিসা লোন রক মানখা এখন লোন মান বানি আং কিসা ইয়াং টাবুক কিসা সাকা গো আংটা আনি ওয়ার্কশপ রং আং তরি মানখাতা
0: টাবুক খাঙ্কে তাম তাম তোমা নি নো যে মানে বেবং তিসা বাইক আংকে নৌদ্দ 2014 সিং সেখা তাবুক 15, 16, 17, 18, 19 নি দা 2019 তাবুকলে আংখা কো যে কিসা মিসা ফোন তাই গবং কুক ফোন নং মানে রোগ আফরুনছে তাবুকলে তাইসা বাং রাখানা নি যে অর মেশিনারি মানে তোমানি যে টুলস রোগ যে সামুং নাংমানি যে নি মানে রোগ আউ তাই কিসা বাং খানা তাও তাম তাম তং নি নো যে মানে নং অমতমতি খাইমানো অমতমতি খাইমানো আবু কিসা কিসা সুন সাইখানা দিত
1: তাবুক তো আনর যে তো যে পুলিয়ানি সে হয়তো সানা থাকে আগে তো কোনো করই তাবুক আনিয়র টু হুইলার্স ফোর হুইলার যত না কামুঙ্গু সামুঙ্গু তে প্লাস আনিয়র ইচ এন্ড এভরি মেজর অ্যাক্সিডেন্ট কেস ফানো আনোর রিপেয়ারিং যেমন অনেক কত অ্যাক্সিডেন্ট থাকা গাড়ি ফানাং খা আঙমনে রিপেয়ার খাইমানো তাবুক আনিয়র তাবুক ডেন্টিং পেইন্টিং ড্রিলিং গ্রাইন্ডিং যত সামুঙ্গু টু হুইলার্স ফোর হুইলার্স যারা কেব যেমন সঙ্গব তাবুক বয়স বিশিং বাইয়া যেমন তাং নুগু সাই রকম মডিফিকেশন তো সেভেন শিখলা বুড়া বরক পন্দ বরক মডিফিকেশন হামজাগু কানোর মডিফিকেশন বো খাইমানো
0: বপ্তি আবু মডিফিকেশন মানে আবু বপ্তি ন
1: মডিফিকেশন তাবুক তামে কাকে বো তাবুক কিসা যেমন তাবুক নি গাড়ি বা বাইক রং কিসা স্টাইলিশ কে চলে না মুসুং যাবো স্টাইলিশ তঙ্গা যেমন পেইন্ট কিসা পেইন্ট অনেক রকম খাইনে মুসুং কালার যেটা পেইন্ট কালার কানোর আমি হাইনে কালার খাইমানো যেমন তাবুক সানা থাকে নবটিকে নাইথানো মুসুং ডুয়েল পেইন্ট ট্রিপল পেইন্ট আমি একদম খাইনাকা খাইমানো
0: আবুকে বুসুক জরতি মরকসা হাঙ্গাকে জর নং তাবো আবনো রং রনানি হাইন হাই কিসা জুদাকে কিসা নিনার রিকজাক তোমনে আরো ফোন নং আবনো নং রং রই থাস খলাই পিউকা এবা নং রম দে ফুল বডি ফোন রং রে রাখা আবা হাই রকে বাইকে বাইকে থাং রাম পয়সা
1: সিং জরি ফুল বডি জরি তাবো একটা মাল খুন খাইনা থাঙ্কা আঙ্কা আগুলি আম চাই ন খাইনা থাঙ্কা কাই নাঙ্গে হিমব 20-25,000 টাকা নাঙ্গিও আঙ্কা সিং কামি আম চাই ন মোটামুটি বরং নাই দাম খাইয়া ক্লাই খাইনা খাইয়া নর সঙ্গ যা ফুল বডি আর ডেন্টিং ডেন্টিং ডেন্টিং খাইয়াকে খাইয়াকে সঙ্গে মানে 20-22,000 বিশেষ খাইছো কামি আম চাই না আসে কালাই খাইনে খাই কারণ যত বরং ন যেমন আমন বং থানে রাংটন নো সামং খাইনে বাকি কারণ যত বরং থানে পসিবল যে আং যে 25,000 আং তাক সামং খাইমানা নিহিনিয়াকই ওখানে না সঙ্গ 22,000 মান বিশেষ সঙ্গ কমপ্লিট মা খাইয়াম না এঙ্কা যে এস সুন এস পসিবল যত তাড়াতাড়ি সঙ্গ ডেলিভারি রিমানো আসং না সঙ্গ বরং কাহাম সাজানাম লগে সঙ্গ তাড়াতাড়ি খাই সঙ্গ সামং মা খাই আর সঙ্গ
0: দো নি নব তো সানা থাকে ইয়ং আগুলি বাইকে বেলায় বেলাকে না হাকসাল সাইমানো তাই হাকসাল নি বিশঙ্গ অমাহাইনো নাইসেসক কাইসেসক মাল খুঁ ন তুমনো ব দেরা যাকে বনো নাহাম খাইনান বাকি নামুং খাইকে তাবো নি নারো তুমনো কাইসেসক অবনি মানই মান থাকি আমি দখা এবার মানই অর গরই নার সঙ্গে মাই আর বাইকে তামকে

0: হয়নি আবার ভাইকে তামুং
1: চিং যদি তাবু তাবু আনর তো আনি মতো আগুলি বে হাকসাল কোন সময় কাস্টমার চ বুঝি মা সও নি মানে তো তাক দেড়াজাক নষ্ট থাকা কিসা মানা সিংনাই চারিয়াকে সিংম যা একটা ব্যবস্থা খাইম কিন্তু যে মানে যে সঙ্গম মালিয়া সঙ্গম আগর তলব মানে একটা বেজারং টাকা চাম বাই বাইকে চিনব মেকানিজম লাইনও ইয়াং বা ইয়াং সঙ্গে সিনলাইজাক টাকা কন্টেক্ট খাই ফাটানি হয়তো ডেলিভারি হারো ফাটানি হয়তো সঙ্গম পারচেস মা খাইতা
0: তাও রম দিয়ে কাইসা গাড়ি এবং মালখুনি যে বিসকাংনি যে ইঞ্জিন দমানে নবন অর হাইমিয়াঙ্গি টঙ্কা অব অংকে ব জায়গা যে তাম টঙ্কা যে বাহিকে বন রুতগৈতি খাই আবাহী রোগ নি বাহিকে রোগ রুতগৈতি খাই
1: সঙ্গম যে সময় মতো কুয়েশন কিসা হার্ড ন তাক সানা থাকে আমার প্র্যাকটিক্যালি যে ফোন না এগাই সঙ্গম তাম মা খাই যে সময় একটা জায়গা যেমন তাক তাবুক নংখা তাবুক নংফানো গাড়ি একটা জায়গা কচাই থাকা আনি নি গাড়ি স্টার্ট সিনালিয়া অমো প্রবলেম ব্যাটারি নি প্রবলেম মানো অথবা নিন ইঞ্জিনও যদি প্রবলেম থাকে যেমন মোবিল কাহামগে থিঙ্গিয়া মোবিল নিবাগে প্রবলেম মানো বা নি একটা ওয়াইরিংও প্রবলেম মানো আমার থাঙে নাইগো সঙ্গম মা নাইতা আমার আওয়াজ বৈছে কিসা মা বুঝিও যেমন গাড়ি খরং সঙ্গম তাকে স্টার্ট খাইকে বুঝি থানায় স্টার্ট ইয়া স্টার্ট খাইমা বাই স্টার্ট নাই আগে স্টার্ট খাইনি বাকি বোন পসিবল কেসে মা খাইতে সঙ্গ আমি মা খাই খরং বাইছে সঙ্গ রম মানাই বোন
0: ফি আরো নাইমানি যে তাবুক বন আর বিসকাং খুলু কানকে যে ইঞ্জিন দমান আরো সঙ্গমা নগোছি কিরমাই সিনজা ইয়াং তার ওখরজাক ইয়াং ওয়াইরিং নি তার থাকজাক ইয়াং তামনি যেমন পাইপ থাকজাক গবং মা আরো মানে গবং আবু সিনি না বনাঙ্গো আবু কাইসা কাইসা নি নং বেবং দা সিনি বাই
1: তাও খাইতে খাইতে সিনিকা আগে খাইতে পুলিয়া ফুড়ি সিনিয়া তা খাইতে খাইতে যতন সিনিবাই কে
0: সিনিকা সিম দে সিনিকা মুং রোগলে মানা মান আবো
1: মুং বা যে মামাকে যতন মাম বাইও কিন্তু বাক্সা তো মুম্বাই ফাচা সাইমি আছে মানি পাইন থাকা অপার্ট নেই অপার্ট নি মা সাবো কোনো সময় একই কারণ ন জাগো অম অমসে বুং বাঙো অম মুকাই না নেই একদম ইম্পসিবল আমি প্র্যাকটিক্যালি ভাবে যে মানি ফাল নাই বন প্র্যাকটিক্যাল ভাবে মা সাবো কোনো সময় মুং মাই আছে কোনো সময়
0: ইয়ং নরং তো নামি আমি খাইকা অব নি অ যে গ্যারেজ দো নি অর সামুং তামানি যে নক অর দো আবার ওয়ার্কশপ বহন আরো গবং বড় সামুং খাইও অমাহাই ইয়ং গানা গিনি রোগ বসুক মালখুন রোগ বসুক জরাতে নিনর ফাইনা কালাইনা অমাহাই সামান বাকি
1: মালখুন তো আনের তো তাবো আং মোটর সাইকেল বো খাইও ওখাকাই গাড়ি বো খাইও ওখাকাই বেশিরভাগ আপত তাবো মোটর সাইকেল বেশি ফাইও গাড়ি তো যেমন ফাইভ রোগ কাহাম ফাইও ফাইভ রোগ ফাইয়া ম্যাক্সিমামলি অ্যাক্সিডেন্টাল কেস বেশি শক পাইতা মানত কাইসা কাইসা খুঁড়ে অ্যাক্সিডেন্টাল কেস শক পাই কোনো সময় বা রানিং কামরং হাকায় দিন খুঁসা খুঁড়ে রকম তাক শক পাইগ্রা কথা আগে তো সাইমিয়া পুরো ফার্স্ট ফাইয়া তাবোকে যেটা সাইমা নাই বড় ফাইবে হাকসা লং না ফাইব রক যেমন চিনিয়াং এরিয়া ও বরকাঠাল তো মান্দাই তো মান্দাই রং নিবা ফাইব
0: আও যত খাই তোমার খানি তাকু কাতে বুকসন অজরা আং নরং সাইখানো না পাটনি ফাইসং ফাইসক বাই যাক আং ওর জেরি বে কক সালাই তোমার মানে নরক সিনি কানা এবার নরক খানা খানা জেরি তামনি সানাই বেলাই ট্যালেন্ট গান এলএম গান মেকানিক হই মানো নি মালখুং তো মনো হাইমিয়া আঙি দোকানকে মালখুং চাই আঙি দোকানকে দেরাই দোকানকে বনো ব ফার্স্টকে বিনি যে ট্যালেন্ট বাইকে বনো সামই বড় হর হাইকেন বিনি রং পয়সা রংন আজি দো অমাহিনে গবং কক খালায়ো এলএম গরং পান্ডব যে ফাইনে রক গবং কক বড়নি এলএম তোমা বগিন আং বড়নি খরং নরং খানার তিনি আবনি বগিন সকাইজাক আং পাটনি ও যে আবন কারণ নি তাম তাম তাই মুসুমানি তোমানি লংমাও নং যে মালায়ান হাইসিং থাকছি হনাইনাই আমাহাই রক দাঙ্কানা নিনি লংমাও
1: মুসুমাব তাম সানাই চাকরি রক খাইনে মুসুমো কিন্তু আসলে কোয়ালিফিকেশন করে যেমন খাইমানানি তেব খাইনে মুসুমা খাই পুজি রকমিয়া আং আগর তলার রগ থাঙাকুই যেমন বইনে নগো যে মডিফিকেশন সেন্টার গাড়ি রং পার্টস রং মডিফাই পার্টস মানায় গাড়ি রং মডিফাই বাইক রং মডিফাই খাইনি পার্টস এভেলেবল খা আং বমদিকে খুলো না কাইসে মুসংমানি কেন টার্গেট দো নাইগে না কাইতো হামারি বে বুতিং ন আং অমনি বাকে আমজুগুই দো তাবো
0: দো অবু তো নি সামুদ্রাম রোগ খাঙ্গে পুইলা পুইলা ফুর রোগ বসুক জরতি কঠুক ওখানা হাইমা দো না ক্লাই জাখান পুইলা পুইলা ন
1: পইলা পইলা খাইবা কুটুক একদম কুটুক জেসা কাহাম গান সাম রহদি কিসা দিয়ে লামা থাকে কিসা দেরামা ফানা হাইং থাকা কিসা অফ ফানা থাকা ইঞ্জিন বেলায় হাইমিয়া সাকা বুয়ান মুদ্রুই হাইমিয়াব সানাই বাঙো অম হাইমিয়াব সানাই বাঙো কাহাম সানাই বাঙো অম সাবন তাম হিন সানাই অম কিন্তু পইলা পইলা পুরো বেলায় কুটুক অম বেলায় কুটুক মিলিরিমাইয়া হেইমাইয়া মানিমাইয়া এখানে বুই বাই হাইমিয়াব সাইকেল যাবো এখন পরে নিজে রিয়েলাইজ মা খাইতাম এই খাইকে কাহাম কানি মা খাইনাই হিনিয়াকই
0: দো তাবুক তো নবো তো নি লংমাও নামনি সানাই কলমতি খিকলাই কেন সালসা সালসা যে কলমতি বিনি যে মানথে মানায় তামলে চাইটুক মূ দোকানকে লংমাও মান ইয়া মানে আবহাই মূ সাফন করে চাইটুক মূ এবার খাও ওয়ানসুক মূ এবার মুসুক মানে কাইসালে দোকান নাম তো না আঙ সামনা আঙ টাকা মুসুকে খাইনা মুসুকে সাব

0: part boron simisung body ni jaga tonu kaise mechanical tongo ora kaise joto mili ekta ka ekta jaga kaise jaga basoi sing kaise jaga samong khaita kaise
1: puila nang sab ni thana idea mangka om haira khainai ang rang puisa ro aji sina ba om tinu tinyang tongsina an langmao hnai ni sam thana idea mangka nang
0: okong no ba sana thanga kise tamdani haino puila ba kunu khaya kaise go gorjok paikha kaise gorjok pai man ya gulong kai income kring thanga income kri tam khaina tang khaya nga gari sal gule busak busak ajinani bihik busatongo bazar kharos bari khanyai omo khub chinta kisa misa samunung ma bai ang fasto gari bo salukha angkai gari bara rok mamma reserve bo gari rok salukha angka bun yaglo ang songkha asuk motamori kisa samung manong kai sanga mechanism samung no romsin angka samung khai khanyate nukha je ang e homonan baga te lama kaham angkai olamon nang an baga olamon nang songna kha angka momoni pore koyekjon angan logi samung khanyai mangkha ani helper mangkha borok badara angam khaina ang khaimana nangkai borok banu subakha angkam mon poran ang wansuka je angje e olamano no ang rom sinai ani samungni bagai hine anga borok banu maximum ani help khani borok putango anga bongno bo bongno wansugu nyo jemon ani kam khani tong bongno wansugu nang olama malom kha
1: tabu kangge ni nyoro je malkung sanamani je nok tong mani garage hono sanga garage samung tangnai khorok busuk tong ni
0: tabu to dar presently tong tabu Ang no min khai tong rakha angkai ani tola te khorang nei tongo khorang nei jere main mechanics khai tongo angkai te total 4 jona tongo ang me khe 5 jona amake total 5 jona samung khaine tongo khoraksa body mistri angkai te khoraksa angka ba rong mistri angkai te khoraksa je khai tong nai mechanic ni je an logi helper khayo angkai te khoraksa ma tongo bo joton help khoy kha jugali hai samung khaita
1: khanai dong nani khani ta ko ka de buk sona ang sanam sunga ang tini patni sokai ja ka patni o ang ro jeri be ko ka salai tong mani belai khone expert am hai malkhung rong no tumun derai tong khang ke bono sanamai rnani bagai am hai no bin ro nok kaisa phiok ja ka je nogo bebang man thago nini malkhung tumun derai tong khang ke jas panang thung bo abono sanamai rohri mano am hai kono bin lang mano talangai tong o kisa misa arang pusa aji tong nor khana khana puila puro rang pusa mungsa phone krei kaje ge pai sin bor rok am hai wai su su ngine thongo puila saisung sakai sa tongpur ba tama wana nani saisung jepur pono sakha jepur pono tongkha jepur pono sai apna ngi tongkha kya jepur kaje gi bor jagi pai khankle kisa le kisa wan sumung phayo bhai ge rang pisa phainai bhai ke ajinai nok nukhung bhai ke naithok nukto khalai mannai abo bin wan sumung awon bagai bo tini om hai ke talang thang dongo tir tir bini langmano do hangke nang saka ang jere bi chalai phiron ko ka tebo tabu ka modify khayu mani gari ro ka tumno mal khong no modify khaina nang to kha kaisa bini body part ham su yang thang bika debi thang bai suka abuna tai tamne toxin to pano bona tai hamlia amai jor ang ka aj part aro je body ni part tong mani abu to tamne steel ni phonang kana rod ni phonang kana abu bhai bopti bro ni manabo ke norok
0: amo sana thang ka mo jara parts phalnai jemon tabu nu kha je buskang ni gari buskang ni bonet যেটা বনে জাতীয় যেটা লোহানি স্টিল নিত আম যদি হামসুগলিয়া ডেমেজ থাকা আঙ্কাই সিং পাইমান হারো ইয়াকাই আম একচুয়ালি সানা থাকাই যারা সামনে বডি মিস্ত্রি বিনি উপরে ডিপেন্ড খাই যে বকি মা মানো মাইয়া আঙ্কা ব যদি মানাই খাই একদম ডেমেজ হংজাক মানুষ ফানো ব একদম রিপেয়ার খাই বজাগা আসুগলি পুরা মিলিরি মানো মাই আংখাই তাম খাই বর বজারি সাকা দাদা মংলিয়া আঙ্কা মংলিয়া সঙ্গে খাইমালিয়া ওখানে সঙ্গে আমার সঙ্গে স্পেয়ার পার্টস দোকান হয় যে ফুল পার্টস সঙ্গে পাইমান হারো ওখানে কোনো সময় যদি সঙ্গে মালিয়া মানিয় ওখানে সঙ্গে আমার সেকেন্ড হ্যান্ড নিবাগে মা থাং যেমন আগরতলা বা সেকেন্ড হ্যান্ড নিবাগে মানে পার্টস অ্যাভেলেবল তো বিন থাকি সঙ্গে কাস্টমার বা কক সালাইয়া কইন নাকি সেকেন্ড হ্যান্ডের না কাতাল তো মালিয়া সেকেন্ড হ্যান্ড দিন দিদি সেকেন্ড হ্যান্ডকে সামুং দানা এখানে সঙ্গে আমার সেকেন্ড হ্যান্ড নিবাগে মা আগো
1: যে রমদি আং খরচ গাড়ি মালখুং সালুকাই কাতাল আং কাতাল কাতাল পাইখা পাইমানি ইয়াগুলো ওমা হেঙ্কা আং কাহাম কারণ কথা থাকা বিশা বিশং নিজর তৈ কাহাম আংব ফি আং আস শিশু গিয়া বিনি বাহাই বৌতি বজাগা তাম তং কাতাল কাতাল বলে যে সালুনাই বড় যতন কেবাং কক সাইমান গিয়া যে ও যে মালখুংনি যে বুবাগার যে পাইনাই সালমং সালমং ধরম দি খরকসা বরক ব সাচা লামা গসারন বিনি যে মালখুম অপঙি থাকা গে অপঙি থাকছে তাবুক ব নাইমানি ইয়াং ইয়াং ইয়াং পদর পটক খাইনাই কিয়া স্টার সঙ্গলিয়া স্টার সঙ্গলিয়া জাস্ট কোনো নাই নাইকা গানকে বগা নাই গিনি নিজ বরক টমানি রং নব দাগার নাইকা দাগার গাড়ি কিসান মালখুং অমাহিনু পুইলা সং খাইলে হ্যাঁ দা জবরু মালখুং স্টার্ট লিয়া চলিলিয়া ফোন গানকে বরক নাই ফোন দাগারি ফোন গিয়া আর খিখলাই বনো স্টার্ট দেখাই মানো আমাই নাইলেও ফিয়া আমা হাইকে বো উং সুকলিয়া দাগার লাই সিনি দাগার লাই বো দাগার লাই দাগার লাই মাস মালিয়া স্টার্ট খাই আমা হাই জোরা তাম হনে আবনো ওয়ান সুক নাই
0: অমতাবু মডেল নিপর মা থানাই কাইসা তোমার কার্বুরেটার

0: যেটা ওল্ড মডেল যেমন মারুতি নিন সানা থাকছি না মারুতি যেটা যখন সেই ইজিএস কার কার্বুরেটর কার্বুরেটর কাহে তো ইলেকট্রনিক মডেল কাহে তো ওই সঙ্গে দুই পাটও মাস হানাই তাবুক যদি সিনি কার্বুরেটর গাড়ি থাকায় তাম সানাই মা নাই থক যে থক ফিল্টার থেকে কাহামকা পাস দেখাই তো কোন কোন সময় থক পাইপ জামুং থাঙ্গো থক পাইপ জামুং থামার কারণে থক থাই স্টার্টিং এম ওই তে কাইসে তো যে মেইন নর্মেলি ইন কার্বুরেটর বেসিং মডেলও প্লাকও দা বেশি থক থাং পাইকা প্লাকও যদি বিনি পেট্রোল যদি বেশি থাং পাইকাই গাড়ি কোনদিনতে স্টার্ট নাই ওই সে মনে প্লাক খুলুগুই প্লাক হুই থাকে গাড়ি স্টার্ট নাই যদি সেল্ফ বাইনালিয়া বড্ডা গাড়ি মানা নাই ওই তাবো বেস মডেল সেম থানায় সঙ্গে তাবো ইলেকট্রনিক মডেলও ইলেকট্রনিক মডেলে যাই থান নাঙ ইলেকট্রনিক মডেল দাগারবো স্টার্ট নালি হাঁকাই কাইসা জিনিস সঙ্গমা খুলনাই তামুখাই বিনি তাবুক নর্মেল ইলেকট্রিক মারুতি কক সানাই ডিস্ট্রিবিউটর হিন তঙ তাবুক ডিস্ট্রি ওয়াটি জরা ম্যাক্সিমাম ওয়াটি জরানি প্রবলেম খাই গাড়ি স্টার্ট নাই একা ওয়াটি জরাব তামনো নাই না ডিস্ট্রিবিউটর হিন তঙ ডিস্ট্রিবিউটর বিসঙ্গ কি কোনো ওয়্যাক্স বা তৈ জাতীয় কে জমি যে তঙ্কা ডিস্ট্রিবিউটর ক্যাপ যেটা ইঞ্জিন নিগানাও তঙ যেটা হেড নিগানাও ইঞ্জিন হেড নিগানা বন খুলুগুই কেসা রি কাহাম বাকে হুই একই থেপারিকাই ব স্টার্ট নাই পাই নাই এখানে অথবা যদি ডিস্ট্রিবিউটর বাই যদি স্টার্ট নালিয়া এখানে তাম সানাই সেম নন থানাই এয়ার ফিল্টার হিন তঙ বা এয়ার ফিল্টারনি লামা নবার লামা দো কোনো মানেই থাঙই গসাই তঙই খেয়ে যেটা ইঞ্জিন নবার মাইয়া ইঞ্জিনও যদি এক্সেলেটর স্টার্ট খেপুরও যদি কার্বুরেটর নবার মাই এখানে গাড়ি স্টার্ট নাগলাক অ দুইটা নাই কেস তে কোনো করে তে কাইসে তঙ নমা নাই ইলেকট্রনিক গালি মিটার বক্স বিশ স্পিড মিটার বক্স অর কোনো কাছে সিগনেল দা রই তঙ যেটা নিনি ইগনিশন সুইচ অন খেকায় কোনো একটা ব্লিং দা খাই তো এই অর কাছে কোনো একটা ব্লিং খেকাকায় আমার সঙ্গে তাং খাই ব্যাটারি একটা যেটা প্লাস বা নেগেটিভ মানে পজিটিভ বা নেগেটিভ কাছে ডিসকানেক্ট খাইয়েই সাপসা এক দুই মিনিট পরে পনের ঠেপাই রেডি বা ব্লিং খাই না বন্ধ থানায় বা যে কোনো ওয়ারিং না কিসা লরি রেডি যে ব্যাটারি নি বন্ধ খাই না গাড়ি স্টার্ট মানা নাই আমার সঙ্গে প্রবলেম তে কোনো প্রবলেম ইয়ে
1: আওম হয়তো গবং বিনি জেকে নুগো ওয়াইসপুরো খানাকা অম হাইব ওখা বড়ং সিনি খরচা বড়ং আং নুমানী বংমং থামান থাকবো বি ফার্স্টকে তামংখা অংখা হানি মানে খরচা বড়কে ইয়াং বিনি বিসঙ্গ খুলবিনাইকা খুলবিনাইনাই যে ইঞ্জিনও ব্যাটারি তো মানে নাই নাই মানে ব্যাটারি সে তৈরি রান সৌ থাকা ব্যাটারি গ্রেই ইং থাকা আবহাই জরা তামখাইনাই লামা কাজারও থাকি নাই
0: অম হাই জরা হাঁকে সবসে রিক্স নি ব্যাটারি দা ব্যাটারি থ্রু দা ওয়ারিং শর্ট থানা অম তাবো দাঁড়া নাম কক সময় ঠিক নাম অম আংবাই অগতানা ঘটিকা আমার ম্যাক্সিমামলি অ প্রবলেম বড় নহয় ডাইনামো যেটা ডাইনামো হিন্দন ডাইনামো কোনো শর্ট সার্কিটিং তো হয় ব্যাটারি তৈ রানি মাথা নাই এখন সময় তা খাই না যদি ব্যাটারি তৈ রান যা ব্যাটারি না টোটালি ডিসকানেক্ট খাই দি ডিসকানেক্ট খাই গাড়ি যদি চলি যদি তুনা কোনো প্রসেস কিরখে গাড়ি ওরে বেড়াই কোনো একটা এক্সপার্ট নাহারি এখানে সামুং খাই গাড়ি জায়গা নরে দি ইয়া খাইবা ব্যাটারি না টোটালি ডিসকানেক্ট খাই যেটা পজিটিভ লাইন যেটা প্লাস লাইন ন বনো কোনো একটা ব্ল্যাক টেপ বা প্লাস্টিক বেকা হ্যাঁ বলেই গাড়ি ডাগার দিয়ে গাড়ি আরামসে স্টার্ট মানা নাই এখানে আরামসে লাং মানো
1: ব্যাটারি সে কিরিখা ব্যাটারি সে পাওয়ার কিরিখা বাইকে স্টার্ট না নাই বাইকে স্টার্ট নানো
0: ব্যাটারি স্টার্ট আরামসে স্টার্ট নাও ব্যাটারি কিরিব গাড়ি স্টার্ট নাও
1: বাইকে আবার আং খানালে যাকে
0: ব্যাটারি কিরি তাবক যদি আপনি তাকে স্টার্ট খাইনি মুসুম গাড়ি না ব্যাটারি ডাইরেক্ট ডিসকানেক্ট খাই ডিসকানেক্ট খাইমানে এগুলো যে সময় গাড়ি ডাগার লাগদা গাড়ি ডাগার ফুরু যে কোনো একটা গিয়ারে না সেকেন্ড গিয়ারে বা থার্ড গিয়ারে না ডাগারে ক্লাস একার পর সেল্ফ বুটি যেটা সেল্ফ ইলেকট্রনিক মানে সেল্ফ মা বুনাই সেল্ফ বই আছে ব ঠক পাশং লাগ সেল্ফ বুকে ঠক পাশং থানাই অটোমেটিক্যালি গাড়ি স্টার্ট মানা নাই
1: তো আমি তো সঙ্গে ব্যাটারি ফার্স্টকে লামা কাজা রোগ কলকমা আরও পাইথাঙ্গে বাইকে বাইকে আরও নি সঙ্গে অঙ্কুরি ফাইমান অমহাই রোগ ওখানকালে আছে সালসা জ আনি সালসা রমডি নি এক্সট্রা যে চাকা তো মানে স্টেপ নি হনো আবোবো নি হাইমিয়া আবোবো নি তামনি সানাই ফিউজ থাকজাক গতা আবহাই জোরানি চাকা কাইসা পাংচার রঙি রেখা ওয়াইসমিন চাকা পাম থাঙ্গি রেখা মূসাস তার কাটারক হাবিনাই আমহাই জোরাও তামুখে আং আরো নি কগিমান আরো নি আং কিফিলিমান
0: তাবংনি জোরাও তো সানা থাকাই যত গাড়ি টিউবলেস মাংসি টিউবলেস এঙ্গাই তাবক যত অনলাইন অর্ডার খাইকাই অনেক কিছু মানো যেমন ডাইরেক্ট ব্যাটারি বেখাই সঙ্গে নবারে নাই এয়ার ফ্লোয়ার অম পাইনা মানো অমন লগি তনি দিই আমি লগি তন না নামো লগে তনি রেখাই যেমন ইন টিউবলেস লিক বুঝাং নাই অম তঙ অম এয়ার ফ্লোয়ার গাড়ি ন যে খাই খাইয়েই এয়ার ফ্লোয়ার জড়িত খাই ডাইরেক্ট এয়ার রি দিব আরামসে হাওয়া কাই থানায় হাওয়া কাই থাকে চলি ড্রবলিং বলে বস কাঙ কোনো একটা ওয়ার্কশপ কতটা থাকে রিপেয়ার খাই নাইমান
1: ওল খাই তো আনি খানি তা খুব কথা বুক শোনা বেলায় বেলা কেন হামাই মারো তিনি খানা খানা জেরি নি খুব তৈ যে কপা মাসি মাল খুঁ রোগ দেরা খাং খাঙ্কে ফার্সাকে লামা কাসা রোগ এবার বিনি লাংমানি কগ্ন সঙ্গ তিনি খানা লাখা লামা কাসারও দেরাইব ভাইকে ভাইকে আরো নি ইয়গি মানো তুমন নি মাল খুঁ চায়ঙি রেখাঙ্কে আবার হাই আইডিয়া রোগ সঙ্গে ওয়াইসু মানা নাগো তিনি সঙ্গে জেরি

আসরতে খানা তো রেসামুং নর খানা বাইখা নন্দি গোপাল জমাতিয়ানি খুক্তই রেসাব জাগ রেসামুং ন পাদে হাই নহাই তাইতং সাকনা তো রেসামুং খানা নি ফাসিং গো থাংলাইনাই জরবসং খানা লাইনাই ধর্মসরণ জমাতিয়া ভাই রেসাব জাগ রেসামুং ন

আছে জরতে খাত রেসা মৌন রকনা বাইকা উসা বাই রেসা বিশা রেসা মৌন ফাই হানো হাই সে আফা জরা তো বাতে বো খাত খাত রেসা মৌ খানা নিশিং থাকলাই

Hola, Cuba, ton jardín.

Bye.

마 파니 상네 깨랑 꽃은 마따 보사자 공포 나라 홀로 야가라 야지 따이 마리 보다 따이 꼬모 나니

हरबाय जगनाय खालिसा बखा तमा राजनो खातां कुमलाय खजि

说白看哪哦紧紧白干干可然可那开哦心里声说白看哪

Hold up.

妈也把那不当开个嘞，大哥喽，大哥喽，怎么？

don't know. Oh, my leg.

哎呀，开吧！

Babu la tong ti babaro yang chino.

かてまもしんぼすのがりんたがなかゆうバンタのらざんべらやパハラもすのこんどる

아스저리트뉴 시니티니니 자두니 코랑 반다 어부니아글로 노르크나이만나이 크나도독 코랑

শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম জয়ন্ততে। আর স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 2:30। আর শুক্রবার বেলা 2:30 মানেই আপনাদের পছন্দের অনুষ্ঠান, আপনাদের পছন্দের আসর চিরায়ত। চিরায়ততে আমরা আজকে পড়ছি যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা মহিম ডাকাত গল্পটি। যোগেন্দ্রনাথ গুপ্ত বাংলা সাহিত্যের জগতে এক উজ্জ্বল নাম। শুরু হচ্ছে গল্পপাঠ মহিম।

0: আমি তোমাদের কাছে আজ আমার জীবনের যে কাহিনী বলিতেছি সে প্রায় 100 বছর আগের কথা। আমার জন্মের সন তারিখ ঠিক মনে নাই, তবে 1852 সাল হইবে বলিয়াই মনে হয়। আমাদের সময় গ্রামে ইংরেজি স্কুল ছিল না, গ্রামের পাঠশালায় পড়িতাম, মনের সুখে মাঠে খেলিয়া বেড়াইতাম, আর পুকুর বা নদীর জলে সাঁতরাইয়া কতই না আনন্দ পাইতাম। সেকালে গাছে চড়া ছিল একটি আমেদজনক ব্যাপার। যে গাছে চড়িতে না পারিত তাহাকে কেই বা মানুষ বলিয়া গণ্য করিত বল? আমার বাবা ছিলেন না, আমি মায়ের একমাত্র সন্তান। বাবা সেকালের বেশ বড় তালুকদার ছিলেন, অনেক জমিজমা ছিল, বাস্তুভিটের প্রজাও আমাদের নেহাত কম ছিল না। প্রকাণ্ড বাড়ি, সেকেলে চাক মিলান দালান, বাড়ির দক্ষিণে মস্ত বড় দিঘি, আম কাঁঠাল সুপারি নারিকেল গাছের তো অভাবই ছিল না। গ্রামের প্রান্তে যে নদী বহিয়া যাইত তাহার নাম মধুমতি। মধুমতির জল মধুর মতোই মিঠা ছিল।
1: পাঠশালায় পড়ুয়াদের মধ্যে আমার সঙ্গে যাহাদের ভাব ছিল তাহাদের অনেকের কথাই আজ আর তেমন করিয়া মনে নাই, তবে দুই একজনের কথা এখনো মনে আছে। একজনের নাম ছিল জবরালী, জবরালীর বাবার নাম হামিদ। হামিদ ছিল গ্রামের একজন বর্ধিষ্ণু চাষি, তাঁহার মতো সাধু মানুষ আজও আমি দেখিয়াছি বলিয়া মনে হয় না। হামিদকে আমরা মামু বলিয়া ডাকিতাম। তাহার কাছে আমাদের অনেক চাষি জমি ছিল, সে চাষ করিয়া উৎপন্ন শস্যের অর্ধেক আমাদের দিত। যতদিন হামিদ বাঁচিয়াছিল নির্ধারিত সময়ে সে ক্ষেতের সকল ফসল সমানভাবে মাকে আনিয়া বুঝাইয়া দিয়া বলিত, দিদি ঠাকুরন ঠিক হয়েছে তো? মা কোনোদিন একটি কথাও তাহাকে বলিতেন না, শুধু হাসিতেন। হামিদের ওপর এমনই ছিল তাহার অগাধ বিশ্বাস। আর জবরালী, সে আমার জন্য কেঁচোর ভরিয়া ক্ষেতের শশা ফুটি আমের দিনে আম গাছ হইতে ভালো মিষ্টি জাম পাড়িয়া আনিয়া উপহার দিত। আমার আরেক বন্ধু ছিল নিতাই, সে জাতিতে ছিল জেলে, তাহার নৌকাতে চড়িয়া কত দিন নদীতে বেরিয়াইছি সে কথা মনে হইলে এখনো কত না আনন্দ হয়। এখন অন্য কথা শোনো।
0: আমার মা চাহিয়াছিলেন আমাকে মানুষ করিয়া তুলিতে, তাই তিনি স্থির করিলেন যে আমাকে ঢাকা শহরে রাখিয়া ভালো ইংরেজি স্কুলে ভর্তি করিয়া লেখা পড়াইয়া শিখাইবেন। আমাদের গ্রামের একজন ভদ্রলোক ঢাকা শহরে ওকালতি করিতেন, তিনি আমাদের পরিবারের বিশেষ হিতৈষী ব্যক্তি ছিলেন, তাহার নাম ছিল কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি গ্রাম্য সুবাদে আমাদের জ্যাঠামশাই। কৈলাসবাবু সেকালে ঢাকা শহরের বিশেষ প্রতিপত্তিশালী উকিল ছিলেন। যেমন তাহার আয় ছিল তেমনি তাহার বাড়িতে সদাব্রত ছিল। তখন ছাত্রদের থাকিবার জন্য আজকালকার দিনের মতো এত হোস্টেল মেস এসব কিছুই ছিল না। শহরের বর্ধিষ্ণু অধিবাসীরা নিজ নিজ গৃহে ছাত্রদের থাকিবার ও খাইবার ব্যবস্থা করিয়া দিতেন, নিজ পুত্র পরিবারের ন্যায় আদর যত্ন করিতেন, কোনরূপ প্রভেদ রাখিতেন না। একবার বন্দ্যোপাধ্যায় মহাশয় পূজোর ছুটিতে দেশে আসিলে মা বলিলেন,
1: নিখিলকে আপনার ওখানে রেখে পড়াতে চাই।
0: কৈলাসবাবু হাসিয়া কহিলেন,
2: বেশ কথা মা, কত অপরিচিত ভদ্রলোকের ছেলেরাই থাকে আর তোমার ছেলে থাকবে না? তুমি নিখিল

0: কে ছেড়ে একা থাকতে পারবে তো? মা বলিলেন,
1: জানেন তো সবই, আমার নিখিল ছাড়া আর কেউ বা আছে এই সংসারে? তবে বাড়ি বসিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করলে তো চলবে না। মানুষ না হলে যা কিছু তিনি এত কষ্ট করে রেখে গেছেন, তাই বা থাকবে কী করে? আমি নিখিলকে আপনার হাতে সঁপে দিচ্ছি, আপনি তাকে আপনার ছেলের মতোই মানুষ করবেন।
0: তা বেশ, কিন্তু প্রথমবার তুমি আমার সঙ্গে গিয়ে কিছুদিন থেকে এলে ওর মন বেশ ভালো থাকবে, আর তুমিও সব গুছিয়ে দিয়ে আসতে পারবে। মা সেখান হইতে উঠিয়া আসিবার সময় আমাকে কহিলেন,
1: হ্যাঁ রে নিখিল, তুই জ্যাঠামশাইকে প্রণাম করলি না?
0: আমি লজ্জিত হইয়া বন্দ্যোপাধ্যায় মহাশয়কে প্রণাম করিলাম। তিনি আমাকে আদর করিয়া বুকে জড়াইয়া ধরিয়া কহিলেন, মায়ের বাসনা পূর্ণ করো, মানুষ হও।
1: পূজার পরে আদালত খুলিলে বাণ্ডুত্রী মহাশয় এক বড় বজ্রায় চড়িয়া দলবল সহ ঢাকা রওনা হইলেন, আর আমিও চলিলাম মায়ের সঙ্গে একখানা মাঝারি পানসিতে। সঙ্গে চলিল আমাদের পুরাতন ভৃত্য রামসদয়, একজন দাসী আর প্রৌঢ় একজন আত্মীয়া মায়ের রান্নাবান্নার তত্ত্বাবধান করিতে। সেকালের কর্তারা স্টিমার চলা শুরু হইলেও নৌকায় স্বাধীনভাবে চলাফেরা করাই অধিক পছন্দ করিতেন। পথে কোনো হাটের কাছে নৌকা ভিড়াইয়া টাটকা মাছ ও দুধ কিনিতেন, তরি তরকারি কিনিতেন, তারপর রান্নাবান্না করিয়া খাওয়া দাওয়ার পর নৌকা ছাড়িতেন। পাঁচ সাতখানি নৌকা একসঙ্গে চলিত, প্রত্যেক নৌকায় লাঠিয়াল সর্দাররা থাকিত, কেননা সে সময় জলপথে প্রায়ই ডাকাতি হইত। আমাদের বাড়ি ছিল পদ্মার দক্ষিণ পারে, কাজেই আমাদের বাড়ি হইতে নৌকায় ঢাকা আসিতে সময় তিন চার দিন লাগিত। যদি আশ্বিন বা কার্তিক মাসে ঝড় দেখা দিত, তবে অনেক সময় বড় নদী বা পদ্মা পাড়ি দেওয়ার সম্ভব হইত না, নৌকার নোঙর করা থাকিত।

0: আমার মনে নতুন শহর দেখিব বলিয়া আনন্দের অবধি ছিল না। তখন আমার বয়স 10 বৎসর হইবে, গ্রাম ছাড়িয়া বিদেশে কোথাও যাই নাই, বড়জোর 4-5 মাইল দূরের আত্মীয়জনের বাড়ি গিয়াছি। বাড়ির পাশের নদীকে আমরা নদী বলিলেও ভিন্ন অঞ্চলের লোকেরা বলিত মধুমতির খাল। বাস্তবিকই নদীর চওড়া ছিল কোথাও মাত্র 100 হাত, কোথাও 200 বা 300 হাত। নদীর দুই পাড়ের কয়েক মাইল গেলেই ধূ ধূ মাঠ চোখে পড়িবে, মাঠের মধ্যে লোকজনের বসতি বড় নাই, অতি দূরে দূরে দু একখানি বাড়িঘর দেখা যায়, মাঝে মাঝে দুই একটি হাট। মাও কোনোদিন ঘরের বাহিরে বাহির হন নাই, তীর্থ ধর্ম অপেক্ষা তিনি আমাকে মানুষ করিয়া তুলিবার কথাই সর্বদা ভাবিতেন। হো, বলিতে ভুলিয়াছি, আমাদের নৌকায় তৃতীয় ভৃত্য ব্যতীত একজন প্রহরী ছিল। গ্রামের লোকে তাহাকে সকলেই শ্রদ্ধা করিত। তাহার নাম ছিল মনাই সর্দার। সে এক সময় ডাকাতি করিত। মনাই সর্দারকে আমরা গ্রামের ছেলেমেয়েরা মনা দাদা বলিয়া ডাকিতাম। মনা দাদা আমাদের পাহারাদার হইয়া সঙ্গে চলিল।
1: মনাই সর্দারের বয়স হইয়াছিল 50-এর ওপর, মাথায় কাঁচা পাকা বাবরি চুলে তেল চকচক করিতেছিল, গায়ে একটা ছোট মলিন হাতাকাটা জামা, মস্ত একজোড়া গোঁফ দুর্গা প্রতিমার অসুরের মতো, গায়ের রং মিশমিশে কালো, বাঁ হাতে একটা সোনার তাবিজ, গলায় মোটা রুদ্রাক্ষের মালা, আর কপালে সর্বদাই রক্তচন্দনের বড় ফোঁটা থাকিত, হাত পা ছিল লোহার মতো শক্ত।

0: সর্বদা সঙ্গে থাকিত লম্বা বাঁশের একটি লাঠি। সে যখন পূজার সময় মণ্ডপে দাঁড়াইয়া মাথার উপর দিয়া বো বো বন বন শব্দে লাঠি ঘুরাইয়া প্রতিপক্ষের হোপর হারে রেড়ে করিয়া লাফাইয়া পড়িত, তখন আমরা ছোটরাও ভয়ে জড়সড় হইয়া ঘরের কোণে গিয়া লুকাইতাম। মাও যেমন তাহাকে ডাকিতেন মনাই দাদা, আমরাও তেমনি তাহাকে ডাকিতাম মনাই দাদা। সে ছিল সকলের দাদা।
1: দুপুরের পর গ্রাম হইতে আমাদের নৌকা ছাড়িয়াছিল। জ্যাঠামশাইয়ের বিরাট বজরা আগে আগে আর আমাদের মাঝারি পানশিখানা তাহার পিছু পিছু চলিতেছিল। ক্রমে গ্রামখানি আমাদের বাড়ির দালানের তেতলার ছোট চিলেকঠা অদৃশ্য হইয়া গেল। আমার গ্রাম ছাড়িয়া আসিতে মন যে কেমন না করিয়াছিল তাহা নয়, তবে মা সঙ্গে যাইতেছেন তাই কোনো ভয় বা আশঙ্কা ছিল না। আমাদের চার পাঁচ জনের পক্ষে নৌকা বেশ বড় ছিল, সব রকমের সুবিধাও তাহাতে ছিল। নৌকার মাঝি ছিল আমাদের ছয়জন, একজন হাল ধরিয়াছিল আর চারজন দড়ি টানিত, একজন তাহাদের রান্নাবান্না করিত। তাহাদের বিকট চেহারা দেখিলে ভয় হয়, লোকগুলি কথা না বলিয়া নিজের মনে দাঁড় টানিতেছিল। মনাই দাদা দুই একবার উহাদের সঙ্গে কথা বলিতে চেষ্টা করিয়াও যখন দেখিল উহারা তাহাকে বড় একটা আমল দেয় না, তখন নিজের মনে গান গাহিতে শুরু করিয়া দিয়াছিল।
2: শ্যামা মা কি আমার কালো,
1: আর যে কি পদ ছিল তাহা কার সাধ্য বোঝা। আমরা কেবল শ্যামা মা শ্যামা মাই শুনিতেছিলাম। বড় বজরাখানি প্রায় কুড়ি জন মাঝি ছিল, সঙ্গে ছিল একটি ছোট্ট ডিঙি নৌকা। ডিঙিতে রান্নাবান্নার সরঞ্জাম এবং চাকর বাকর সব থাকিত। সেকালে পাঁচক ঠাকুরের ব্যবস্থা ছিল তেমন ছিল না, বাড়ির মেয়েরাই রাঁধিতেন কিংবা আশ্রিত লোকেরা অথবা ছাত্ররা পালা করিয়া রাঁধিত। কৈলাস মানুষ যে মহাশয়ের স্ত্রী জীবিতা ছিলেন না, তাহার দুই ভগ্নী ও ভগ্নীপতি তাহাদের ঢাকার বাড়িতে থাকিতেন বলিয়া তাহারাই সংসারের সব খুঁটিনাটি ব্যাপার দেখিতেন। কথা ছিল সন্ধ্যার পূর্বে কাজিয়ার চর নামক ভয়সংকুল স্থানটি উত্তীর্ণ হইয়া মধ্যবর্তী গ্রামের বর্ধিষ্ণু তালুকদার ও জ্যাঠামশাইয়ের মক্কেল পরমানন্দ ঘোষের বাড়িতে আমরা গিয়া উপস্থিত হইব। সেই মর্মে পূর্বেই লোকের মারফত পত্র দিয়া জ্যাঠামশাই তাহাকে সংবাদ দিয়াছিলেন। পরমানন্দবাবু ইহাতে যার পর নাই সন্তুষ্ট হইয়া পত্র দিয়াছিলেন যে মাধবোধি হাটের কাছে তাহার লোকজন ও বড়ুয়া কান্দেজরা সব থাকিবেন, কেননা জায়গাটা বড় সুবিধার নয়। আর কাজিয়ার চর সে তো বিখ্যাত ডাকাতির জায়গা, বছরে পাঁচ সাতবার করিয়া সেখানে ডাকাতি হয়। থানার দারোগা অনেক রকমের ফন্দি করিয়াও ডাকাত ধরিতে পারেন নাই।
0: আমি বেলা পড়িয়া আসিলে নৌকার ছাদে গিয়া বসিলাম। ছোটবেলায় যাহা দেখা যায় তাহাই তো ভালো লাগে। মাঠের পর মাঠ ধানে ভরা, আকাশ যেন গ্রাম ছুঁইয়া দাঁড়াইয়া আছে, নদীর বুক দিয়া ছোট ছোট নৌকা যাইতেছে। মধুমতি এখন বেশ চওড়া হইয়া আসিয়াছে, এখান হইতে এক দুপুর নৌকা বাহিয়া গেলেই বড় নদীতে পড়িব। মধুমতি এখন আর সোজাভাবে প্রবাহিত নয়, কেবল আঁকিয়া বাঁকিয়া চলিতেছে। নদীর পাড় দিয়া মাঝে মাঝে লোকজনেরা চলাফেরা করিতেছে। মনাই সর্দার এদিক ওদিক লক্ষ্য রাখিয়া চলিতেছিল। সে সামনের দিকে লক্ষ্য করিয়া দেখিল বড় বজরাখানি দেখা যাইতেছে না। তখন মাঝিকে জিজ্ঞাসা করিল,
3: বড়বাবু বজরা কোথায় গেল রে?

0: যে দীর্ঘকৃষ্ণকায় মাঝি হাল ধরিয়াছিল, এইবার সে কথা কহিল, বলিল,
1: নজর রাখিতে পারি নাই।
0: সে কি রে, তাই তো, এ তো বড় মুশকিল হল। তখন সন্ধ্যা প্রায় ঘনাইয়া আসিয়াছিল, আকাশের ঈশান কোণে কালো মেঘ জড়ো হইয়াছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইতেছিল, ঝড়ো হাওয়া খুব বেগে বহিতেছিল, নৌকা হঠাৎ মধুমতির বাঁক হইতে একটা খালের ভিতর প্রবেশ করিল এবং ফাঁটার টানে অতি বেগে চলিতে লাগিল। আমি ভয়ে মনাই সর্দারের কোল ঘেঁষিয়া গিয়া বসিলাম। মা ভিতর হইতে ডাকিলেন, মনাই দাদা। মনাই বজ্রগম্ভীর স্বরে কহিল,
2: বেটারা তো বড় ধোকা দিলে দেখছি মা ঠাকুরুন। ও মাঝি, এটা কোন খালে এলে?
0: মাঝি কোনো কথাই বলিল না, একটা পাঁক ঘুরাইয়া নৌকাটাকে এক ঘাটের কাছে লইয়া আসিল। ঘাটের পাশে জঙ্গল, বটগাছ, গাবগাছ ও বাঁশ বন ঘিরিয়া অন্ধকার জঙ্গলটিকে গভীর জমাট অন্ধকার করিয়া রাখিয়াছে। মনাই সর্দার আমাকে কোলে করিয়া নৌকার ছাঁদ হইতে লাফাইয়া নিচের পাটাতনের ওপর পড়িল এবং আমাকে মায়ের দিকে ঠেলিয়া দিয়া লাঠি লইয়া খাড়া হইয়া রহিল এবং মাঝিদের কহিল,
1: নৌকা ঘুরাইয়া নে, নৌকা ঘুরাইয়া নে, নইলে বেটাদের মাথার খুলি ভাঙবো আজ।
0: এই বলিয়াই সে হারে রে রে রে করিয়া বেগে লাঠি ঘুরাইতে লাগিল। রামসদয় মায়ের কাছে ছিল, আসন্ন বিপদের আশঙ্কায় সেও লাঠি হাতে প্রস্তুত হইল। আমি ভয়ে কেমন যেন হইয়া গেলাম, কেবলই মনে হইতেছিল মা আছেন, ভয় কি?
2: দেখিতে দেখিতে সেই অন্ধকারের মধ্য দিয়া গাছের আড়াল হইতে বিকট আকার একদল লোক নৌকার কাছে আসিতে লাগিল। আমি দেখিলাম তাহাদের প্রত্যেকের মুখে কালি মাখা, গা তেল চুকচুকে, প্রত্যেকের মাথায় বাবরি চুল, চোখ দুইটি রক্ত জবার মতো রাঙা, সকলেই গাঁটগোট্টা জোয়ান। মনাইদাদা দাঁড়িদের দুজনকে জখম করিয়া ফেলিয়াছিল, সে পাগলের মতো বোঁ বোঁ করিয়া লাঠি ঘুরাইতেছিল আর
1: জয় মা কালী, জয় মা কালী
2: বলিয়া চিৎকার করিতেছিল। হঠাৎ পেছন হইতে কাহার যেন লাঠির খায়ে মনাইদাদা ঝপাং করিয়া খালের কিনারায় জলের মধ্যে পড়িয়া গেল।

0: এমন সময় একজন দীর্ঘকায় গৌরবর্ণ প্রৌঢ় বলিষ্ঠ ব্যক্তি নৌকার মধ্যে আসিল। তখন ডাকাতেরা মশাল জ্বালিয়াছিল। সে আলোয় আমি হতভম্বের মতো হইয়া দেখিলাম, ওই লোকটির গলায় পইতা ও সোনার হার, দুই বাহুতে সোনার তাবিজ, হাতে সোনার বালা, পরনে ধপধপে জরির পার দেওয়া ঢাকা ইথুতি, কাঁধের এক পাশে একখানি শাল, নাক মুখ চোখ দেখিলে সম্ভ্রান্ত ঘরের লোক বলিয়াই মনে হয়। ইহার মাথায়ও বাপরে চুল, কপালে রক্ত চন্দনের ফোঁটা। লোকটি বাহাতখানি একটু উঁচু করিয়া তোলা মাত্র সব গোলমাল থামিয়া গেল। সে ধীরে ধীরে আমার মা যেখানে আমাকে বুকে করিয়া ভয়ে থরথর করিয়া কাঁপিতেছিলেন, সেখানে আসিয়া মাথা নত করিয়া প্রণাম করিয়া কহিল, মা ঠাকুরন উঠুন, একবার আমার বাড়িতে যে পায়ের ধুলো দিতে হবে। মা যেন গান ফিরিয়া পাইলেন, তিনি জোর গলায় কহিলেন, আমি যাব ডাকাতের বাড়ি? মনাই দাদা, লোকটাকে। মায়ের মুখের কথা শেষ হইতে না হইতেই লোকটি বজ্রের মতো গম্ভীর স্বরে কহিল,
1: দেখুন মনাই, সে খালের জলে স্নান করছে, এক লাঠিতেই ঘায়েল। আপনার কোনো ক্ষতি করব না, মা যখন বলেছি তখন মায়ের মতোই ভক্তি করে নিয়ে যাব। ওরে পালকিতল! মা কম্পিত কণ্ঠে কহিলেন,
0: তুমি কে?
1: নাম নাই বা শুনলেন?
0: তবু
1: আমার নাম মহিম। মা কাঁপিতে কাঁপিতে অস্ফুট স্বরে কহিলেন,
0: মহিম ডাকাত, ভদ্র ঘরের কুলাঙ্গার?
1: মহিম ডাকাত হাসিয়া কহিল, এইবার পালকিতে উঠুন ছেলেটাকে নিয়ে। আপনার সঙ্গের লোকেদের ব্যবস্থার জন্য ভাববেন না। লড়ে ছিল বটে মনাই বেটা, বেইমান! এই কথা বলিয়াই দন্তে দন্তে খর্ষণ করিয়া কহিল, ওরে পালকি নিয়ে আয় নৌকার কাছে। মা আমাকে বুকে করিয়া মূর্ছিতা হইয়া পড়িয়া রহিলেন।

শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম জয়ন্ততে। আর স্টুডিওতে এখন সময় বেলা 3টে। শুক্রবার বেলা 3টে মানেই আপনাদের পছন্দের অনুষ্ঠান, আপনাদের ভালো লাগার, আপনাদের ভালোবাসার অনুষ্ঠান হিন্দি গানের আসর সফরনামা। সফরনামাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি আর জে অনিকপতি, এবং আমার সঙ্গে আর জে মৃন্ময়ী। আজ দুপুর 2:30 শুনিয়েছে চিরায়ত গল্পে যোগেন্দ্রনাথ গুপ্তের মহিম ডাকাত, এবং দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত টানা রয়েছে আপনাদের সঙ্গে। আর সফরনামায় যে প্রথম গানটি আপনাদের জন্য আমরা রেখেছি, সেই গানটি অবশ্যই আপনাদের সবার মন ভালো করবে, কারণ এই গানটি গেয়েছেন আমার আপনার সবার পরিচিত, সবার খুব ভালো লাগার একজন গায়ক শাফাকত আমানত আলী, মাই নেম ইজ খান ছায়াছবি থেকে, শঙ্কর আহসান লয় মিউজিক কম্পোজ করা, তেরে নেয় না গানটি আপনাদের জন্য।

0: শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে। আর এখন আপনারা শুনছেন আপনাদের অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান সফরনামা। আর সফরনামাতে আমি শুনছিলাম শঙ্কর এহসান লয়ের কম্পোজ করা তেরে নয়না। শ্রোতা বন্ধু, আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু আপনাদের আরেকজন প্রিয় বন্ধু আর জে মৃন্ময়ী।
1: একেবারেই তেরে নয়নার পর এবার কিন্তু আমরা আরও একটি আমাদের পছন্দের গান শুনবো, এবং অবশ্যই শ্রোতা বন্ধু তোমাদেরও পছন্দের হবে, খুব ট্রেন্ডিং একটি সং আমরা এই মুহূর্তে শুনতে চলেছি। হক ছায়াছবির বিশাল মিশ্রার কম্পোজ করা, আরমান খানের গাওয়া কবুল হ্যাঁ গানটি এই মুহূর্তে শুনবো আমরা।

0: শ্রোতা বন্ধু, গান তো শুনছি, কিন্তু গানের ফাঁকে ফাঁকে যে কথাটা বলতে হচ্ছে, আজ কিন্তু আইপিএলের একটা বড় ম্যাচ রয়েছে, গুজরাট টাইটান্স ভার্সেস রাজস্থান রয়্যালস। কিন্তু আইপিএলের কথা কেন হঠাৎ করে বললাম মৃণ্ময়ী, কি বলো আইপিএলের কথা কেন বলছি?
1: আমিও কিন্তু সেটাই ভাবছি।
0: আচ্ছা, সেটা ভাবছো, আইপিএলের কথা বলছি কারণ আজকে কিন্তু আইপিএল আপনারা দেখতে পাবেন
1: আগরতলাতে।
0: আগরতলাতে আইপিএল তৈরি করছে ফ্যান পার্ক। কোথায় আছে সেটা? সেটা রয়েছে আস্তাবল ময়দান।
1: একেবারেই, গত বছরও কিন্তু আমরা এই আইপিএল ফ্যান পার্কের আনন্দ উপভোগ করেছিলাম আগরতলাতেই। এবারও আইপিএলের এই বড় ম্যাচটি আমরা সরাসরি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে দেখতে পারবো।

শ্রোতা বন্ধু, সময় তো মনে আছে ঠিক সন্ধে 7:30 থেকে খেলা শুরু হচ্ছে। আপনারা সবাই যারা আইপিএল ক্রিকেট ভালোবাসেন, আপনারা যাবেন বাড়িতে বসেও খেলা দেখছেন। গুজরাট টাইটান্স ভার্সেস রাজস্থান রয়্যালস প্লে অফ আজকে সন্ধে ঠিক 7:30। তবে সফরনামা জারি থাকুক, চলছে সফরনামা, আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ততে। পরের গান

জপসি তেরে নয়না মেরে নয়নো সে। অসাধারণ একটি গান শোনার পর আপনারা শুনছেন সফরনামা, এবং সফরনামা কিন্তু জারি থাকবে। সফরনামার এবারের গান আমরা যেটা শুনব, রকি আর রানি কি প্রেম কাহানি ছায়াছবির আমাদের পছন্দের দুই শিল্পী অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে গাওয়া তুম ক্যা মিলে।

শুনছিলাম শ্রেয়া ঘোষালের গাওয়া এবং অরিজিৎ সিংয়ের গাওয়া তুমকে আমিলে। আচ্ছা শ্রোতাবন্ধু, আজ রাজ্য সরকার তো ঘোষণা করলেন যে এই সপ্তাহ থেকে, অর্থাৎ আগামী শনিবার, আগামীকাল থেকে 30 মে থেকে প্রতি শনিবার এবং রোববার দুদিন করে সমস্ত দফতর ছুটি ঘোষণা করেছে। তো অর্থাৎ আজকে এই সপ্তাহের শেষ ওয়ার্কিং ডে, তাই তো? কী প্ল্যান রয়েছে আপনাদের এই সপ্তাহের শেষের দিনগুলো? কীভাবে কাটাবেন? পরিবারের সঙ্গে কোথাও যাবেন, বাড়িতে থাকবেন, না অন্য কোনো নতুন আপনাদের প্ল্যান রয়েছে? আপনারা সেটা আমাদেরকে জানান। আপনারা কিন্তু আমাদেরকে আমাদের ফেসবুক পেজে আপনারা লিখতে পারেন, আপনাদের মতামত আপনারা আমাদেরকে জানাবেন, আপনারা লিখবেন, আমরা সেগুলো শুনব। এতক্ষণ শুনছিলাম তুমকে আমিলে, এবার শুনব শ্রেয়া ঘোষালের গাওয়া আরও একটি গান। তবে তার সঙ্গে রয়েছেন রাহাত ফতেহ আলী খান। 2011 সালে মুক্তিপ্রাপ্ত এই ছায়াছবি হিমেশ রেশমিয়ার সঙ্গীত পরিচালনায়, শাহরুখ সলমন খান অভিনীত বডিগার্ড ছায়াছবি থেকে এই গানটি আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সফরনামা। এবং এতক্ষণ ধরে আমরা শুনছিলাম আমাদের সকলেরই প্রায় পছন্দের তালিকায় থাকা একটি গান, বডিগার্ডের যে গানটি ছিল তেরি মেরি প্রেম কাহানির। এবারে আমরা শুনব আরও একটি পছন্দের গান, দিল ঝুম ঝুম বর্ডার টু সিনেমার অরিজিৎ সিং এর গাওয়া

শ্রোতা বন্ধু, আপনারা শুনছিলেন দিল ঝুমঝুম। একটা মজার ঘটনা বলি, খুব আমি যখন ঘটনাটা জানতে পারি আমার খুব নিজেকে খুব ধন্য মনে হয়েছিল। কেন মনে হয়েছিল? কারণ আজকে আমরা পালন করছি মাউন্ট এভারেস্ট ডে। 1953 সালের আজকের দিনেই তেনজিং নোরগে এবং এডমান্ড হিলারি মাউন্ট এভারেস্ট সামিট করেছিলেন। তো এরকমই একজন পর্বতারোহী তাঁর একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে প্রকৃতির কাছে পৌঁছতে হলে প্রকৃতির আশীর্বাদ দরকার। অর্থাৎ ধরুন না, একজন পর্বতারোহী, তিনি এই মাউন্ট এভারেস্টেই প্রথমবার চড়েছেন, সফলভাবে নেমেও এসছেন, দ্বিতীয়বার চড়েছেন, সফলভাবে নেমে এসছেন, তৃতীয়বার চড়ার সময় তার নিজের ভেতর যে অহংবোধ সেটা খুব বেশি কাজ করছিল, তাই তৃতীয়বার তিনি আর সফল হতে পারেননি। এই কথাটাই বারবার মনে করিয়ে দেয় যে নিজের কাজ মন দিয়ে করা উচিত এবং অহংবোধ করা উচিত নয়, কারণ প্রকৃতির ডাক ছাড়া আমরা প্রকৃতির কাছে কখনোই পৌঁছতে পারবো না। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সফরনামা 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে, এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি আর্য অনিকপতি এবং আর্য মৃন্ময়ী। আর এর পরের যে গানটি আপনাদের জন্য রয়েছে সেটি কিন্তু সেই প্রকৃতিকে, সেই ব্রহ্মাণ্ডকে, সেই দেবতাকে পূজা করার কথা বলা হচ্ছে, দেবাদিদেবকে পূজা করার কথা বলা হচ্ছে। গানটি কেদারনাথ ছায়াছবি থেকে সুশান্ত সিং রাজপুত অভিনীত, সারা আলী খান অভিনীত, অমিত ত্রিবেদীর গাওয়া নমো নমো যে শঙ্করা।

নমো নমো শঙ্করা। কি শ্রোতা বন্ধুরা, এই গানটি শুনে নিশ্চয়ই সকলের মন একটু হলেও শান্ত হয়েছে, তাই তো? এখন বাইরে যা গরম, আবহাওয়া দপ্তর বলছে বাইরে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রচণ্ড দাবদাহে যারা শ্রোতা বন্ধুরা রয়েছো, তোমরা অবশ্যই বেশি করে জল খাবে। এখনের ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, তার জন্য নিজেকে হাইড্রেটেড রাখতে হবে, প্রচুর জল খাবে। এবং তোমরা শুনছো সফরনামা। সফরনামায় এবার আমরা শুনবো রেস ছায়াছবির, শাহরুখ খান অভিনীত ছায়াছবির একটি দুর্দান্ত প্রিয় গান, অরিজিৎ সিং এবং হর্ষদীপ কের গাওয়া জালিমা।

শ্রোতা বন্ধু, এবার একটু অন্য ধাঁচে যাই, এবার একটু সুফি গান শুনি, কি বলুন। এয়ার রহমান কম্পোজ করা, এয়ার রহমান জাভেদ আলীর গাওয়া, মোহিত চৌহানের গাওয়া, রণবীর কাপুর অভিনীত এই গানটি। রকস্টার ছায়াছবি থেকে কালজয়ী একটি গান আপনাদের জন্য রয়েছে। তবে গানটিতে যা গানটি শুরু করার আগে যে কথাটি বলতে হবে, এই গানের ইতিহাস কিন্তু প্রচুর। এই গানটিতে অভিনয় করতে গিয়ে রণবীর সিং এমন মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে ডিরেক্টরও এই গানটির ফাঁকে তাকে কাটতে ভুলে গেছেন। শ্রোতা বন্ধু, আপনারা শুনবেন কোন ফায়া কোন, রকস্টার ছায়াছবি থেকে এই গানটি আপনাদের জন্য।

কুন ফায়া কুনের পরে সফরনামাতে এবার আমরা এমন একটি গান শুনব যেটা হয়তো আমরা প্রত্যেকেই অনেকবার করে শুনেছি, এবং যতবার করে শুনেছি এই গানটা ততবারই নতুন মনে হয়েছে। আমরা শুনব থ্রি ইডিয়টসের অল ইজ ওয়েল গানটি। সোনু নিগম, সোনন্দা কিরকিরে এবং শানের কণ্ঠে গাওয়া এই গানটি আমাদের প্রত্যেকের মনেই এক আলাদা জায়গা করে রেখেছে। তাহলে সফরনামায় এবার শুনে নিই অল ইজ ওয়েল

কি শ্রোতা বন্ধু, সব ঠিক আছে তো? অল ইজ ওয়েল, সব ভালো। কারণ আজকের পর কিন্তু লম্বা দুদিনের ছুটি। দুদিনের ছুটিতে চুটিয়ে আনন্দ করবে সবাই, চুটিয়ে ঘরে বসে মজা করবে সবাই, নানান রকমের খাওয়া দাওয়া, সঙ্গে একটু প্রেম, একটু পড়াশোনা, একটু ভালোবাসা। সেই ভালোবাসার স্মৃতিতে, সেই ভালোবাসার জন্য আরও একটি মন ভালো করার গান, আরও একটি কালজয়ী গান। গাটি গিয়েছেন জাভেদ বশির, শ্রেয়া ঘোষাল, ভাগ মিলখা ভাগ ছায়াছবি থেকে ফরহান আখতার, সোনাম কাপুর।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 তরঙ্গে সফরনামা। আচ্ছা শ্রোতা বন্ধুরা, তোমরা বলো তো, কে কতবার করে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি এই সিনেমাটি দেখেছ? নিশ্চয়ই অনেকবার করে। এবং জীবনের একটা সময় পর্যন্ত আমরা হয়তো প্রত্যেকেই বনির মতো গোটা দুনিয়া ঘুরে বেড়াতে চাইতাম, কি তাই তো? তাহলে এবার সফরনামাতে সেই পছন্দের একটা গান আমরা শুনে নিই ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আপনাদের পছন্দের, আপনাদের মনের ভালো করার অনুষ্ঠান সফরনামা। সফরনামাতে শুনছিলাম আমরা একের পর এক মন ভালো করা সব গান। আর স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3:58। এখন সময় নিউজ হেডলাইন্সের।
1: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি হওয়া উচিত হয়নি। ডিডি নিউজকে দেওয়া একটি আন্তঃসাক্ষাৎকারে শ্রী প্রধান আশ্বাস দিয়েছেন যে পুনর্পরীক্ষা প্রক্রিয়াটি কোনো রকম ত্রুটি ছাড়াই অত্যন্ত নিখুঁত এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা হবে। এই কাজটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। ভারতের জন্য পেট্রোলিয়াম বহনকারী একটি তেল ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ভারতগামী তেল ট্যাঙ্কার নিসোস ক্যারোস সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে এবং আগামী 3 জুন জাহাজটি বিশাখাপত্তনমে পৌঁছানোর কথা রয়েছে। প্রাক্তন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। আজ আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন সভাপতি রাজীব ভট্টাচার্য নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানান এবং দলের সাংগঠনিক কাজকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। নতুন দায়িত্ব গ্রহণের পর অভিষেক দেবরায় বলেন, দলের আদর্শকে সামনে রেখে সাধারণ মানুষের স্বার্থে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার সার্ভিস ইনকর্পোরেটেড বা NICSI এর উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক একদিনের এক কর্মশালার আয়োজন করা হয়। ডিজিটালভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এবং তরুণ প্রজন্মকে ডিজিটালি আরও সচেতন করার উদ্দেশ্যে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন মুখ্য সচিব JK সিনহা। কর্মশালায় ক্লাউড কম্পিউটিং, AI জেনারেশন, IT ইত্যাদি বিষয়ে কারিগরি শিক্ষা প্রসারে ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টারের সঙ্গে NIT আগরতলা এবং টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে মৌ স্বাক্ষর হয়।
0: শুনলেন নিউজ হেডলাইন্স।

শ্রোতা বন্ধু কেমন আছেন? আমরা আবার ফিরে এসেছি আপনাদের আরও একটি ভালো লাগার অনুষ্ঠান নিয়ে। এবার শুনবো আমরা সিনেমা সিনেমা, কারণ স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 4:01, আর শুক্রবার বিকেল 4 মানেই আপনাদের পছন্দের গানের অনুষ্ঠান সিনেমা সিনেমা। আমরা শুনবো একের পর এক নতুন নতুন সব বাংলা এবং হিন্দি ছায়াছবির গান। আর প্রথম যে গানটি আমরা রেখেছি সেই গানটি ওয়েলকাম টু দ্য জঙ্গল ছায়াছবি থেকে অক্ষয় কুমার অক্ষরা সিং অভিনীত বিক্রম মন্ত্রোসে এবং সুপ্রিয়া পাঠকের কণ্ঠে গিস গিস গিস গানটি শুনুন।

রূপদি রানীর পরে যে গানটি রয়েছে সেটি রামচরণ অভিনীত এয়ার রহমান সাহেবের কম্পোজ করা মিউজিক এবং হীরের কণ্ঠে পেড়ি।

সিনেমা সিনেমায় হিন্দি গানের পর এবার আমরা শুনব একটি বাংলা গান। নতুন সিনেমার গান আম পাতা জাম পাতা, জয় সরকারের মিউজিকে, শ্রীজাতর লিরিক্সে, অন্বেষা এবং জয় সরকারের কণ্ঠে গাওয়া এই গানটি শ্রোতা বন্ধুরা তোমাদের জন্য।

কি অসাধারণ কম্পোজিশন, তাই না শ্রোতা বন্ধু? মানে এই গানের প্রতিটা যন্ত্রের ব্যবহার, প্রতিটা তাল, প্রতিটা সুর যেন মনে হচ্ছিল এই গানের জন্যই তৈরি করা। এত অপূর্ব মেলবন্ধন প্রতিটা যন্ত্রের, প্রতিটা সুরের। শুনছিলাম মন ভালো করার একটি গান, আমপাতা জামপাতা, ফুলপিশু এডওয়ার্ড ছায়াছবি থেকে, অন্বেষা এবং জয় সরকারের গাওয়া। আর এবার যে গানটি রয়েছে সে গানটিও আরও একটি মন ভালো করার গান, খাদান ছায়াছবি থেকে, দেব অভিনীত হায় রে বিয়ে।

আচ্ছা বন্ধুরা, সবার চুনারে চুনারে গানটার কথা কি মনে আছে? নিশ্চয়ই মনে আছে, একটি কালজয়ী গান। তো এবার হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায় এই সিনেমা থেকে চুনারে চুনারির একটি নতুন ভার্সন শুনুন তাহলে। এবারের সিনেমায় চুনারে চুনারির নতুন ভার্সন।

জুনুয়ারি চেনুরি অবধি যখন আমরা গেলামই, তবে চলো আরেকটা গান শোনা যাক। তবে এই গানটি বাংলায়, গানটা কম্পোজ করেছেন বনি চক্রবর্তী এবং লিরিক্স লিখেছেন অনিন্দ্য বোস এবং ননীচোরা দাস বাউল। অবশ্যই বুঝতে পারছেন শ্রোতা বন্ধু আমি কোন গানের কথা বলছি, একদম ঠিক ধরেছেন, আমি কথা বলছি বহুরূপী ছায়া ছবি থেকে ডাকাতিয়াবাসী গানটি। শ্রোতা বন্ধু শুনুন জল সিনেমাতে ডাকাতিয়াবাসী।

ডাকাতিয়া বাসির পর এবার আমরা শুনব ভূত বাংলা ছায়াছবির আরও একটি মন ভালো করার গান ও সুন্দরী। মিউজিক প্রীতমের, লিরিক্স কুমারের।

শ্রোতা বন্ধু, সিনেমার নাম কি বলতে হবে? নিশ্চয়ই না, একদম ঠিক ধরেছেন, ধুরন্ধর ছায়াছবি থেকে মধুবন্তী বাগচি এবং জ্যাসমিন স্যান্ডলাস এর কণ্ঠে গাওয়া শরারত। এবং এই সিনেমাতে যারা অভিনয় করেছেন, রণবীর সিং, এবং গানটা শুনি।

সিনেমা সিনেমায় হিন্দির পর এবার আরও একটি নতুন সিনেমা আসছে, হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়, আগামী 5 তারিখ রিলিজ হবে। তার থেকে বরুণ ধবনের অভিনীত এই সিনেমার একটি অন্যতম গান ওয়াও শুনে আসছি, চলুন।

শ্রোতা বন্ধু, গানের ফাঁকে আবার মনে করিয়ে দিচ্ছি, আজকে কিন্তু প্লে অফ রয়েছে সন্ধ্যে ঠিক 7:30 থেকে। গুজরাট টাইটান্স ভার্সেস রাজস্থান রয়্যালস, এবং আপনারা নিজেদের বাড়ির পাশাপাশি এই ম্যাচ কিন্তু মাঠের এক্সপিরিয়েন্স নিতে পারেন। কোথায় আসতে হবে? আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে, অর্থাৎ আস্তাবল ময়দানে, কারণ সেখানে চলছে আইপিএল ফ্যান পার্ক। অফিসিয়াল ফ্যান পার্ক রয়েছে আইপিএল ফ্যান পার্ক আস্তাবল ময়দানে। আজ সন্ধ্যে ঠিক 7:30 প্লে অফ, গুজরাট টাইটান্স ভার্সেস

0: আর শুধু বন্ধু, আপনারা কে কোন টিমকে সাপোর্ট করছেন, কে কোন দলের পক্ষে হয়ে আজকে রয়েছেন, সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনারা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন এবং জানাতে পারেন আপনাদের মতামত, কোন দলে কোন খেলোয়াড় কেমন খেলছেন, কাকে রিপ্লেস করা দরকার, কার ছক্কাটা ঠিক কোথায় যাচ্ছে, সব আমরা জানবো আপনাদের থেকে এবং সেগুলো আমরা শুনবো। কীভাবে শুনবো? আপনারা লিখবেন আমাদের ফেসবুক পেজে আপনাদের মতামত। আজকে সন্ধ্যা ঠিক 7:30 রয়েছে আইপিএল প্লে অফ, গুজরাট টাইটান ভার্সেস রাজস্থান রয়্যালস। আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্স প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি আর জে অনিকপতি এবং আর জে মৃন্ময়ী। আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান সিনেমা সিনেমা সিনেমা সিনেমার মৃন্ময়ী, এখন কোন গান শোনাচ্ছ?
1: এবারে আমরা শুনবো রামজিয়াকে ভালা করেঙ্গে। ভূত বাংলার এই গানটি অন্যতম জনপ্রিয় একটি গান এই মুহূর্তে, এবং গানটি গেয়েছেন আরমান মালিক এবং আরভান, লিরিক্স কুমারের এবং মিউজিক কম্পোজ করেছেন প্রীতম। ভূত বাংলা থেকে তাহলে শুনে আসি এই গানটা।

কেমন লাগছে ভূতের গান? শুক্রবার দুপুরবেলা, ভর দুপুরবেলা, বিকেলবেলা এই ভূতের গান শুনতে শুনতে এবার যাব আরও একটি মজাদার গান, আরও একটি গান। নারী চরিত্র বেজায় জটিল ছায়াছবি থেকে বীর শয়ের কণ্ঠে ও বারিশের কলমে কাটা ফুটছে গানটি আপনাদের জন্য।

আহারে ফুটেছে কাঁটা ফুটেছে এর পর এবার আমরা শুনে নেব ও রোমিও সিনেমার এই গানটি পান কি দোকান। গুলজারের লিরিক্স, বিশাল ভারদ্বাজের কম্পোজ করা, সুখবিন্দর সিং এবং রেখা ভারদ্বাজের কণ্ঠে ও রোমিও থেকে পান কি দোকান।

0: পান কি দোকান। শাহিদ কাপুর, দিশা পাটানি অভিনীত এই গানটি তখন আপনারা শুনলেন সিনেমাতে। তবে এবার যে গানটি রয়েছে সেই গানটিও নারী চরিত্র বেজায় জটিল ছায়াছবি থেকে, শুভাশিস দাসের কলমে, অভিষেক সাহার সুরে এবং শিলাজিতের কণ্ঠে জমজমাট নতুন গান ডান্ডা টু।
1: উঠবো কি না এখান থেকে সেই দোটা নাই পড়েছি।

আগে ধরে ঝান্ডা হালকা ফুঁয়ে নিভি আগুন করে দেব ঠান্ডা নহবতের সেনাই এসে বাজিয়ে দেবে বুঝবি বুঝবি না বুঝলে খুঁজবি ডান্ডা ডান্ডা ডান্ডা ডান্ডা ডান্ডা।

সব ঠিকঠাক খেয়ে নিতে, খেয়ে ফুটে যেতে। তবে কারণ এখন যারা অফিস থেকে ফিরছেন, বাড়ি ফিরে একটু চা খেয়ে তারপর বিশ্রাম করবেন, সে কথাই কিন্তু শিলাজিৎ আমাদেরকে বলছেন। তো বন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে এবং শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান সিনেমা সিনেমা। সিনেমা সিনেমাতে এখন যে গানটি আমরা শুনবো সেটি সচিন জিগারের মিউজিক কম্পোজ করা, জাসমিনের গাওয়া পয়জন বেবি গানটি আপনাদের জন্য।

শ্রোতা বন্ধু, এবার যে গানটি আপনাদের জন্য রয়েছে সেটি তমান্না ভাটিয়া, অজয় দেবগন এবং রিতেশ দেশমুখ অভিনীত রেড টু ছায়া ছবি থেকে জেসমিন স্যান্ডলাস, সচিন টেন্ডন এবং দিব্যা কুমারের কণ্ঠে নেশা গানটি আপনাদের জন্য।

এই গানটির পরে আরও একটি মজাদার গান, কারণ সেই গানটি গেয়েছেন আয়াত আথার হায়াত এবং সমীর হায়াত, এবং এই গানটিতে সুর করেছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য লেজেন্ড ইয়োহানে সিং। ইয়েস শ্রোতা বন্ধু, একদম ঠিক ধরেছেন, অজয় দেবগন রকুলপ্রীত সিং অভিনীত দে দে প্যার দে টু ছায়াছবি থেকে ঝুম সারাবি গানটি আপনাদের জন্য।

শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম জয়ন্ততে, এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি আরজে অনিকপতি এবং আরজে মৃন্ময়ী। আর এতক্ষণ আপনারা শুনছিলেন একের পর এক বাংলা এবং হিন্দি ছায়াছবির নতুন নতুন সব গান সিনেমা সিনেমা অনুষ্ঠানে। এবং সিনেমা সিনেমা আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন আর শুনতে থাকুন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম জয়ন্ততে।

শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল পাঁচটা, এবং বিকেল পাঁচটা শুক্রবার হলো আজ জলসাঘর। জলসাঘর আপনাদের পছন্দের অনুষ্ঠান, এবং জলসাঘরে আমরা শুনব বাংলা নন ফিল্মি একের পর এক সব মন ভালো করার গান। এবং প্রথম যে গানটি রয়েছে, বাংলা গান বললে যার কথা এই আধুনিক যুগে যার কথা সবার আগে আসে, তিনি হলেন অনুপম রায়। এবং অনুপম রায়ের সদ্য প্রকাশিত লটারি টিকিট গানটি জলসাঘরের প্রথম গান আপনাদের জন্য।

লটারির টিকিট আমরা হয়তো অনেকেই পাইনি বা লটারি অনেকেই হয়তো জিততে পারেনি, কিন্তু ভাবুন তো আমরা এই যে বেঁচে আছি, এই যে আপনারা রেডিও শুনছেন, এটাও একটা ভালো লটারি নয়? এত সুন্দর করে জীবনটা কাটাতে পারছি, এটাও তো ভগবানের অশেষ আশীর্বাদ। শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ততে, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জলসাঘর। জলসাঘরে এখন যে গানটি রয়েছে সেই গানটি তোমায় পাচ্ছি কই অ্যালবাম থেকে, উপল নীলাঞ্জনের গাওয়া তোমার প্রিয় ঋতু বর্ষাতাই। চলুন শুনি গানটি।

গানের কথাগুলো কেমন যেন ঠিক মিলে যায় না এই বর্ষাকালের সঙ্গে। মানে একের পর এক উঠোনে ছলাৎ ছলাৎ জল ঘাস ভিজে আছে, এবং যাদের প্রিয় ঋতু বর্ষা তাদের জন্য তো সত্যি এই গানটি একেবারেই আদর্শ গান। বর্ষাকাল মানেই কত আনন্দ, বর্ষাকাল মানেই কত শান্তি, কারণ এই প্রচণ্ড গরমের পরে একটু বর্ষা, একটু বৃষ্টি, একটু জল আমাদের অনেকটা প্রশান্তি দেয়, তাই না শ্রোতা বন্ধু? আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ততে। আপনারা শুনছিলেন উপল নীলাঞ্জনের কণ্ঠে তোমার পাচ্ছি কই অ্যালবাম থেকে তোমার প্রিয় ঋতু বর্ষা তাই। আর এখন যে গানটি শুনব সেই গানটি গেয়েছেন কবির সুমন। কবির সুমন কোন গান গেয়েছেন সেই গানও কিন্তু আমাদের প্রথম, সমস্ত প্রথমের কথা বলে। জীবনের প্রতিটি প্রথম আমাদের কাছে অবিস্মরণীয়, তাই না? প্রথম প্রেম, প্রথম চুমু খাওয়া, প্রথম ভালোবাসা, প্রথম ভালো লাগা, প্রথম স্কুল, প্রথম বন্ধু, প্রথম শার্ট, প্রথম সাইকেল, প্রথম ঘুরতে যাওয়া, প্রথম আশ্চর্য হওয়া, এই প্রথম সব কিছু নিয়ে কবির সুমনের গান আপনাদের জন্য জলসা ঘরে।

প্রথম গানটা শোনার পর এইবার তাহলে চলো একটা রবীন্দ্রসঙ্গীত শুনে আসি। তবে রবীন্দ্রসঙ্গীতটা একটু অন্যভাবে তৈরি করা, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধনে রবি ঠাকুরের লেখা মাঝে মাঝে তব দেখা পাই একটা অন্য আঙ্গিকে পরিবেশন হয়েছে। তাহলে এইবার চলো এই গানটি শুনে আসছি।

রবি ঠাকুরের গান যখন শুনলাম, তবে আরও একটি গানের কথা কিন্তু মনে পড়ছে। আপনাদের আমাদের সবার পরিচিত, আমাদের সবার মুখে মুখে প্রচলিত একটি গান, মহাবিশ্বে মহাকাশে। তবে এই যে গানটি আমরা শুনব, সে গানটিও রবি ঠাকুরেরই লেখা, রবি ঠাকুরের সুর করা, কিন্তু একটু ভিন্ন, একটু অপরিচিত। চলুন শুনি সেই গানটি, মহাবিশ্বে মহাকাশে।

0: কেমন লাগলো শ্রোতা বন্ধু? মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমাদের প্রচলিত এবং পরিচিত সুরের চেয়ে একটু ভিন্ন, একটু আলাদা, একটু নতুন রকমের। নতুন অর্থাৎ আমরা সচরাচর এই সুরটি শুনিনি। গানটি গিয়েছেন শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী, এবং গানের শুরুতে যে ভাষ্যপাঠটি রয়েছে সেটি করেছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য গ্রেট ভিক্টর ব্যানার্জি। আপনারা শুনছেন 101.6 মেগাহার্স প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে, এবং স্টুডিওতে রয়েছি আমি আর জনিক পতি, এবং আমার সঙ্গে
1: আমি রয়েছি আর জে ব্রেনময়ী। আচ্ছা, তাহলে চলো এবার একটি প্রেমের গান শুনে আসি।
0: অবশ্যই,
1: রাহুল দত্ত এবং অনন্যা পালের কণ্ঠে তুমি আমারই।

0: সাথে সুখে দুঃখে থাকার এক বছর আমাদের ভালোবাসা দীর্ঘজীবী হোক।
1: একের পর এক মন মাতানো সব নন ফিল্মি বাংলা গান তো আমরা শুনছি, তবে এবার যে গানটি শুনবো সেটি কিন্তু একটু বিশেষ, কারণ সেই গানটি আমাদের রাজ্যের গুণী শিল্পীরা করেছেন। গানটি লিখেছেন প্রয়াত কবি করবী দেববর্মা এবং গানটি গেয়েছেন আমাদের রাজ্যেরই এক গুণী শিল্পী সন্দীপ কুমার নাথ। মিউজিক অ্যারেঞ্জ করেছেন সমীরণ দাস। চলুন শুনি আমাদের রাজ্যের গান, মৌলিক গান, আমি তোমাকে খুঁজেছি গোপনে।

সত্যিই অসাধারণ একটি গান, এবং আরও বেশি ভালো লাগছে যেহেতু আমাদের নিজের রাজ্যের গুণী শিল্পীরা এই গানটি রচনা করেছেন এবং তাদের কণ্ঠে এই এত সুন্দর গানটি পরিবেশন হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সবারই ভালো লাগার জায়গাটা আর একটু বেড়ে যায়। তো এবারে আমরা এমন একটি কালজয়ী গান শুনব যা হয়তো আমরা প্রত্যেকেই কখনো না কখনো শুনেছি, প্রখ্যাত অঞ্জন দত্ত এবং ঊষা উত্থুপের কণ্ঠে গাওয়া তুমি না থাকলে।

সত্যি মৃণময়ী, তুমি না থাকলে এই গানটা যে কে বাজাতো সেটা আমিও ভাবছি। শ্রোতা বন্ধু, বলুন তো, এরকম একজন ভালো আর যদি আপনাদের সঙ্গে না থাকতো, এরকম ভালো ভালো গান শুনতে পারতেন, ঠিক না? একদম ঠিক ধরেছেন শ্রোতা বন্ধু, কারণ তুমি ঠিকানা। কেন বলছি, এই এবার যে গানটি শুনবো সেই গানটির নাম তুমি ঠিকানা। গানটি লিখেছেন রাজ্যের আরেক গুণীশিল্পী আদর্শ রায়। গানটিতে সঙ্গীত আয়োজন এবং গান গেয়েছেন আদর্শ রায় নিজেই। চলুন শ্রোতা বন্ধু, শুনে নিই রাজ্যের ত্রিপুরার আরও একটি মৌলিক গান তুমি ঠিকানা, সঙ্গীত শিল্পী আদর্শ রায়।

ত্রিপুরার মৌলিক গান শোনার পর এবার তাহলে আরো একটি লোপামুদ্রার মিত্রের গান শুনে আসি, হুই হুই করে বাজি, কি বলো?

0: Ah, oi, oi.
1: Purulia, tumi ki shundo.
2: এবার যে গানটি শুনছি সেই গানটি গিয়েছেন দেবদীপ চট্টোপাধ্যায়, এবং গানটি রচনাও করেছেন তিনি। রুফ কনসার্টে গাওয়া হয়নি আলাপ।

হয়নি আলাপ, সত্যি তাই হয়নি আলাপ। শুনতে শুনতে মনে হলো যে প্রেমের গান আরও হোক কিছু। তো এবার শুভমিতা ব্যানার্জির কণ্ঠে গাওয়া শুধু তোমায় ভেবে ভেবে শুনবো আমরা। কম্পোজ করেছে শ্রীকান্ত আচার্যি এবং লিরিক্স সঞ্জয় বণিকের। শুভমিতা ব্যানার্জি, শুনবো শুধু তোমায় ভেবে ভেবে।

গীতিটি শোনার পর সত্যিই মন ভালো হয়ে যায়। আবার একটু প্রেমের গানে ফিরে আসা যাক। লগ্নজিতা চক্রবর্তী, চিরন্তন ব্যানার্জি এবং তন্ময়দের গাওয়া আমার আমি তুই এবারে শুনবো।

এমন প্রেমের কথা, এমন প্রেমের ভাব ব্যক্ত করা, সত্যি সত্যি সত্যি এটাই তো চাই আমরা জীবনে, তাই না শ্রোতা বন্ধু? একটা ছোট্ট গল্প, দেবী আর শাশ্বতের ছোট সংসারটা ছিল যেন ভালোবাসার সাজানো এক গল্প, যেখানে যত্ন করে জমা ছিল তাদের একসঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত, হাসি, অভিমান আর অনেক না বলা কথা। আজ শাশ্বত নেই, তবু দেবীকে ঘিরে রয়ে গেছে তার স্মৃতি। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট বাক্সই হয়ে উঠেছে দেবীর মনের ঠিকানা, যেখানে এখনও বেঁচে আছে তাদের ভালোবাসা। হারিয়ে না যাওয়া এই অনুভূতির গল্পই বলে প্রসূনের লেখায়ও সুরে মাহতিম সাকিবের গাওয়া বাক্সের গান। শুনব এই গানটি।

সত্যি অসাধারণ একটি গান এই মুহূর্তে আমরা শুনলাম। আচ্ছা, পুরানো দিনের অ্যালবামের এই গানটা কিন্তু খুব একটা ট্রেন্ডিং ছিল, আমরা অনেকেই হয়তো শুনেছি, তোমাদের কার কার মনে আছে তুমি আমি কাছাকাছি এই গানটি? আচ্ছা, মনে না থাকলেও আরও একবার মনে করে নেওয়া যেতেই পারে। আমরা শুনব এই মুহূর্তে শাহেদ শহীদ এবং শুভমিতা ব্যানার্জির গাওয়া তুমি আমি কাছাকাছি।

0: দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই,
1: তোমার দেখা নাই রে। ছোটবেলায় আমাদের সেই 2002, 2003, 2004 সময়টা, তাই না শ্রোতা বন্ধু? কত আনন্দের দিনগুলো ছিল। সেই সময়ের একটি মন ভালো করার গান ভূমি ব্যান্ডের গান বারান্দায় রোদ্দুর। আর এবার মৃন্ময়ী আরও একটি গান তোমাদের জন্য রেখেছে। কী গান মৃন্ময়ী?
2: দেখো, এখন ঘড়ির কাঁটায় প্রায় 6:15, একেবারে সন্ধে টাইম, অনেকেই হয়তো অফিস থেকে বাড়ি ফিরছেন, এই সময় একটু প্রেমের গান শুনতে ভালোই লাগবে, বলো?
1: একদম ঠিক বলেছো শ্রোতা বন্ধু। আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে। আর মৃন্ময়ী আপনাদের শোনাচ্ছে একটি মন ভালো করার প্রেমের গান। কী গান?
2: রিজভী বাহিদ এবং শুভমিতার একটি গান, চোখের পলকে। তাহলে শুনে আসি চলো।

বাংলা নন ফিল্মি গান শুনছি আর ক্যাকটাসের হলুদ পাখি হবে না তা কি হয় শ্রোতা বন্ধু? একদম ঠিক ধরেছেন, এক্ষুনি আমরা শুনবো ক্যাকটাস ব্যান্ডের দ্য ফেমাস গান হলুদ পাখি।

0: আমরা শুনছি জলসাঘর নন ফিল্মে বাংলা গান, তো সেক্ষেত্রে রুবম ইসলাম আর ফসিলসের বিষাক্ত মানুষ যদি না শুনি তাহলে যেন মনে হবে কিছু একটা এবার মিস হয়ে গেল। তাহলে চলো শুনে আসি রুবম ইসলাম আর ফসিলসের গাওয়া এই গানটি।
1: আমাকে এই শহরের অলি গলি সে পাঠালো উপহার,

শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে, এবং আপনারা শুনছেন ফসিলস এর বিষাক্ত মানুষ। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম আর যে অনিকপতি, এবং আমার সঙ্গে ছিল আর যে মৃন্ময়ী, এবং আমরা শোনাচ্ছিলাম একের পর এক মন মাতানো সব গান দুপুর সেই আড়াইটা থেকে সন্ধে সাড়ে ছটা অবধি। এবং যাবার আগে জলসাঘরে আপনাদের জন্য শেষ গান, রানা দলুইর লেখা, রানা দলুইর কণ্ঠে আমি এমন এক দোকানদার। এবং এরপরেই আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে থাকছেন আপনাদের আরও একজন প্রিয় বন্ধু, আপনাদের প্রিয় একজন আর জে অঙ্কুরিতা। শ্রোতা বন্ধু, আপনারা টিউন করেছিলেন এতক্ষণ 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে, এবং আপনাদের সঙ্গে ছিলাম আমি আর জে অনিকপতি এবং আর জে মৃন্ময়ী। আর যাবার আগে আজকের শেষ গান আমি এমন এক দোকানদার।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএমএ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই একথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।

গল্পে আড্ডায় গানে মেতে থাকতে। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, থাকবো আপনাদের সঙ্গে একেবারে রাত ১১টা পর্যন্ত। এফএম উজ্জয়ন্তের সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন শুরু করা যাক আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পর্ব উজ্জ্বল স্বপ্ন। ভারত সরকার সকল স্তরে সমাজের বিভিন্ন অংশের জন্য সময়ে সময়ে কল্যাণমূলক প্রকল্প ঘোষণা করে। এই প্রকল্পগুলি কেন্দ্রীয় রাজ্যভিত্তিক অথবা কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে যৌথ সহযোগিতামূলক হতে পারে। এই পর্বে আমরা আপনাদেরকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং যোগ্য সুবিধাভোগী সুবিধার ধরন, প্রকল্পের বিবরণ, এই সব সহ বিভিন্ন দিক সম্পর্কে সহজভাবে কিছু তথ্য প্রদান করব। আপনারা টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্তে উজ্জ্বল স্বপ্ন পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা। শ্রোতা বন্ধুরা, আজকে যেই প্রকল্পের ব্যাপারে আপনাদের সঙ্গে আমি কথা বলবো সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই যোজনাটি ভারত সরকারের একটি সর্ববৃহৎ রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প, যার মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে উন্নত চিকিৎসার জন্য বছরে পরিবার পিছু ৫,০০০,০০০ টাকা পর্যন্ত বিনামূল্যে নগদবিহীন স্বাস্থ্য পরিষেবা প্রদান করা। প্রতিটি যোগ্য পরিবার সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বছরে ৫,০০০,০০০ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পায়। হাসপাতালে ভর্তির আগে ও পরের খরচ, অপারেশন, ঔষধ এবং পরীক্ষা নিরীক্ষা সহ যাবতীয় চিকিৎসা খরচ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। ৭০ বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক তাদের আয় নির্বিশেষে এই প্রকল্পের আওতায় ৫,০০০,০০০ টাকায় স্বাস্থ্য বীমা পান। শ্রোতা বন্ধুরা, আজকের এই পর্বে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে আজকের উজ্জ্বল স্বপ্ন পর্বে আপনাদের সঙ্গে থাকব। আশা করছি আপনারা টিউন করে থাকবেন আমাদের এই পর্বে 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়তে। এই ব্যাপারে আরও অনেক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে ফিরে আসছি আবারও একটি গানের পর।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী উজ্জ্বল স্বপ্ন পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে। ভারত সরকারের একটি জাতীয় জনস্বাস্থ্য বীমা প্রকল্প হচ্ছে এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যার লক্ষ্য দেশের নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করা। মোটামুটিভাবে দেশের সর্বনিম্ন 50% মানুষ এই প্রকল্পের জন্য যোগ্য। 2018 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনাটি চালু করেছেন। পরবর্তীকালে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 70 বছর বা তার বেশি বয়সী সকল নাগরিকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত করা হয়েছিল, তাদের অর্থনৈতিক অবস্থা বিচার করে। এই প্রকল্প ব্যবহারকারী ব্যক্তিরা তাদের পারিবারিক ডাক্তারের কাছ থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এবং যখন কারো অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় তখন পিএমজে বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন এমন ব্যক্তিদের জন্য বিনামূল্যে মাধ্যমিক স্বাস্থ্যসেবা এবং হাসপাতালের ভর্তির প্রয়োজন এমন ব্যক্তিদের

রোগীদের জন্য তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা প্রদান করে। এই কর্মসূচিটি ভারত সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির একটি অংশ এবং এটি আয় পরীক্ষিত। সেই মন্ত্রণালয় পরবর্তীতে এই কর্মসূচিটি পরিচালনার জন্য জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ অর্থাৎ ন্যাশনাল হেলথ অথরিটি নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে। এটি একটি কেন্দ্রীয়ভাবে স্পন্সরকৃত প্রকল্প এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়ের দ্বারা যৌথভাবে অর্থায়ন করা হয়। 50 কোটি মানুষকে পরিষেবা প্রদানের মাধ্যমে এটি বিশ্বের বৃহত্তম সরকার স্পন্সরকৃত স্বাস্থ্যসেবা কর্মসূচি। এই কর্মসূচিটি একটি আয় পরীক্ষিত কর্মসূচি, কারণ এর ব্যবহারকারীরা ভারতে নিম্ন আয়ের শ্রেণীভুক্ত মানুষ। তবে রাজ্য সরকারের বিভিন্ন মতামতের কারণে এটি সব রাজ্যে বাস্তবায়িত হয়নি। শ্রোতা বন্ধুরা, আজকের এই উজ্জ্বল স্বপ্ন পর্বে আমরা কথা বলছি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে। এই ব্যাপারে আমরা আরও তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে একটি গানের পর।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী উজ্জ্বল স্বপ্ন পর্বে। আজকে এই পর্বে আমরা কথা বলছি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে। 2017 সালে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডির একটি ভারতীয় সংস্করণ ভারতের প্রতিটি রাজ্যের জন্য 1990 থেকে 2016 সাল পর্যন্ত প্রধান রোগ এবং ঝুঁকির কারণগুলি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। এই গবেষণাটি সরকারি স্বাস্থ্যনীতিতে অনেক আগ্রহ তৈরি করেছিল, কারণ এটি প্রধান স্বাস্থ্য চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা হয়েছিল যা সরকার সমাধান করতে পারত। জনসংখ্যার একটি বড় অংশ ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত, যা চিকিৎসার খরচ মেটানোর জন্য রোগীদের নিজস্ব খরচের উপর নির্ভর করে। এই খরচ অনেক রোগীকে স্বাস্থ্যসেবা গ্রহণ থেকে বিরত রাখে। 2018 সালে ভারত সরকার জানায় যে প্রতি বছর নিজস্ব চিকিৎসা খরচের কারণে 6 কোটিরও বেশি ভারতীয় দারিদ্র্যের শিকার হন।

ভারতের স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন আঞ্চলিক এবং জাতীয় কর্মসূচি থাকা সত্ত্বেও আরও অনেক কিছু করার ছিল। ভারত সরকার 2018 সালের ফেব্রুয়ারিতে ভারতের কেন্দ্রীয় বাজেটে আয়ুষ্মান ভারত যোজনা নামে একটি সার্বজনীন স্বাস্থ্যসেবা পরিকল্পনা প্রথম ঘোষণা করে। কেন্দ্রীয় মন্ত্রিসভা মার্চ মাসে এটি অনুমোদন করে। 2018 সালের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে সেই বছরের 25 সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন স্মরণে ভারতে একটি বড় জাতীয় স্বাস্থ্য কর্মসূচি চালু হবে। তখনই তিনি চালু করেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী উজ্জ্বল স্বপ্ন পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। জুন 2018-তে একটি তালিকাভুক্ত প্রক্রিয়ার মাধ্যমে হাসপাতালগুলির জন্য আবেদনপত্র খোলা হয়েছিল। জুলাই 2018-তে আয়ুষ্মান ভারত যোজনার সুপারিশ করেছিল যে লোকেরা আধারের মাধ্যমে সুবিধা গ্রহণ করবে, তবে এও বলেছিল যে সেই পরিচয়পত্র ছাড়াই সুবিধা পাওয়ার প্রক্রিয়া রয়েছে। ABPM JAY প্রথম 23 সেপ্টেম্বর 2018-তে ঝাড়খণ্ডের রাঁচিতে চালু করা হয়েছিল। 26 ডিসেম্বর 2020-র মধ্যে এই প্রকল্পটি জম্মু কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রসারিত করা হয়েছিল এবং এই কর্মসূচিটিকে উচ্চভিলাষী বলা হয়েছে। PMJY প্রকল্পের বৈশিষ্ট্যগুলির মধ্যে কিছু অন্তর্ভুক্ত রয়েছে। 10 কোটি পরিবার বা 50 কোটি ভারতীয়কে স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনা, সরকারি ও বেসরকারি উভয় তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসার জন্য প্রতি পরিবারকে প্রতি বছর 5 লক্ষ টাকা সুরক্ষা প্রদান, হাসপাতাল বা ডাক্তারের অফিসের মাধ্যমে নগদবিহীন অর্থ প্রদান এবং কাগজবিহীন রেকর্ড রাখার সুবিধা। সুবিধার জন্য যোগ্যতা নির্ধারণ করতে 2011 সালের আর্থসামাজিক ও জাতিগত আদমশুমারির মানদণ্ড ব্যবহার করা, পরিবারের আকার, বয়স বা লিঙ্গের উপর কোনো বিধিনিষেধ নেই, সমস্ত পূর্ব বিদ্যমান চিকিৎসা পরিস্থিতি এই প্রকল্পের আওতায় আসে। এটি হাসপাতালে ভর্তির আগে 3 দিন এবং পরে 15 দিনের খরচ বহন করে, যার মধ্যে রোগ নির্ণয়ের যত্ন এবং ওষুধের খরচ অন্তর্ভুক্ত। প্রকল্পটি স্থানান্তরযোগ্য এবং একজন সুবিধাভোগী তার রাজ্যের বাইরে এবং দেশের যে কোনো স্থানে PMJAY তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। ভারতের সরকারি ব্যবস্থায় অপরিহার্য প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা শক্তিশালী করার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে একটি বিমা ভিত্তিক ব্যবস্থার দিকে পরিবর্তনকে উৎসাহিত করা হয়েছে। বেসরকারি খাতের তুলনায় ভারতের সরকারি স্বাস্থ্য খাতে দীর্ঘস্থায়ী অর্থায়নের অভাব এবং 1990-এর দশকের শেষে ভারত সরকার কর্তৃক বেসরকারি স্বাস্থ্য বিমার বাজারের উদারীকরণের ফলে স্বাস্থ্য বৈষম্য বৃদ্ধি পেয়েছে।

কারণ বেসরকারি স্বাস্থ্য বীমা মূলত অর্থনৈতিকভাবে সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীগুলির জন্য সহজলভ্য। 2000-এর দশকের মাঝামাঝি সময়ে সরকার অর্থায়িত স্বাস্থ্য বীমা এবং নতুন ধরনের স্বাস্থ্য ব্যবস্থা অর্থায়ন হিসেবে আবির্ভূত হয়, যা ব্যক্তিদের বিপর্যয়কর স্বাস্থ্য ব্যয় এড়াতে সাহায্য করে। এই মডেলের মাধ্যমে রাষ্ট্র বেসরকারি বীমাকারীদের প্রিমিয়াম প্রদান করবে, যা যোগ্য ব্যক্তিদের পিএমজে প্রকল্পে যোগদানকারী যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা গ্রহণের সুযোগ দেবে। ভারত সরকার বুঝতে পেরেছিল যে ব্যক্তিগত ব্যয় মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে এবং সরকারি হাসপাতালে চিকিৎসা মানুষকে বিপর্যয়কর স্বাস্থ্য ব্যয় থেকে রক্ষা করতে পারে না। সরকার অর্থায়িত স্বাস্থ্য বীমার বিকল্পটি দরিদ্র ব্যক্তিদের অতিরিক্ত খরচ ছাড়াই ব্যক্তিগত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ করে দেয়। শ্রোতা বন্ধুরা, আজকের এই উজ্জ্বল স্বপ্ন পর্বে আমরা কথা বলছি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে। আপনারা টিউন করে রাখুন এবং এই যোজনার ব্যাপারে, এই প্রকল্পের ব্যাপারে অনেক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে উজ্জ্বল স্বপ্ন পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে। আয়ুষ্মান প্রকল্পের কারণে সরকারি হাসপাতালগুলির আয় বেড়েছে, রোগীরা আরও ভালো সুবিধা পাচ্ছেন। আগে স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধার অভাবে রোগীরা সরকারি হাসপাতালে যেতে দ্বিধাবোধ করতেন, এখন আয়ুষ্মান প্রকল্পের অধীনে চিকিৎসার জন্য মানুষ এই হাসপাতালগুলিতে ভিড় করছে, কারণ এগুলির উপর আস্থা রাখছে। দ্য ল্যান্সেট রিপোর্ট করেছে যে PMJAY এর কারণে 6 বছরে ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসায় 36% বৃদ্ধি ঘটেছে। সময় মতো চিকিৎসা, যা রোগ নির্ণয়ের 30 দিনের মধ্যে শুরু করা হিসেবে সংজ্ঞায়িত, সুবিধাভোগীদের জন্য উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে, যেখানে সুবিধাভোগীদের চিকিৎসা প্রাপ্তির হার 90% বৃদ্ধি পেয়েছে, যা এই প্রকল্পে নথিভুক্ত নয় এমন ব্যক্তিদের জন্য 30% উন্নতির তুলনায় অনেক বেশি। রাজ্যসভায় জানানো হয়েছে যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 1.73 লক্ষ কোটি মূল্যের হাসপাতাল চিকিৎসার অনুমোদন দিয়েছে। চালু হওয়ার পর থেকে এই প্রকল্পের আওতায় 116.9 মিলিয়নেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এটি প্রতি বছর যোগ্য পরিবার প্রতি 5 লক্ষ পর্যন্ত স্বাস্থ্য বিমা কভারেজ প্রদান করে। এই প্রকল্পটি ভারতের প্রায় 40% অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীকে লক্ষ্য করে এবং এতে হাজার হাজার তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল প্রত্যেকেই আয়ুষ্মান ভারত যোজনায় অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নেয়। 2018 সালের ফেব্রুয়ারিতে যখন এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তখন 20টি রাজ্য যোগদানের প্রতিশ্রুতি দিয়েছিল। 2018 সালের সেপ্টেম্বরে কর্মসূচিটি চালু হওয়ার অল্প সময়ের মধ্যে কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এতে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়। মহারাষ্ট্র এবং তামিলনাড়ু প্রাথমিকভাবে যোগদান করতে অস্বীকৃতি জানিয়েছিল, কারণ তাদের প্রত্যেকের নিজস্ব স্বাস্থ্যসেবা কর্মসূচি ছিল। মহাত্মা জ্যোতিবা ফুলে জন আরোগ্য যোজনা এবং তামিলনাড়ুর কর্মসূচি ভালোভাবেই চলছিল। এই রাজ্য দুটির পরেই তাদের বিদ্যমান পরিকাঠামোর অংশ করার জন্য বিশেষ ব্যতিক্রম সহ আয়ুষ্মান ভারত যোজনায় যোগদান করে। একইভাবে কেরালা তাদের নিজস্ব স্বাস্থ্য কর্মসূচি থাকা সত্ত্বেও নভেম্বর 2019 থেকে আয়ুষ্মান ভারত যোজনা ব্যবহার শুরু করতে সম্মত হয়েছিল। পশ্চিমবঙ্গ প্রাথমিকভাবে এই কর্মসূচিতে যোগদান করলেও পরে তাদের নিজস্ব আঞ্চলিক স্বাস্থ্য কর্মসূচি প্রতিষ্ঠার পক্ষে এটি থেকে বেরিয়ে আসে। 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভের পর তাদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত যোজনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। তেলেঙ্গানাও একই কাজ করেছিল, কিন্তু পরে 2021 সালের মে মাসে এই প্রকল্পে পুনরায় যোগদান করে। কিন্তু উড়িষ্যা এই প্রকল্প

গ্রুপে যোগদান করেনি, কারণ 2017 সালে চালু হওয়া বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা PMJY এর চেয়ে বেশি সুবিধাভোগী ছিল। 2024 সালে রাজ্য নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর 2025 সালের এপ্রিলে ওড়িশা ফের এই প্রকল্পে যোগদান করে। শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ ছিলেন উজ্জ্বল স্বপ্ন পর্বে, যেখানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে আমরা অনেক রকম তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 MHz এফএম উজ্জয়ন্তী।

শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের অনুষ্ঠান সেরা কথা। আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে, সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। চলুন যাওয়া যাক সেরা কথা পর্বে। শ্রোতা বন্ধুরা, মহামানবের অমৃত কথায় আমরা ধৃদ্ধ হই, তাদের আদর্শে আমরা অনুপ্রাণিত হই। আমাদের জীবনধারাকে শৃঙ্খলাবদ্ধ করতে পারে এই মহামানবের অমৃত কথা। আজকে আমরা এই সেরা কথা পর্বে আপনাদেরকে কাজী নজরুল ইসলামের কিছু মূল্যবান কথা নিয়ে সেরা কথার আয়োজন করেছি।

কাজী নজরুল ইসলামের কথায়, ধর্ম সত্যের উপর প্রতিষ্ঠিত এবং সত্য চিরদিনই বিশ্বের সকলের কাছে সমান সত্য। কোনো ধর্ম শুধু কোনো এক বিশেষ সম্প্রদায়ের জন্য নয়। কাজী নজরুল ইসলাম বলেছেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। তিনি বলেছেন, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলামের কথায়, আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। মাটিতে যাদের ঠেকে না চরণ, মাটির মালিক তাহারাই হন। যে যত ভণ্ড ধরিবাজ, আজ সেই তত বলবান। নীতি নব ছোড়া গড়িয়া কষাই রচে জ্ঞান বিজ্ঞান। কাজী নজরুল ইসলামের কথায়, তোমার দেওয়া এই বিপুল পৃথিবী সকলের করিব ভোগ, এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ। তিনি বলেছেন, ক্ষুধা তৃষা আছে, আছে মোর প্রাণ, আমিও মানুষ, আমিও মহান।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী সেরা কথা পর্বে। এই পর্বে আজকে আপনাদেরকে কাজী নজরুল ইসলামের মূল্যবান কথা শোনাচ্ছি। কাজী নজরুল ইসলাম বলেছেন, চির অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শির, বান্দা আজিকে বন্ধন ছেদি

ভেঙেছে কারা প্রাচীর। তিনি বলেছেন, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। শোন অত্যাচারী, শোন রে সঞ্চয়ী, ছিনু সর্বহারা, হব সর্বজয়ী। শ্রোতা বন্ধু, আজকে ওনার এই মূল্যবান কথা দিয়ে আমাদের সেরা কথা পর্ব শেষ করছি। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরেই স্থানীয় বাংলা, তারপরেই ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাতের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ G7 এবং G13 সীমান্ত চৌকি উদ্বোধন করেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং আগামীকাল থেকে 3রা জুন পর্যন্ত ভারত সফর করবেন। মামলার শুনানি শেষ হওয়ার পর দেশের হাইকোর্টগুলি রায়দানে 3 মাসের বেশি বিলম্বিত করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ রাজস্থান রয়্যালস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাতের ভুজে ভারত পাকিস্তান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ G7 এবং G13 সীমান্ত চৌকি উদ্বোধন করার পর তিনি সেনা ও জনসমাবেশে আজ বলেন, দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকার ড্রোন, র্যাডার এবং আধুনিক বেড়াসহ নতুন প্রযুক্তি ব্যবহার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থা নামে একটি নতুন ব্যবস্থারও ঘোষণা করেন। এই নতুন মডেলে সীমান্ত সুরক্ষা বাহিনী BSF-এর পাশাপাশি স্থানীয় নাগরিক প্রশাসন, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে শ্রী শাহ জানান।
1: BSF की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्ण तया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और BSF के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान एक सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट बॉर्डर सुरक्षा के प्रोजेक्ट के तहत हम ले रहे हैं।
0: আন্তর্জাতিক সীমান্তের প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে এবং রাজ্য সরকার 1 সপ্তাহের মধ্যেই সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSF কে জমি প্রদান করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি উল্লেখ করেন। শ্রী চৌহান সার বিতরণে স্বচ্ছতা, কালোবাজারি প্রতিরোধ এবং প্রকৃত কৃষকদের কাছে সঠিক সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন। কৃষি ঋণ এবং কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানোর জন্য শীঘ্রই ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করা হবে। শ্রী চৌহান রাজ্যগুলিকে বিচারাধীন কিষাণ ক্রেডিট কার্ডের বিষয়গুলি পর্যালোচনা করার এবং কৃষকদের প্রকৃত চাহিদার ভিত্তিতে ঋণ ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। কৃষিমন্ত্রী বলেন, ভারত খাদ্যশস্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য।

0: অর্জন করেছে। তিনি বলেন, দেশে মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ 37 কোটি 60 লক্ষ টনেরও বেশি। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ চেষ্টায় কাজ করছে। নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, বর্তমানে দেশে এলপিজি উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন, এবং কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুদ শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
1: हमारे यहाँ पर पेट्रोल और डीजल और एलपीजी के सफिशियंट स्टॉक है, नेचुरल गैस और क्रूड की सफिशियंट इन्वेंट्रीज टाइड अप है। हमारी सारी रिफाइनरीज ऑप्टिमम लेवल पर ऑपरेट कर रही हैं और एलपीजी प्रोडक्शन ऑल टाइम हाई है, लगभग 92 TMT पर डे। एलपीजी डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है।
0: বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রকের নির্দেশক উপেশ কুমার শর্মা বলেছেন, নাবিকদের কল্যাণ এবং নিরবচ্ছিন্ন সামুদ্রিক কাজকর্ম নিশ্চিত করতে মন্ত্রক বিদেশ মন্ত্রক, ভারতীয় প্রকল্প এবং সামুদ্রিক ক্ষেত্রে সক্রিয় সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে চলেছে। তিনি জানান, অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার নিসোস কেরোস নামে একটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং 3রা জুন এটির বিশাখাপত্তনমে পৌঁছানোর কথা। জাহাজটি প্রায় 2,70,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছে বলে তিনি জানান। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং আগামীকাল থেকে 3রা জুন পর্যন্ত ভারত সফর করবেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন। ভারত চীন সীমান্তে পরামর্শদাতা ও সহযোগিতা বিষয়ক বৈঠক প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়েই শেষ হয়। তিনি বলেন, উভয়পক্ষ সীমানা নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কার্যপ্রণালী নির্মাণ এবং সীমান্ত সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে। ভারত আন্তঃসীমান্ত নদীগুলি নিয়ে পরবর্তী পর্যায়ের বিশেষজ্ঞ কার্যপ্রণালীর ওপরে জোর দিয়েছে বলে তিনি জানান।
2: meeting that happened between India and China on border affairs, this meeting as you know it happened on 27th, we have conveyed to you that these talks, discussions were constructive and forward-looking. The two sides discussed issues relating to delimitation, border management, mechanism building and border cooperation. Indian side stressed on the early meeting of the next expert-level mechanism on transborder rivers as well.
0: তিনি আরো বলেন, ভারত আফ্রিকার সিডিসিতে প্রথম দফায় চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে, যা উগান্ডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সেখানকার সিডিসিএ অফিসে হস্তান্তর করেছে। তিনি বলেন, আফ্রিকায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা মোকাবিলায় নতুন দিল্লি সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে প্রস্তুত। বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশি হিসেবে সন্দেহভাজন কিছু মানুষের পরিচয় যাচাইয়ের উদ্দেশ্যে ভারত 2,680টিরও বেশি মামলা সেদেশে পাঠিয়েছে। এই পরিচয় নিশ্চিত হলেই ভারত বাংলাদেশের এই নাগরিকদের ফেরত পাঠাবে। তিনি বলেন, বহু যাচাই প্রক্রিয়া 5 বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে। বাংলাদেশের কাছ থেকে দ্রুত সাড়া পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান।
2: অল ইলিগাল ন্যাশনালস হু আর স্টেইং ইন ইন্ডিয়া, দে উইল বি ডেলট অ্যাজ পার ল। নাও ইন দি কেস অফ বাংলাদেশ, অ্যাজ আই হ্যাড ইনফর্মড ইউ আর্লিয়ার, উই হ্যাভ রেফার 2,680 কেসেস অর মোর দ্যান 2,680 কেসেস টু দি বাংলাদেশি সাইড ফর দ্যাম টু ভেরিফাই দি ন্যাশনালিটি অফ দোজ পিপল দ্যাট উই হ্যাভ হ্যান্ডেড ওভার দ্য নেমস অফ। ওয়ান্স দিস ন্যাশনালিটি ভেরিফিকেশন ইজ ডান, দেন উইল বি ইন আ পজিশন টু ডিপোর্ট দিস পিপল, these nationals of Bangladesh. In many cases, I had told you earlier that these verification is pending for more than 5 years or so, and it is our expectation that we will receive early response from Bangladesh on this particular issue, so that the bilateral arrangement that we have between both the countries, based on that, these people who are staying here, they can be sent back to or deported back to Bangladesh.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মামলার শুনানি শেষ হওয়ার পর দেশের হাইকোর্টগুলি রায়দানে 3 মাসের বেশি বিলম্ব করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। রায়দানে বিলম্ব মামলাকারীদের অপূরণীয় ক্ষতি করতে পারে বলে শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে। ব্যক্তিগত

স্বাধীনতার মামলায় দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন, এই কথার উপর জোর দিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, জামিনের আবেদনের আদেশ একই দিনে ঘোষণা করতে হবে এবং যদি তা সংরক্ষিত রাখা হয় তবে তা অবশ্যই পরের দিন ঘোষণা করে আপলোড করতে হবে। একাধিক নির্দেশ জারি করে শীর্ষ আদালত জানিয়েছে, জামিন বা সাজা স্থগিতের আদেশ ঘোষণার সঙ্গে সঙ্গেই জেল কর্তৃপক্ষকে জানাতে হবে এবং বিচারাধীন আসামিকে অগ্রাধিকারের ভিত্তিতে একই দিনে বা বড়জোর পরের দিন ছেড়ে দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে এ পর্যন্ত 906টি ইবোলা সংক্রমণের ঘটনা ঘটেছে, এর মধ্যে সন্দেহভাজন মৃতের সংখ্যা 223। ইবোলার বুন্দিবুগীয় স্ট্রেনের সংক্রমণের ফলেই এই ঘটনা। উগান্ডাতেও কিছু ইবোলা সংক্রমণের ঘটনার খবর পাওয়া গেছে, তবে এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের কোনো খবর নেই। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে আজ রাজস্থান রয়্যালস গুজরাট রাইজান্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে রাজস্থান 2 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 19 রান করেছে। উল্লেখ্য, এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককটমা পড়িব অমৃতা দেববর্মা তিনি নে ককটমা বুবাক রকুংখা সুপ্রিম কোর্ট তিনি হাকতনে বেবাক হাইকোর্ট ন দাগি মংরিখা খাতিজাক তংমা রায় তাল থামনে বিশিং সাকলাইনা নাংনাই মন্ত্রীবাহক নরেন্দ্র মোদী ত্রিপুরা হামক্রাইনি সামুং তাংমাতেব বাংলিনা বাকি ককরিখা কেন্দ্রনি জনজাতি বাবাইনি রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকে মন্ত্রীবাহক নরেন্দ্র মোদী নে তুই দুর্মুং বাই নৈসাই ব্রিজ ইসিনি বিসিনি বিশিং হাকতন হামসাজাক ভারত সুনাম তিসানাও যতন সুবানানি কবক মুং নারখা নৈসাই নৈচিদক নৈচিসিনে রং বিশু হাস্তিনে কাই নৈচি চুকু হাফাংনি দিগদি রং ন কতর অনলাইন তে বর্তি অংমা সামং তিনি নিসিমি চেংজাখা সুপ্রিম কোর্ট তিনি হাকতনে বেবাক হাইকোর্টন দাগি মংরিখা খাতিজাক তংমা রায় তালথামনে বিসিং সাকলাইনা নাংনাই দরবানক নিবাক্তি সাজাকা রায় রিমা লেয়ার মুখ বাই খার্তা রিনাই রোগ দেরা মুগ গলাইমানো দরবাফাং বখরক সূর্যকান্ত তাই দরবাফাং জয়মালো বাগচিনি বেঞ্চ নিবাক্তি সাজাকা জামিনী খার্তানি দাগি মুং সালসাওন এবার খাতিজাক তংখাই তাইনি সালন সাকলাইনা নাংনাই আবনি লগে লগে জামিনী দাগি মুখ দায়িত্ব আলংনক আদং রং সাবই রমজাকাই ন দায়িত্ব ফিয়কনানি দাগি মুং রেজাকা মন্ত্রীবাহক নরেন্দ্র মোদী সালকিছা সুকাং দিল্লি কতাল হাস্তিনি মন্ত্রক্রণ ত্রিপুরানী হামক্রানী সামং তাংমাতে বাংলি নাহিনী ককরিখা মন্ত্রক্র প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আগরতলা ও ককটমা থুমনা রুংনি থুমা ও কক্ন শাখা বসাকা বুসকাং জুন তালনি বা সালমারি হাস্তে বেড়েমা ও ফাই মানু কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরে আমসানী তাং হলকচারি নাইনও ব আরে আমসানী জুদা জুদা থাই বেড়ে কেন্দ্রনি জনজাতি বাবানী রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকে মন্ত্রীবাহক নরেন্দ্র মোদী তুই দুলমুং বাই নৈসাই ব্রিজ ইসিনি বিসিনি বিশিং হাকতন হামসাজাক ভারত সুনামতি সানাও যত্ন চুবানানি কব মুং নারখা তিনি ফুঙ্গ কৈলাসনী বিজেপি শ্রীরামপুরনি বদলনি হাবানগর কগলাম সালাইমা অকব মুং নারখা
1: यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के कुशल प्रेरक नेतृत्व में गांव में बिजली गांव में सड़क गांव में पीने का पानी उज्ज्वला प्रधानमंत्री आवास प्रधानमंत्री किसान सम्मान निधि से लेकर
0: ককলাম সালাইমা ও কেন্দ্রনি মন্ত্রী মসাং উইকে উনকটি হাংকর বিজেপি বদলনি সামুং হুমুং খবৈ কেন্দ্রতাই হাস্তে হাপাংনি লোক হামকরে রুকজাক সামুং সেপসাপ হদনে পাইথক বরক জরা সগৈরিনান খবৈ জুদা জুদা নাংমা বাবাইন তুই ককলাম সালাখিয়া আরও মানজাখা বিজেপি জনজাতি মোর্চানি প্রদেশ কাজ কইয়াকসু মঙ্গল দেববর্মা হাস্তে ওয়াক বোর্ড নি চেয়ারম্যান মবসর আলী বিজেপি উনকটি হাংকনি কাজ কো বিমল কর আকর্ষণ খবৈ তে কুবনিসং কেন্দ্রীয় রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শাখা নিত নি সুমুং ব্লাই লিগ উংমা পাতিমুং বেলানি চায়া তাই আবহাই অংনাব কগিয়া ডিডি নিউজ বাই মালাই মচাং প্রধান ককরেখা তাইসা আমজমুং নাহার মুং মূংসা চায়া করে তাই সেরাই সেরাইকে রায়দারক সবাই নাইকল জাগানো অ সামুং কাহাম করে পাইনার বাকে ব যত নিচু বসু মানানো হিনে খাকা যা কুচুগ্রং বেদিনি তাঙ্গকরা রাবেল হেমেন্দ্র কুমার তিনি তাংন কতর ককটমা থুমনারিউনি থুম শাখা হা কতর বাকসা হাস্টেব বুসকং জুন তালনি সাল নৈচিসা সালমারি নিট ইউজি আমজুমুং নাহানাও যত নাংমানি ইয়াপ্রি নাহার জাখা আমজুমুং কাহাম করং তে সরাই সরাইকে পাইরি নাও বসং

কুচগ্রাম মন্ত্রী কিশোর বর্মন, জেলা পরিষদের কাজকুজক সুপ্রিয়া দাস দত্ত, হাংকর নাইকেলফাং ডক্টর সিদ্ধার্থ চিফ জাজবাল আকর্ষণ ভারত নিয়ে নবার তিবার নাইকুং নিবাকি সাজাকা জুন নি সিমি সেপ্টেম্বর তালজরা শালগ্রা শালথাং ওয়াতি মলনি ওয়াতি ওয়ামা সুকাংনি সেলাই কিসা ওয়াউই মানু দিল্লি কতাল নই সাই নই দক বিসিনে ওয়াতি মলনি ওয়াতি বসক জরা ওয়ানো আবনতুই সানা থাঙ্গই আর্ট সায়েন্স নাইকুংনি তাংকরা ডক্টর এস রবিচন্দ্রন সাকা হাকাত্র বেবাগৈ ওয়াতি ওয়ামা তাকলাই টঙানো রাও চুকুসি আই এম ডি নি ডিরেক্টর জেনারেল ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র শাখা জুন তাল হাকতনের গবং আমসায় তুমানি নামমানি সুকনি গবং অংমানো তৈ উত্তরপ্রদেশ পাঞ্জাব বিহার উড়িষ্যা গুজরাট খবুই হাস্তিনি জুদা জুদা হাস্ত তুমারে বাঙই মানু বসকাং দাম নৈচি ব্রী হাস্তিনি বেবাক হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতি ওয়াউই মানু হেনে হজাক মংরিখা নগর তিবার নাইকুং খনাশালনি তুমারে সাকওয়া টঙানো 35 ডিগ্রি তাই খামাও 25 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি শালনি টংমারি সাকাও টংমানি 35.7 ডিগ্রি তাই খামাও 24.7 ডিগ্রি সেলসিয়াস কক্টমা পাইনানি সকাং কক্টমা বুবাক ডক্টা হইছে সাপিরো সুপ্রিম কোর্ট তিনি হাকতনে বেবাক হাইকোর্টন দাগে মুংরিখা খাতিজাক টংমার রায় তাল থামনি বিশেষ সাকলাইনে নাংনাই মন্ত্রীবাখর নরেন্দ্র মোদী ত্রিপুরা হামক্রানি সামুং টাকমাতেব বাংলানি বাকি ককরিখা কেন্দ্রনি জনজাতি বাবানী রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস ইউকে মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী তৈদল মুম্বাই নই সাইন ব্রিচিসিনি বিসিনি বিশিং হাকতন হামসাচক ভারত সামতি সেনাও যতন চুবানা কবমুং নারখা নই সাই নৈচেদক নৈচিসিনি রং বিশু হাসিনী কায় নৈচিচুক হাফংনি ডিগ্রি রং কতর অনলাইন তে বর্তি উংমা সামুং তিনি নিসিমি চেংজাখা কক্টমা তিনি বাকে অরণ্য পাইকিয়া উল্লেখ কক্টমা আওয়াই ইংানো খনা ফং দামসিনী সচিব রিচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার উন্নয়নের গতি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা আহ্বান করেছেন। মুখ্যসচিব জেকে সিনহা বলেছেন, রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করার ফলে সরকারি কাজকর্মে স্বচ্ছতা আরও বৃদ্ধি পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার উন্নয়নের গতি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি জানান, আগামী 5 জুন রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি বিভিন্ন সীমান্ত অঞ্চল পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল জাতীয় সড়ক সম্প্রসারণ, ডাবল লেন রেলপথ, বন্দে ভারত ট্রেন চালু, ক্রীড়া ও পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2047 সালের মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা আহ্বান করেছেন। তিনি আজ সকালে কৈলা শহরে বিজেপির শ্রীরামপুরস্থিত দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী উইকি ঊনকোটি জেলায় বিজেপি দলের পরিক্রমার বিভিন্ন দিক এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী কর্মধারার সুযোগ সুবিধা, সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানো ইত্যাদি বিষয়ে আলোচনা ও মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন বিজেপির জনজাতি মোর্চার প্রদেশ সহসভাপতি মঙ্গল দেববর্মা, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বের আলী, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর প্রমুখ। এখানে দলের জেলা ও মণ্ডল কমিটির পদাধিকারী, পুর পরিষদের জনপ্রতিনিধি এবং ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও অংশ নেন। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব আজ নতুন দিল্লিতে তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অ্যাপ্লিকেশনের পাইলট সংস্করণের সূচনা করেন। এই ডিজিটাল অ্যাপ্লিকেশনটির উদ্দেশ্য হল দেশের স্কুল এবং কলেজগুলিতে তামাকমুক্ত নীতিমালার বাস্তবায়ন এবং নজরদারি আরও জোরদার করা। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রীমতী শ্রীবাস্তব বলেন যে, এবছরের বিশ্ব তামাকমুক্ত দিবসের মূল ভাবনা হল আকর্ষণ উন্মোচন, নিকোটিন এবং তামাকের আসক্তি প্রতিরোধ, যা যুব সমাজকে তামাক ও নিকোটিন আসক্তির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। কৃষিমন্ত্রী রতনলাল নাথ দিল্লির NASC কমপ্লেক্সে খারিফ মৌসুম 2026 শীর্ষক

স্বপ্নের জাতীয় কৃষি সম্মেলনে আজ দ্বিতীয় দিনের অধিবেশনে বলেন, কৃষকদের কল্যাণ ও ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং উন্নত কৃষি পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী খরিফ মরশুমে কৃষকদের আরও বেশি সুবিধা পৌঁছে দিতে আধুনিক পদ্ধতি ও সরকারি সহায়তা কার্যকরভাবে বাস্তবায়নের উপর জোর দেওয়া হচ্ছে। কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে শ্রীনাথ কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রাক্তন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন নবনিযুক্ত প্রদেশ

শক্তিশালী করে তুলতে শ্রী নাথ কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রাক্তন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন সভাপতি রাজীব ভট্টাচার্য নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানান এবং দলের সাংগঠনিক কাজকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। নতুন দায়িত্ব গ্রহণের পর অভিষেক দেবরায় বলেন, দলের আদর্শকে সামনে রেখে সাধারণ মানুষের সাথে কাজ করাই তার প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি হওয়া উচিত হয়নি। ডিডি নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে শ্রী প্রধান আশ্বাস দিয়েছেন, পুনর্পরীক্ষা প্রক্রিয়াটি কোনোরকম ত্রুটি ছাড়াই অত্যন্ত নিখুঁত এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা হবে। এই কাজটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। উচ্চশিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমেন্দ্র কুমার আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষা গ্রহণের জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেজন্য জাতীয় পরীক্ষা সংস্থা NTA, জেলা প্রশাসন, ত্রিপুরা পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, রাজ্যে মোট 10টি কেন্দ্রে এই পরীক্ষা হবে, এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় 9টি এবং ধলাই জেলায় 1টি সেন্টার রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 4,700 জন। তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন, বহুস্তরীয় তল্লাশি, CCTV নজরদারি, NTA নিযুক্ত পর্যবেক্ষক ও ফ্লাইং স্কোয়াডের তদারকি, জ্যামার স্থাপন এবং গোপনীয় পরীক্ষা সামগ্রী নিরাপদে পরিবহন ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। খোয়াই জেলা হাসপাতালের বহির্বিভাগে আজ থেকে চালু হয়েছে HIV আক্রান্ত রোগীদের গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি এন্টি রেট্রোভাইরাল থেরাপি। এই চিকিৎসা পরিষেবার সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন AIR অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যসচিব জেকে সিনহা বলেছেন, রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করার ফলে সময় সাশ্রয়ের পাশাপাশি সরকারি কাজকর্মে স্বচ্ছতা আরও বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল প্রশাসন ক্ষমতায়নের লক্ষ্যে আজ প্রজ্ঞাভবনে টেক সক্ষম শীর্ষক কর্মশালায় তিনি কথা বলেন। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের অধীন NICSI উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় তিনি আরও বলেন, রাজ্য সরকার ডিজিটাল প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করা হয়েছে। বর্তমানে রাজ্যে ক্যাবিনেট থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত ই গভর্নেন্স ব্যবস্থা চালু রয়েছে। ডিজিটাইজেশনের এই উন্নতির ক্ষেত্রে NIC, NICSI বা NICSI গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুখ্যসচিব বলেন, রাজ্য সরকার ডিজিটাল প্রশাসন গড়ে তুলতে রাজ্যস্তরের পাশাপাশি জেলা ও মহকুমা স্তরের বিভিন্ন সরকারি অফিসে ই অফিস চালু করেছে। পাশাপাশি বিদ্যুৎ ক্ষেত্রে ই বিলিং, স্বাস্থ্যক্ষেত্রে ই হাসপাতাল চালু করা সম্ভব হয়েছে। ডিজিটাল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে একটি ভালো অবস্থানে রয়েছে। টেক সক্ষম ডিজিটাল এই পরিষেবার মাধ্যমে বিভিন্ন দপ্তরে কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বক্তব্য রাখেন NICSI-র ম্যানেজিং ডিরেক্টর অলোক তিওয়ারি, NIT আগরতলার ডিরেক্টর SK পাত্র, বন দপ্তরের মুখ্য প্রধান বন সংরক্ষক RK সামল, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য রতন কুমার সাহা প্রমুখ। আজকের এই কর্মশালায় সাইবার নিরাপত্তা, AI, ই ক্লাউড ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞগণ বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে NICSI-র পক্ষে NIT আগরতলা এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে, চলবে আগামী 7 জুন রাত 12টা পর্যন্ত। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেশ দেব বর্মা। তিনি জানান, সামর্থ পোর্টালের মাধ্যমে চলবে এই ভর্তি প্রক্রিয়া। প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন, প্রথম দফার ভর্তি চলবে 22 ও 23 জুন, পরবর্তী দফাগুলিতে শূন্য আসনের ভিত্তিতে ভর্তি সম্পন্ন হবে এবং চতুর্থ ও শেষ দফার ভর্তি অনুষ্ঠিত হবে 4-6 জুলাই।
সোনামুড়া টাউন হলে আজ এক অনুষ্ঠানে সিপাহীজলা জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। সিপাহীজলা জেলা প্রশাসন, জেলা পরিষদ ও জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখ।

এমজিএন রেগা প্রকল্পে পশ্চিম জেলার 9টি ব্লক এলাকায় গত অর্থবছরে 37,66,000 শ্রমদিবসের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এর মধ্যে জেলায় 28,63,000 শ্রমদিবসের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাছাড়া মুখ্যমন্ত্রী রাবার মিশনের অধীনে পশ্চিম জেলার 917.1 হেক্টর জমিতে রাবার বাগান করা হয়েছে। পশ্চিম জেলা এমজিএন রেগা বিভাগ থেকে এই সংবাদ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন আজ রাত 11:45 পর্যন্ত খোলা থাকবে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার উন্নয়নের গতি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা আহ্বান করেছেন। মুখ্যসচিব জেকে সিনহা বলেছেন, রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করার ফলে সরকারি কাজকর্মে স্বচ্ছতা আরও বৃদ্ধি পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

চলে এলাম শ্রোতা বন্ধুরা আমাদের পরবর্তী পর্বে। আপনাদের সবাইকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান এসো জীবন গড়িতে অনেক অনেক স্বাগত। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে। শ্রোতা বন্ধুরা, আজকের সমাজে আমরা অনেকেই লোকসমক্ষে কথা বলতে, নতুন মানুষের সাথে মিশতে বা ভিড়ের মাঝে যেতে এক ধরনের তীব্র অস্বস্তি বা ভয় অনুভব করি। এটাকে কি শুধুই লজ্জা বলা চলে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মানসিক চাপ? আমাদের এই এসো জীবন গড়ি পর্বে আমরা মূলত টিনেজে মানসিক সমস্যা ও সমাধান নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে বিশিষ্ট সিনিয়র কনসালট্যান্ট সাইকোলজিস্ট অ্যান্ড সাইকোথেরাপিস্ট রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়ের মূল্যবান মতামত নিয়ে কথা বলব। বিষয়টি শুধু টিনেজ নয়, সামগ্রিকভাবেও নিতে পারি আমরা। আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সামাজিক উদ্বেগজনিত ব্যাধি অর্থাৎ সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উৎসয়ন্তে এসো জীবন গড়ি পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার নিয়ে। সিনিয়র কনসালটেন্ট সাইকোলজিস্ট অ্যান্ড সাইকোথেরাপিস্ট রাজশ্রী বন্দ্যোপাধ্যায়ের কিছু পরামর্শ এই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাবলিক প্লেসে একা বেরোতে ভয় পান, লাইনে দাঁড়াতে, অনেক লোকের মাঝে থাকতে বা কথা বলতে ইচ্ছে করে না, এমন কি ডেটিং বা নতুন কোনো লোকের সঙ্গে আলাপ করতেও অস্বস্তি হয়, কারোর সামনে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, বাড়িতে কেউ এলে বেরোতে ইচ্ছে করেন না, এমনই নানান ভয়, লজ্জা, জড়তা নিয়ে আমাদের আশেপাশের অনেক মানুষ গুটিয়ে রেখে দেন নিজেদের। অথচ অনেকেই এটা বোঝেন না যে এই উপসর্গ এক ধরনের মানসিক অসুখের লক্ষণ, যা শুরুতেই সঠিক চিকিৎসায় কাটিয়ে ওঠা সম্ভব, সম্ভব স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসা। রাজশ্রী বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা

আজকে এই ব্যাপারে, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের ব্যাপারে কিছু জানব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব, আপনাদেরকেও জানাব। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সোশ্যাল ফোবিয়া কি? ফোবিয়া মানে একটা অমূলক ভয় যার কোনো ভিত্তি নেই। যেমন সামাজিক পরিস্থিতিতে কেউ বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন বা কখনো লজ্জিত হওয়ার ভয় পাচ্ছেন, এমনও ভাবছেন তাকে লোকে পাত্তা দেবে না। এরকম লাজুক যারা কোনোভাবেই কোনো সামাজিক অবস্থানে নিজেদের দাঁড় করাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এবং ভাবতে থাকেন সবাই তাকে লক্ষ্য করছে এবং সমালোচনাও করছে, এই অস্বাভাবিক রকমের আত্মসচেতন হয়ে ওঠা থেকে জন্ম নেয় উৎকণ্ঠা। যখন তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই ওই ব্যক্তি সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত হন। রাজশ্রী বন্দ্যোপাধ্যায় বলেছেন, কাদের হতে পারে সোশ্যাল ফোবিয়া? যে কোনো বয়সের মানুষেরই হতে পারে, বিশেষ করে যারা টিনেজার, অর্থাৎ যাদের বয়স 13, সবে মাত্র বয়স সন্ধিক্ষণে পা দিতে শুরু করেছে, তাদের মধ্যে বেশি করে এই সমস্যার সূত্রপাত হতে দেখা যায়। আবার পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই অ্যাংজাইটি ডিসঅর্ডার অনেকটাই বেশি। পাশাপাশি পরিণত বয়সের মানুষদের মধ্যেও কিছু ফোবিয়া কাজ করে। সমীক্ষা বলছে, প্রতি 10 জনের মধ্যে একজনের এই সমস্যাটা থাকা একেবারেই স্বাভাবিক নয়। লক্ষণটা কি, আমরা কিভাবে বুঝব যে ওই মানুষটার সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে? তিনি বলেছেন, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের কিছু লক্ষণ আছে যার মধ্যে বেশিরভাগটাই শারীরিক, তবে বেশ কিছু মানসিক লক্ষণও থাকে। শারীরিক লক্ষণের মধ্যে দেখা যায় খুব ঘাম হওয়া, হাত পা কাঁপা, বুক ধরফর করা, উচ্চ রক্তচাপ, দ্রুত হার্টবিট, বমি বমি ভাব, এমনকি মাথা ঘোরার মতো অবস্থাও দেখা দিতে পারে। আর মানসিক কিছু লক্ষণও দেখা দেয়, যেমন কোনো বিষয়ে কনফিউশন তৈরি হওয়া, মনোসংযোগের অভাব দেখা দিতে থাকা, হঠাৎই খুব অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হওয়া এবং মনের মধ্যে প্রচণ্ড ইরিটেশন বা বিরক্তি। শ্রোতা বন্ধুরা, আজকের এই এসো জীবন গড়ি পর্বে আমরা কথা বলছি সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে এবং সিনিয়র সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট রাজশ্রী বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পর্বে। আবারও ফিরে আসছি, তবে একটি গানের পর।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে এসো জীবন গড়ি পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার নিয়ে এবং সিনিয়র কনসালটেন্ট সাইকোলজিস্ট অ্যান্ড সাইকোথেরাপিস্ট রাজশ্রী বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডারের কারণটা কি? তার উত্তরে তিনি বলেছেন, যদিও নির্দিষ্ট করে একটা কারণ নির্দেশ করা যায় না, তারপরেও বলা যায় কিছু মানসিক, পারিবারিক এবং সামাজিক পরিস্থিতি এই অবস্থাকে ট্রিগার করতে পারে। বাড়িতে যদি কারো এংজাইটির সমস্যা থেকে থাকে, তাহলে জেনেটিক ফ্যাক্টর বা হেরিডিটির জন্য এই সমস্যা পরিবারের যে কোনো সদস্যের হতে পারে। এরপর যে বিষয়ের দিকে নজর রাখতে হয় সেটা হলো, তিনি যে পরিবেশে থাকছেন সেই পরিবেশ তাকে কতটা প্রভাবিত করছে। যদি দেখা যায় দীর্ঘদিন ধরে একটা ট্রমার মধ্য দিয়ে গেছেন বা কেউ তাকে লাগাতার অপদস্থ করে চলেছে, তাকে অন্য

মেয়েদের সঙ্গে তুলনা করা হয়েছে, তাকে ছোট করে কথা বলা হয়েছে, অর্থাৎ সব মিলিয়ে যে পরিবেশে তিনি থাকছেন সেখান থেকে তিনি যদি অনবরত নেগেটিভিটি পেতে থাকেন তাহলে তার মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তাই এই ধরনের অসুখের জন্য মূলত জেনেটিক, পারিবারিক এবং সামাজিক কারণই দায়ী থাকে। এবারে রিস্ক ফ্যাক্টরের ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই তাহলে তিনি বলেছেন, একজন মানুষ যদি সামাজিক জীবন থেকে নিজেকে আড়াল করে রাখতে থাকেন তবে যে তিনি তার পড়াশোনা বা কর্মজীবন থেকে অনেকখানি পিছিয়ে যাবেন, এ কথা নিঃসন্দেহে বলা যায়। টিনেজারদের এই সমস্যা বেশি দেখা যায়, তার কারণ বয়স সন্ধিতে তাদের মধ্যে হরমোনাল কিছু চেঞ্জেস আসে। স্কুল কলেজে অনেক শিক্ষক শিক্ষিকা থাকেন যারা ক্রমাগত ছাত্রদের মধ্যে তুলনা টেনে আনেন, তাদের ছোট করেন, পুরো ক্লাসের মাঝখানে তাদের ভুলগুলোকে নিয়ে উপহাস করেন। এগুলো থেকেই কোনো এক সময় কারো মধ্যে আত্মবিশ্বাসের অভাব জন্ম নিতে পারে। স্কুলের প্রতি ভয়, শিক্ষকের মুখোমুখি হতে ভয়, এমনকি পড়াশোনার প্রতিও একটা অনীহা জন্ম নেয়। সময়ের সঙ্গে সঙ্গে এটাই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসেবে চিহ্নিত হতে পারে। শ্রোতা বন্ধুরা, আজকের এসো জীবনগুড়ি পর্বে আমরা সিনিয়র কনসালটেন্ট সাইকোলজিস্ট অ্যান্ড সাইকোথেরাপিস্ট রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করছি সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে। আপনারা শুনতে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্টজে FM উচ্চায়ন্ত। এই ব্যাপারে আরও কিছু পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে একটি গানের পর।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তে এসো জীবন গড়ি পর্বে। এই পর্বে আমরা আপনাদেরকে সিনিয়র কনসালটেন্ট সাইকোলজিস্ট অ্যান্ড সাইকোথেরাপিস্ট রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওনার কথায়, অর্থাৎ বিশেষজ্ঞের কথায়, এই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের সমাধানও রয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে প্রথমেই প্রয়োজন সাইকোলজিক্যাল কাউন্সিলিং। এক্ষেত্রে অসুস্থ ব্যক্তি যদি ঠিক মতো সহযোগিতা করেন এবং যদি কাউন্সিলিং ঠিক মতো হয়, তবে তার এই সমস্যা চলে যাওয়ার কথা। তবে কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে মূলত তার চিকিৎসা করাতে হবে, কেননা কাউন্সিলিং দু রকমের, একটা অ্যাডভাইস কাউন্সিলিং এবং অন্যটি ট্রিটমেন্ট কাউন্সিলিং। যেহেতু অ্যাংজাইটি একটা অসুখ, তাই এখানে ট্রিটমেন্ট কাউন্সিলিং করাতে হবে, সময় নিয়ে, ধৈর্য নিয়ে এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, কেননা এই সমস্যার কোনো চট জলদি সমাধান নেই। কারো যদি কোনো হেরিডিটারি অ্যাংজাইটি বা টেনশন থেকে থাকে, বা এত বেশি রকমের সোশ্যাল অ্যাংজাইটি থাকে যে তার জীবনটাই প্রায় প্যারালাইজড হয়ে যাচ্ছে, তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, তার সমস্ত কাজ তিনি বন্ধ করে দিচ্ছেন, তখন তাকে ওষুধ দিতেই হবে। এই দুটোই এই অসুখের ক্ষেত্রে ট্রিটমেন্টের রাস্তা। শ্রোতা বন্ধুরা, আজকের এই এসো জীবনগুলি পর্বে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, তিনি একজন সিনিয়র কনসালটেন্ট সাইকোলজিস্ট অ্যান্ড সাইকোথেরাপিস্ট, ওনার পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মনের মধ্যে সমস্ত সংশয় দূর করতে এবং নিজেকে নতুনভাবে গুছিয়ে নিতে আমাদের আজকের এই পর্বের আয়োজন। মনে রাখবেন, সঠিক পরামর্শই পারে সুন্দর জীবন করতে, কারণ আমাদের জীবনের লক্ষ্যই হলো এসো জীবন গড়ি, জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা এগিয়ে যাই। শ্রোতা বন্ধুরা, আজকের এই এসো জীবনগুলি পর্বটি আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চায়ন্ত।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার উন্নয়নের গতি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, আগামী 5ই জুন রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2047 সালের মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা আহ্বান করেছেন। তিনি আজ সকালে কৈলাসহরে বিজেপির শ্রীরামপুর স্থিত দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পূর্ণ সলিলা শ্রীবাস্তব আজ নতুন দিল্লিতে তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অ্যাপ্লিকেশনের পাইলট সংস্করণের সূচনা করেছেন। এই ডিজিটাল অ্যাপ্লিকেশনটির উদ্দেশ্য হল দেশের স্কুল এবং কলেজগুলিতে তামাকমুক্ত নীতিমালার বাস্তবায়ন ও নজরদারি আরও জোরদার করা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ দিল্লির NAASC কমপ্লেক্সে খারিফ মরশুম 2026 শীর্ষক দুদিনের জাতীয় কৃষি সম্মেলনে আজ দ্বিতীয় দিনের অধিবেশনে বলেন, কৃষকদের কল্যাণ ও ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং উন্নত কৃষি পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাক্তন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি হওয়া উচিত হয়নি। ডিডি নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে শ্রী প্রধান আশ্বাস দিয়েছেন, পূর্ণ পরীক্ষা প্রক্রিয়াটি কোনো রকম ত্রুটি ছাড়াই অত্যন্ত নিখুঁত এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা হবে। উচ্চশিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 21 জুন নিট পরীক্ষা গ্রহণের জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মুখ্য সচিব জে কে সিনহা বলেছেন, রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করার ফলে সময় সাশ্রয়ের পাশাপাশি সরকারি কাজকর্মের স্বচ্ছতা আরও বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল প্রশাসন ক্ষমতায়নের লক্ষ্যে আজ প্রজ্ঞা ভবনে টেক সক্ষম নিট শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে, চলবে আগামী 7ই জুন রাত 12টা পর্যন্ত। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা। MGN রেগা প্রকল্পে পশ্চিম জেলার 9টি ব্লক এলাকায় গত অর্থ বছরে 37,66,000 শ্রমদিবসের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এর মধ্যে জেলায় 28,63,000 শ্রমদিবসের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: চলে এলাম শ্রোতা বন্ধুরা আপনাদের পছন্দের পর্বে রবি শনে পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে রবি শনে পর্বে। এই পর্বে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে অবশ্যই ফোন করতে পারেন 03-81-232-6253 এই নম্বরে। তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদেরকে অনুরোধ করতে পারেন। এই পর্বে রয়েছি একেবারে অল্প সময়ের জন্য, রাত 9:30 পর্যন্ত। তাই দেরি না করে তাড়াতাড়ি ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? বলুন। কিশোর কুমার? বুঝতে পারিনি। হ্যালো, আপনি একটু জোরে বলুন, আপনার কথাটা শোনা যাচ্ছে না স্পষ্ট।
1: আমি জোরে বলছি কিন্তু আপনাদের সাউন্ড কম আছে। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া, কিশোর কুমারের কণ্ঠে।
0: অবশ্যই চেষ্টা করব, যদি আমার কাছে থাকে আপনার পছন্দের গান অবশ্যই শুনিয়ে দেব। শ্রোতা বন্ধুরা আপনারা ডায়াল করতে পারেন 03-81-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: বলুন।
2: হ্যাঁ বলছিলাম ম্যাডাম, লতা মঙ্গেশকরের গান কি শোনা যাবে?
0: রবীন্দ্রসঙ্গীত?
2: হ্যালো
0: হ্যালো, এটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান।
2: হ্যাঁ,
0: রবীন্দ্রসঙ্গীত যদি শুনতে চান তাহলে অবশ্যই।
2: আরে ইয়েস ইয়েস, আমি তো ভুল করে ফেললাম ম্যাডাম। না না, ঠিক আছে, আমি এসেটাই বলছিলাম যে আমি চিনি গো চিনি ওগো বিদেশিনী তোমায়।
0: আচ্ছা, চেষ্টা করব অবশ্যই শুনিয়ে দিতে।
2: আমি চিনি গো চিনি তোমার ওগো বিদেশিনী গানটা শুনিয়ে দিলে খুশি হব।
0: অবশ্যই চেষ্টা করব, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা আমরা রয়েছি রবি শনে পর্বে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শোনাতে। আপনারা অবশ্যই ফোন করতে পারেন 03-81-232-6253 এই নম্বরে। হ্যালো,
3: নমস্কার দিদি।
0: নমস্কার, কে রয়েছেন?
3: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: আশুতোষ বাবু বলুন।
3: দিদি ভাই ভালো আছেন আপনি?
0: আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
3: হ্যাঁ ভালো আছি দিদি,
0: বলুন।
3: আর আসলে ফোন পেয়ে গেলে আরো ভালো হয়ে যায়, কারণ ভীষণ সঙ্গীত প্রিয়, তো এই জন্য সঙ্গীতকে খুব ভালোবাসি।
0: বলুন
3: দিদি, আজকে আমাকে শুনিয়ে দিন রবি ঠাকুরের একখানা অ্যালবাম রয়েছে বর্ষার গান, আর সেই অ্যালবাম থেকে এই গানটি শুনিয়ে দিন, স্বপ্নে আমার মনে হলো। আশাজি গেয়েছেন গানটেন গানখানি, আর গানটির রূপ সুর রবি ঠাকুর দিয়েছেন।
0: আচ্ছা, চেষ্টা করে
3: শুনবো আর সব শ্রোতা বন্ধুদের নিয়ে শুনবো গানটা।
0: অবশ্যই, সঙ্গে থাকুন।
3: নমস্কার।
0: নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে রবি শনে পর্বে। আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে রয়েছি আমি। ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন?
1: আমি শেজপুর থেকে আশ্রিতদেব বলছি।
0: বলুন।
1: রবি ঠাকুরের একটা গান শুনতে চাই, আমার সোনার হরিণ চাই, এই গানটা শুনতে চাই।
0: আমার সোনার হরিণ চাই, অবশ্যই চেষ্টা করব। শ্রোতা বন্ধু সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমাদের ফোন লাইনের পাশাপাশি কিন্তু হোয়াটসঅ্যাপ লাইনও খোলা রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: নমস্কার।
2: হ্যালো, নমস্কার, নেবেন?
0: বলুন।
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিঙ্গিং এলাকা থেকে।
0: বলুন।
2: আমি একটি গান শুনতে চাই রবীন্দ্রসঙ্গীত। আমাকে শুনে দেবেন, গানটি একটি রকম আকাশ গোড়া সূর্য তারা বিশ্ব বড়া, এই গানটি শুনে দেবেন। আর যে কোনো শিল্পী হলেই চলবে।
0: আচ্ছা, চেষ্টা করবো শ্রোতা বন্ধু।
2: আর আপনি ভালো আছেন? আশা করুন সুস্থ আছেন।
0: নমস্কার। কিছুক্ষণ আগে আশুতোষবাবু ফোন করেছিলেন, তিনি বর্ষার গান অ্যালবাম থেকে আশা ভোসলের গাওয়া স্বপ্নে আমার মনে হলো এই গানখানি শুনতে চেয়েছেন। চলুন ওনার পছন্দের গানখানি শুনে নিই, তারপর একে একে আপনাদের সবার পছন্দের গানে ফিরে আসছি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন রবি শনে পর্বে। যারা যারা ফোন করেছেন, আশা করছি আপনাদের সবার অনুরোধ রাখার চেষ্টা করেছি। এই পর্বটি আজকে এখানের মতোই শেষ করছি। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্ত।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে, আপনাদের পছন্দের পর্ব আজ রাতে পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে।

0: বন্ধু চেনা বিষম দায়, এই যে একটা কথা, এমন একটা আপ্তবাজের সঙ্গে আমরা প্রায় সবাই কম বেশি পরিচিত। কখনো কখনো বন্ধুর বেশে শত্রুর আগমনে আজ আর কেউ সেরকমভাবে অবাক হন না। ছাত্রজীবনে কিংবা কর্মজীবনে এরকম উৎপাতের বিচিত্র ঘটনা আমাদের জীবনে অহরহ ঘটে থাকে। তেমনি এর থেকে পরিত্রাণের নানা কারসাজির টিপসও আমরা জানতে পারি। অনেকের মতে এই প্রবাদ বাক্যটি অত্যন্ত বাস্তব, কেননা প্রকৃত বন্ধু চেনা ভীষণ কঠিন বৈকি। সুবিধাবাদী, স্বার্থপর এবং সত্যিকারের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে পার্থক্য বুঝতে পারাটাই জীবনের মস্ত বড় চ্যালেঞ্জ। শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের জীবনে এই রকম কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিনা অবশ্যই আজকে আজ রাতে পর্বে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমার আজকের আজ রাতে পর্বের বিষয়, বন্ধু চেনা বিষম দায়। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামত, আপনাদের অভিমত এই বিষয়ে অবশ্যই জানাতে পারেন ফোন করে। আমাদের ফোন নম্বর 03-81-232-6253 এই নম্বরে। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। আমার আজকের প্রসঙ্গ, বন্ধু চেনা বিষম দায়। কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে রয়েছেন?
1: মিঠুন দাস, কেরেপাড়া থেকে।
0: মিঠুন দাস, বলুন।
1: বন্ধু এমন হওয়া দরকার যে যখন বিপদে পড়ে, যখন যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু, যে সুখের সময় এসে পাশে দাঁড়ায় সে হচ্ছে সবচেয়ে বড় শত্রু।
0: আচ্ছা, আপনার জীবনে বন্ধুত্ব নিয়ে কোনো অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন।
1: বন্ধু নিয়ে অভিজ্ঞতা, আমি কোনোদিন কারোর সাথে বন্ধুত্ব করি না।
0: আচ্ছা,
1: কিন্তু এরপরও আমি এক সময়ে গাড়ি চালাতাম।

0: যাত্রা।
1: আচ্ছা,
0: তারপর আমাদের যে তুলসীপতি স্কুল, গার্লস স্কুল, এখান থেকে আমি সবসময় একটা টিপ দিতাম।
1: আচ্ছা,
0: একটি বন্ধু, মেয়ে বন্ধু আমার হয়েছিল, এসে আমি বললাম দেখো আমি বিয়ে শাদী করেছি, আমার বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তুমি আমার সাথে বন্ধুত্ব করো না। সে অনেক জিদ করলো, আমার বাড়িতে এলো, আমার ছেলে মেয়ে বউ কথা বল।
1: শ্রোতা বন্ধু, আমরা আজকে বন্ধুত্ব নিয়ে কথা বলছি, প্রকৃত বন্ধু নিয়ে। অনেক সময় এরকম হয় আমাদের জীবনে, বিট্রে হয়, যাকে আমরা প্রকৃত বন্ধু ভাবি সে আসলে আমাদের বন্ধুত্বের, আমাদের ভালোবাসার গুরুত্বটা দেয় না। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয়, বন্ধু চেনা বিষম দায়। এই প্রবাদটি মানব সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত বাস্তব এবং গভীর অর্থবহ। জীবনের প্রতিটি ধাপে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই, যাদের মধ্যে খুব কম সংখ্যকই প্রকৃত বন্ধু হয়ে ওঠে। সত্যিকার অর্থে একজন ভালো বন্ধু চেনা কি এতটা কঠিন? কি মনে হয় আপনাদের? শেয়ার করুন আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামত আমার সঙ্গে ফোন করে। আমাদের ফোন লাইন খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপ লাইনও খোলা রয়েছে। অনুরোধ করব, কোনো ব্যক্তি বিশেষের নাম নিয়ে বা কোনো প্রতিষ্ঠানের নাম নিয়ে আমরা এই পর্বে কথা বলবো না। এমনিতে আপনারা আপনাদের অভিজ্ঞতা, আপনাদের চোখের সামনে যদি কোনো দৃষ্টান্তমূলক উদাহরণ থেকে থাকে তাহলে অবশ্যই এই পর্বে শেয়ার করতে পারেন। এবং আরও একটি অনুরোধ, যারা সকালে বলছি তোমায় পর্বে ফোন করেছিলেন, আজকে আজ রাতে পর্বে আপনারা অনুষ্ঠান শুনুন এবং অন্য শ্রোতাদের কথা বলার সুযোগ দেবেন। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: দশমী ঘাট থেকে দেবী সেনগুপ্তা বলছি।
1: বলুন।
2: ম্যাডাম অঙ্কুরিতা ম্যাডাম না?
1: হ্যাঁ, আমি অঙ্কুরিতা ম্যাডামই। হ্যাঁ, হ্যালো।
2: হ্যাঁ, আচ্ছা, রেডিওটা অফ করলে কি শোনা যাবে একবার বন্ধ করলে?
1: হ্যাঁ, আপনি একটু রেডিও সেটটা থেকে দূরে সরে গিয়ে কথা বলুন।
2: অন রেখে, রেডিওটা অন রেখে,
1: রেডিওটা অন রেখে।
2: রেডিও কথা একদম শোনা গেছে না কালকে যে বলছিলাম, এলে আমি তো অফ কইরে লাই, অফ কইরে দূরে জায়গা।
1: অফ করতে হবে না, আপনি একটু দূরে গিয়ে কথা বলুন।
2: আচ্ছা, আমার এক বান্ধবী ছিল, সে খুব আমার উপকার করত। হ্যাঁ, মানে আমার নোট নিত সে, আবার আমার আমার নোট নিয়ে আসে, তার থেকে আমি আনতাম।
1: আচ্ছা,
2: দিনের পর দিন সে কি করতেছে, ধীরে ধীরে সে আজকাল না পড়ার লাইফের কথা বলছি, স্কুল লাইফে, এরপরে সে ভালো ভালো নোট গুলি নেয়, আমার রোজই বলে তোমার কালকে দিব, কালকে দিব, পরশু দিব। ম্যাডাম এমন ভাবে প্রায় দিনই আমার মানে প্রতারণার চেষ্টা করতেছে। আমি এইট নাইনে পড়ি, আমি তার চালটা বুঝ জ্বালাইছি, বেলা সাহা মেয়েটার নাম, ও মা সে কি করলো শেষ পর্যন্ত আমার নোটটি নিয়ে তার থেকে আমার, আমি স্কুলে না গেলে একদিন অ্যাবসেন্ট থাকলে নোট নিছ না, তখনকার দিনে তো নোটই ফলো করতো, আর নেতাজি স্কুলে পড়তাম, সে আমার নোট গুলি নিয়ে পরীক্ষার আগে দিয়ে আমার সাথে কথাই বললে না। প্রকৃত বন্ধু যে বললেন এমনি কিন্তু অন্তরে ঢুকে টিফিন টিফিন সব ভাগ করে খেতাম, হ্যাঁ সবকিছু ঠিক আসলো, কিন্তু সে দিনে দিনে তার প্রতারণাটা আমি টের পাইতাছি। পরীক্ষার দিকে না গো কিছু পড়ছি না, এখনো কিছু শিখা হয়েছে না, রিভিশন দিছি না, তুমি তো ভালো ছাত্রী, তোমার তো ওইব, এইসব নানান কথাকেই আমার বুঝ দিত। আমি শেষে টের পাইয়া একবারে সইরা পড়লাম। আপনি যে বললেন প্রকৃত বন্ধু খুঁজা দেয়, হ্যাঁ আজকালের জগতে, মানে তখনকার দিনে ধরেন আজকাল থেকে 20-25 বছর আগে, ওমা সে আমার নোট নিয়ে পরীক্ষার মধ্যে সইরা গিয়া খাতার দেখাইতাম, পরীক্ষা আমি সামনে বুঝি, হ্যাঁ সামনে আমি পিছনে, একটু করো না একটু করো না, পরীক্ষার খাতার মধ্যে কুইয়া দিতাম। সেই মেয়ে আমার লোকের প্রতারণা করতে পারে, এই যে তারে পিস দিলাম, আর যে বুঝি তার সাথে আমি কথা বলি নাই, এত বড় প্রতারণা আমার করছে, আমার নোটটি নিয়ে আমার কিছু দেয় না। তখন আমার রাগে শরীর মানে গড়গড় করে এখনো মনে হইলে তার কথা। হ্যাঁ, এমন বন্ধু আমার কেউ নাই, কিন্তু আরেকটা বান্ধবী চন্দ্রিকা বোস, চন্দ্রিকা বসু মজুমদার, এখন যে ইউনিভার্সিটির হেড অব দ্য ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্সের, হ্যাঁ এই মেয়ে আমার বিলুনিয়ার থেকে আয়া কি বান্ধবী করলো, আমরা এক নোট পড়তাম কলেজে একসাথে, ইয়ে করতাম, সে আইজ আমার বন্ধু, কিন্তু ওই বন্ধুটা আমার

0: আমি মানে তারিখটা টের পাইয়া আর আমার থেকে কিচ্ছু দিছি না, এইটুকুই বললাম। ম্যাডাম ভালো থাকবেন।
1: ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আরও একবার অনুরোধ করছি, আমরা কোনো ব্যক্তির নাম নিয়ে বা কোনো প্রতিষ্ঠানের নাম নিয়ে কথা বলবো না। এমনিতে আপনারা আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে পারেন, প্রকৃত বন্ধু চেনা সত্যি অনেকটাই দায়। এই নিয়ে আপনাদের মতামত, আপনাদের অভিমত শেয়ার করতে পারেন আজকের আজ রাতে পর্বে আমার প্রসঙ্গ বন্ধু চেনা বিষম দায়। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার।
1: হ্যালো
2: হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: বলুন অম্বিকা দি, কি অভিজ্ঞতা রয়েছে আপনার?
2: প্রকৃত বন্ধু চেনা এখন সত্যি খুব কঠিন একটা ব্যাপার হয়ে গেছে। অনেক সময় মানে উপকার করার নাম করে আসে এরকম অনেক মানে মুখোশ পরা বন্ধু। হ্যাঁ, তারা এমন ভাবে পরিবারের মধ্যে মিশে যায় বা আপনার বা যে কোনো মানুষের সঙ্গে এমন ভাবে বন্ধুত্ব করে, মনে হয় যেন এ মানে সব কিছু দিয়ে আগলে রাখবে বা
1: নিঃস্বার্থভাবে পাশে থাকবে,
2: সাহায্য করবে বা আমার সুখে দুঃখে থাকবে। কিন্তু এমন একটা পরিস্থিতি হয়তো এলো, তখন দেখা গেল যে ও মানে সেই বন্ধু সরে চলে গেল মুখ ঘুরিয়ে, যখন দেখলো এর একটা খুব বড় বিপদ হয়েছে বা কিছু একটা হয়েছে, আর্থিক অনটন বা কোনো কিছু সমস্যা হয়েছে, তখন কিন্তু সে সরে যায়। কিন্তু দেখা যায় যাকে হয়তো আমি কোনোদিনই বন্ধু মানিনি বা ভাবিনি, সেই কিন্তু দেখা যায় যে সেরকম মানুষও দেখা যায় যে সেই কিন্তু এসে বিপদের সময় তাকে সাহায্য করলো বা তার পাশে এসে দাঁড়ালো। বিপদে আপদে সুখে দুঃখে যে দাঁড়ায় সেই হলো প্রকৃত বন্ধু। তবে এখন মানুষ কেনা সত্যি কঠিন দায়, কঠিন একটা সমস্যা। আমাদের বুঝে সুঝে মানে বন্ধুত্বটা স্থাপন করতে হবে এবং বুঝতে হবে। সবসময় অনেক মানুষ দেখবেন মুখে সরলতা আছে কিন্তু মনে মনে সে আপনার ক্ষতি চাইবে বা মনে মনে ভাববে যে এর এইটা না হোক ভালো হয়, এরকম মনোভাবও অনেক মানুষের মধ্যে থাকে। তো আমি এইটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার। নেবেন,
1: নমস্কার, আপনিও ভালো থাকবেন। সেটাই কথায় আছে না, বিপদে বন্ধু চেনা যায়। যখন আপনি কোনো আর্থিক, মানসিক বা পারিবারিক সংকটে পড়বেন, তখন কারোর আসল চেহারাটা আপনার সামনে ধরা পড়বে। একজন প্রকৃত বন্ধু কোনো স্বার্থ ছাড়াই নিজের সর্বোচ্চ টুকু দিয়ে আপনার পাশে দাঁড়াবে। অন্যদিকে যদি সে সুবিধাবাদী হয়, তাহলে সময় সময়ে অজুহাত দেখিয়ে এড়িয়ে চলে যাবে, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম সময়। আপনার জীবনে এরকম কোনো ঘটনা, কোনো অভিজ্ঞতা রয়েছে কি না, সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এই আজ রাতে পর্বের আমাদের বিষয় বন্ধু চেনা বিষম দায়। এই বিষয় নিয়ে আরও কথা বলবো, তবে একটি গানের পর।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমাদের বিষয় বন্ধু চেনা বিষম দায়। আপনাদের জীবনে বন্ধু সুখের সময়েও পাশে থাকতে পারে, দেখতে হবে বিপদে পাশে পাওয়া যায় কিনা, শুভাকাঙ্ক্ষী কিনা। আজকের বিষয় বন্ধু চেনা বিষম দায়। এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে রয়েছেন?
1: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমিনুল হক সরকার বলছি দিদি।
0: বলুন।
1: ব্যাপারটা হচ্ছে যে যে বিষয়টা আপনি রেখেছেন একদম বাস্তবসম্মত বিষয়, মানে বন্ধু চেনা সত্যি এখন ভীষণ দায়, মানে এই জন্যই বলছি আর কি। আমি বন্ধুটাকে একটু অন্যরকম বুঝাতে চাইছি। সেটা হলো বন্ধু, ধরুন দিদি পথে ঘাটে অনেক বন্ধু হয়, কিন্তু বন্ধুত্ব হয় কজনের সাথে বলুন?
0: সেটাই
1: বন্ধুত্ব হইতে, মানে সেরকম বন্ধুত্ব হইতে হলে আমি কতগুলো ক্রাইটেরিয়া থাকে, তার মধ্যে হচ্ছে আদর্শগত মিল থাকা দরকার, তারপরে চরিত্রগত মিল থাকা দরকার, সর্বোপরি মনের মিল থাকা দরকার, তবে যার সেই বন্ধু পাওয়া যায়। এবং এই এই তিনটা দৃষ্টিভঙ্গির উপর তো দৃষ্টিভঙ্গির উপর

0: ঝাড়াই বসাই করা যায় যদি, তাহলে দেখা যাবে যে আপনি যেটা দিয়েছেন টপিকসটা যে বন্ধু চেনা ভীষণ দায়, আমি মনে অন্তপক্ষে মনে করি যদি আমার এই আদর্শগত দিক দিয়ে যদি মিল থাকে কারোর সঙ্গে অবশ্যই আমি বন্ধু পাবো, কিন্তু কারোর সঙ্গে মিল যদি না থাকে তাহলে বন্ধু আমি পাবো না এবং আপনার বিষয়টাই কার্যকরী হবে।
1: ধন্যবাদ, ভালো থাকবেন। প্রকৃত বন্ধু চেনার সবচেয়ে বড় উপায় যেটা হলো সেটা হচ্ছে স্বার্থহীনতা দেখা। অনেক সময় মানুষ নিজের প্রয়োজন বা সুবিধা আদায়ের জন্য বন্ধুত্বের ভান করে। আপনার কোনো ক্ষতি না করেও যদি সে সব সময় নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করে, তবে সেই সম্পর্কটা কি গভীর হতে পারে? কি মনে হয় আপনাদের? শেয়ার করুন আপনাদের অভিজ্ঞতা। আমাদের আজকের বিষয়, বন্ধু চেনা বিষম দায়। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে নূর আলম বলছি।
1: বলুন।
2: হ্যাঁ, বন্ধু চেনা বিষম দায় বিষয় হচ্ছে, দেখুন মানে আমি বন্ধুত্ব মানে জীবনে খুব বেশি করেছি, আজ পর্যন্ত ঠিক বন্ধুত্বের জায়গাতেই আছি। এরপর দেখবেন যদি প্রাইমারি থেকে পড়াশোনা করছি, দিয়ে একসঙ্গে পড়াশোনা করছি, সেই বন্ধুদের চেনা কিন্তু ভীষণ দায় নয়, সেই বন্ধুদের খুব সহজে চেনা যায়। কিন্তু পথ চলতে যে বন্ধু, পরবর্তী জীবনে যে বন্ধুত্বগুলো হয় সেগুলো দেখবেন একটু সময়ের অপেক্ষা রাখে। কারণ হচ্ছে আমি মেলামেশা করার সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে অবগত না। হ্যাঁ, দেখা গেলো যে একটা গভীর সম্পর্ক তৈরি হলো, তারপর দেখা গেলো সময় কথা বলে, এমন একটা সময় হলো যে আমি তখন তাকে চিনতে পারলাম যে না, এ প্রকৃতি বন্ধু নয়। যখনই দেখা যাবে যে স্বার্থের ব্যাপার আছে তার মধ্যে, যেমন আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনার সঙ্গে। 11 বছর একটা বন্ধুর সঙ্গে বন্ধুত্ব, বুঝলেন?
1: আচ্ছা।
2: সে কিন্তু স্কুল বন্ধু না, মানে আমি বাইরে থেকে পড়াশোনা করতাম, বাইরে থেকে যখন গ্রামে এলাম, গ্রামে আসার পর তার সঙ্গে বন্ধুত্ব হয়। 11 বছরের সম্পর্ক, গভীর সম্পর্ক, মানে ভুলও কোনদিন ভাবতে পারিনি যে এই সম্পর্কটা কোনদিন বিচ্ছেদ হতে পারে। কিন্তু দেখা গেলো তার মধ্যে একটা স্বার্থপরতা ছিল, সেটা 11 বছরের পর কিন্তু জায়গাটা একটা ফাটল ধরলো। আমি দেখলাম আমার ব্যক্তিত্ব আছে, আমার মান সম্মান বোধ আছে, আমি কিন্তু বুঝতে পারলাম। বুঝতে পারার সঙ্গে সঙ্গে এত সুন্দর সাইড হয়ে গেলাম, মানে তার সঙ্গে আমার কোনো তর্ক বিতর্ক না, কোনো ঝগড়া ঝামেলা না, কিচ্ছু না। আমি তাকে বললাম যে আমি পরিস্থিতি কিন্তু ভালো বুঝছি না, হ্যাঁ মানে বাড়ি যাতায়াত ছিল তার বাড়ি যেতাম, আমি আমার বাড়ি সে আসতো। তাই বললাম ভাই শোন, প্রয়োজন মনে করলে ডাকবি, হ্যাঁ আমি কিন্তু মান সম্মান বোধে আমার লেগেছে, এগুলো আমাকে ভালো লাগছে না, ব্যাপারটা একটু কেমন লাগছে। সেই যে বেরিয়ে এসছি বুঝলেন তো, ফাঁকে দেখা হলো, হাই হলো ভাই ভাই, মাঝে মাঝে কথা হয়, কিরে কেমন আছিস, হ্যাঁ ভালো আছি, বাস। বন্ধুত্ব চিনতে একটু সময়ের ব্যাপার লাগে। ধরুন এরপর আমরা কি জানেন তো, যে দেখবেন বন্ধুত্ব জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারে সে কিন্তু খুব ভাগ্যবান। যেমন আমি আমার কথা বলছি, প্রাইমারি বন্ধু, আজ আমার বয়স হচ্ছে 63+, এখন আমার প্রাইমারি বন্ধু আজ পর্যন্ত একই রকম সম্পর্ক, দুজন আছে। কালকে রাত্রে বন্ধু কথা বললো, হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন?
2: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ বলুন।
2: বলছি কালকে বুঝলেন মানে আমাদের ঈদুল আজহার শুভেচ্ছা নিয়ে একটা বন্ধু কথা বললো রাত্রি 12 থেকে রাত্রি 1 পর্যন্ত, প্রাইমারি বন্ধু কিন্তু। আজ বন্ধু একই রকম জায়গায়, এখন যদি সে আমার সামনে কিছু শুনে, এখনই সে বাইক নিয়ে চলে আসবে, আমার গ্রাম থেকে তার গ্রাম মোটামুটি 20 কিলোমিটার। তো সেরকম দুজন বন্ধু এখন আমার একই জায়গায় আছে বা আমার সবসময় খোঁজ রাখে। এরপর আপনি যেটা বললেন চেনাটা, মানে দুম করে চেনা যায় না, সময় লাগে একটু, বুঝলেন? আমি কোনো নতুন মানুষের সঙ্গে সম্পর্ক করলাম, বন্ধুত্ব হলো, সেই সময় একটু সময় লাগে। এরপরে যদি কেউ আপনার সঙ্গে গদ্দারি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেখবেন যদি আমার চলার পথ ঠিক থাকে, আমার মধ্যে যদি সরলতা থাকে, তা আমি কিন্তু আমার জায়গাটা ঠিক বজায় রাখবো। আর ওই বন্ধুরা চলে আবার দেখবেন কেউ এসে আমার কাছে একটু সামনে দাহাজ হয়ে গেছে,
1: সেটাই।
2: এটুকু বললাম, যদি ভালো থাকবেন।
1: ভালো থাকবেন। একটু আগে আমি যেটা বললাম, প্রকৃত বন্ধু চেনার সবচেয়ে বড় উপায় স্বার্থহীনতা দেখা। মানুষ নিজের প্রয়োজন বা সুবিধা আদায়ের জন্য অনেকেই বন্ধুত্বের ভান করে থাকে। অনেক সময় হয়তো আপনার ক্ষতি হচ্ছে না, কিন্তু সে তার স্বার্থটা ফুরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই সম্পর্কে বন্ধুত্ব টেকে না টেকে না, সেই বিষয়ে আপনারা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের আজ রাতে পর্বের বিষয়, বন্ধু চেনা বিষম দায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার।
1: হ্যালো,
3: নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যালো,
1: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি।

0: বলুন কি বলছেন।
1: হ্যাঁ নমস্কার অঙ্কুশজি, আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে। দিদি
0: বলুন।
1: হ্যাঁ আসলে দিদি, বন্ধু চেনা সত্যিই বড় ভাই, ভীষণ ভাই। কেন মেকি বন্ধু ছে আছে এই দুনিয়ায়,
0: সে
1: বন্ধু খুব সত্যি খুব মুশকিল। কারণ আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে একটু যেমন ছায়ার পেছনে দৌড়ালে ছায়াটা খুঁজে পাওয়া যায় না, ধরা যায় না, তেমনি মায়া পেছনে মায়াকে কিন্তু পাওয়া যায় না। কিন্তু আমি আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে বন্ধুত্ব পেতে গেলে বিশ্বাসের সতেজ অনুভূতি থাকা দরকার, এটা সব থেকে আসল কথা। আর একটা হচ্ছে যে মনের অন্তরের সাথে অন্তরের যে রিদমের সুর, সেটা বড়ই আজকে অভাব। তো শুধু তাই নয়, আমরা যেন কোথায় একটা ইগোর পয়েন্টে ছুটছি, যেখানে বন্ধুত্ব কোথায় যেন কর্পূরের মতো উড়ে যাচ্ছে, যেন মনের মানে চরম একটা মানে অনাদরতা আমাদের কাছে এতটাই অসহ্য হয়ে উঠছে, আমরা সতেজ ক্লোরোফিলের যে বন্ধুত্বটা আমাদের কোথায় যেন ম্লান হয়ে যাচ্ছে। তাই আমাদের মনের সংশ্লেষ কিন্তু একমাত্র সেই বন্ধুই, আর এই দুনিয়ায় বন্ধু পাওয়া ভীষণ দায়। তাই আমার মনে হয় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, অর্থাৎ আমার হৃদয়ের মধ্যে যিনি আছেন সেই বন্ধুত্বকে পাবারই বিশ্বাসের ধ্যানপুঞ্জটাই আমাদের নেওয়া খুব দরকার। অঙ্গুলি
0: বাহ, খুব সুন্দর বললেন, ভালো থাকবেন। মানুষ সাধারণত প্রথম পরিচয়ে নিজের সেরা রূপটাকেই তুলে ধরে, তাই সুসময়ে সবার মিষ্টি কথা আচরণ দেখে আসল চরিত্রটা বুঝে নেওয়াটা খুবই অসম্ভব হয়ে পড়ে। বিপদ সংকট বা চাপের মুহূর্তে, ওই মুহূর্তেই কেবল মানুষের আসল রূপ বা মুখোশটা বোঝা যায়। শ্রোতা বন্ধু, আজকের আজ রাতে পর্বের বিষয় বন্ধু চেনা বিষম দায়। আপনার জীবনে এই নিয়ে কোনো অভিজ্ঞতা যদি থাকে, কোনো দৃষ্টান্ত যদি আপনার চোখে থেকে থাকে, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারেন। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, প্রথম রাজ্যে সিবিঙ্গি রাজ্য।
0: প্রেমজিৎ চক্রবর্তী,
2: চক্রবর্তী বলছি। প্রথমে আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
2: এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী সবাইকে নমস্কার। আর আজকের যে বিষয় আপনি রেখেছেন, বন্ধু কেনা বিষম দায়, আসলে সত্যি কথা বলছেন। আসলে দেখুন, বন্ধু ছাড়া আমরা কিন্তু চলতে পারি না। বন্ধু কিন্তু সবারও আছে, কারো বেশি কারো কম, কিন্তু বন্ধু থাকতে হয়। আসলে একটা কথা আমরা জানি যে মানে এ ফ্রেন্ড ইন ইট ইজ এ ফ্রেন্ড ইন ডিড।
0: শ্রোতা বন্ধু একটু জোরে বলুন, অনুরোধ করব।
2: বলছি যে অসময়ে যিনি বন্ধু, অসময়ে বন্ধু, আমার সঙ্গে আরো অন্য বন্ধুরা রয়েছে, আমরা একসাথে রয়েছি। আজকে আমার সুখে অন্য বন্ধু, আমার দুঃখে অন্য বন্ধু, সেটা
0: দুঃখিত শ্রোতা বন্ধু, আপনার কথা একেবারেই কেটে কেটে আসছে, একেবারেই শোনা যাচ্ছে না। অনুরোধ করব আপনি আরও একবার ফোন করবেন, আপনার অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করবেন। তবে আরও একটি অনুরোধ রয়েছে, যারাই ফোন করছেন একটু জোরে কথাটা বলবেন। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন? বলুন, ঝর্ণাদি।
3: শুনতে পাচ্ছেন তো?
0: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন।
3: প্রকৃত বন্ধু থেকে না যাইতে জীবন একটা সুন্দর পরিবর্তন করে গেছেন। আমাদের আমার জীবন এরকম হয়েছে, মানে এই পরস্পর দুটা বন্ধু, দুজন বন্ধু ছিল, একজন অনেক মানে সবসময় আমাদের বাড়ি থেকে মানে কলেজে যাবে আমাদের বাড়ি থেকে যেত,

0: পারবে না, আমাদের বাড়িতে কষ্ট, মানে পনেরো মাস ধরে কমিয়ে নেয় আমাদের বাড়িতে কষ্ট। এই যখন কয়েকটা কাজ ফুরিয়ে গেল, স্বার্থ ফুরিয়ে গেলো, পড়াও শেষ হয়ে গেল, মাস্টার দরকার নেই বা একটু যাওয়ার সময় হয়েছে, তখন দেখি মানে আর আমাদেরকে আর চিনি আমাদের বাড়িতে যদি সাহায্য সহায়তা পেলো বা আমাদের ছাড়া চোখেই দেখতো না, আমাদেরকে এখন আমাদের সাথে কথা বলতে জীবন ছিল না, কথা বলতে তার ইচ্ছে হয় না, এরকম একটা মানে দেখছে এখন। আর পাশাপাশি আরেকজন বন্ধু ছিল যে দেখেন মানে আমাদের আপদে বিপদে খুব করেছে, মানে আমাদের অসুখে বিসুখে আপদে নিজের কাছে নাই কিন্তু কোনোখান থেকে একটা ব্যবস্থা করে হলো আমাদের বিপদ দাঁড়িয়েছে। একটা আজকের দিনে লোকটা নাই মারা গেছে, এখন খুব আমাদের কষ্ট হয় মনে হলো, সব মানে খুব করেছে আমাদের জন্য আপদে বিপদে, বা নিজের ঘরে আছে কিনা বা নিজে পারবো কিনা কিন্তু কিন্তু পাশে দাঁড়িয়েছে।
1: হুম,

0: সব মানে খুব পরেছেন আমাদের জন্য আপনাদের বিপদে, বা নিজের ঘরে আছে কিনা বা নিজে পারবো কিনা, কিন্তু কিন্তু পাশে দাঁড়িয়ে আছে। এটা হলো এটা হলো আমার বন্ধু। আর সে আমার তো নিল খেলো সব কিছু করলো, কিন্তু পরে আমার সঙ্গে কথা বলি তার মানে ইয়ে বাজে মনে বাজে, তাহলে কোনটাকে বন্ধু বলবো, আমি তো বন্ধু বলবো আমার কিছু করে যে দাঁড়িয়ে তাকে বন্ধু বলবো।
1: সেটাই, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। আসলে আপনার চরম সাফল্যের সময় কে কতটা আনন্দিত হচ্ছে সেটাও লক্ষ্য করা জরুরি। সুসময়ে অনেকেই আপনার সাফল্যের অংশীদার হতে চায়, কিন্তু সত্যিকারের বন্ধু আপনার উন্নতিতে কখনোই ঈর্ষান্বিত হয় না, বরং তারা আপনার চেয়েও বেশি খুশি হয় এবং আপনাকে আরও বেশি উৎসাহ দেয়, আপনার জীবনের শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে, সেটাও কিন্তু লক্ষ্য করা প্রয়োজন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? হ্যালো, অনুরোধ করব যিনি ফোন করেছেন হয়তো নেটওয়ার্কের ইস্যু রয়েছে, আরও একবার ফোন করবেন। হ্যালো, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন?
2: আমি রানীবাজার বিদ্যানগর থেকে দিলীপ মজুমদার বলছি। বন্ধুত্বের কথা বলছেন না? ভালো, ছোটবেলা যে বন্ধু পেয়েছি এখন আর এই বন্ধু এখন পাই না, এখন নতুন করে বন্ধু করা বড় কঠিন সমস্যা। এখানেই ওই বন্ধু কাকে করবো আর কি করি বা বুঝবো কার মন কেমন আছে না আছে,
1: ঠিক না? সেটাই, মন বোঝাটা অনেক বেশি কঠিন। শ্রোতা বন্ধু, আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় বন্ধু চেনা বিষমদায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন শ্রোতা বন্ধু? বলুন।
3: বন্ধু এখন স্বার্থবাদী বন্ধু, যে মানে করতে পারলেই বন্ধু, না করতে পারলে কোনো বন্ধু নেই। বন্ধু মানে বন্ধু হয়ে গেছে।
1: আপনার জীবনে কোনো অভিজ্ঞতা থাকলে আপনি শেয়ার করতে পারেন।
3: আমি কি অভিজ্ঞতা করুন, আমি সবাই যদি করে যে সব স্বার্থ লয়ে ব্যস্ত আছে, যাদের স্বার্থ লয়ে ব্যস্ত আছে,
1: সেই স্বার্থের দুনিয়ায় প্রকৃত বন্ধু খুঁজে নেওয়াটাই তো অনেক বেশি চ্যালেঞ্জের ব্যাপার।
3: আমি যতক্ষণ করতে পারবেন বন্ধুর লেগে আর যেগার মানে যেগার ফেলে বর্তার তো কোনো বন্ধুত্ব আছে না, যে বন্ধুত্ব শেষ ফেলে এবং বন্ধু দরকার নেই বিশ্বাস বলতে হবে। নৌকরে দেয় বা জিজ্ঞাসা হাই এলো, কিন্তু ওই যে দিন কোনো একটা দিন বলতে করতে হবে ওই যে মানে কথা ঠিক আছে, সঠিক একদম ভালো লাগছে। আর ওমরে জি তো খুব ভালো বন্ধু, ঠিক আছে আমরা একজন বন্ধু
1: শ্রোতা বন্ধু, আপনাদেরকে অনুরোধ করব আজকে রাজ রাতে পর্বে ফোন করুন, আমাদের বিষয় নিয়ে কথা বলুন, অনুরোধ থাকবে প্রসঙ্গে থাকবেন, প্রসঙ্গ নিয়ে কথা বলবেন। আবারও ফিরে আসছি এই পর্বে এই বিষয় নিয়ে কথা বলতে, তবে একটি গানের পর।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা। আজকের আজ রাতে পর্বের বিষয়, বন্ধু চেনা বিষম দায়। শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে ফোন আপনাদের অভিমত জানাতে, আপনাদের মতামত জানাতে এবং আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে অবশ্যই ফোন করতে পারেন 03-8123-2-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি গোলাঘাট থেকে নীলমণি দেববর্মা।
0: নীলমণি বাবু, বলুন কি অভিজ্ঞতা রয়েছে আপনার?
1: বন্ধু পাওয়ার বিষম দায়, তাই তো?
0: হ্যাঁ
1: ম্যাডাম, আপনাকে স্বাগত।
0: আপনাকেও স্বাগত, বলুন।
1: আচ্ছা, বন্ধু হওয়া তো অনেক কঠিন ব্যাপার। যে বন্ধুরা আছে, বন্ধু তো অনেক হতে পারে, কিন্তু যে স্বার্থপর শুধু তা সেও শুধু পাবার জন্য আশা করে। তা আমার যখন যে আছে যদি যে বা পাবার জন্য যে আশা করে, সে কি বন্ধু বলেন? যেমন একটা গল্প বলি, দুই বন্ধু যখন একজন বনে গেছিল, বুঝলি, দুই বন্ধু বনে গেছিল, সেখানে গিয়া সে তারা বন্ধুর তার একটা তারা গেছিল, তারা দৌড়ে গিয়া এক বন্ধুকে কষ্ট জানেননি, এক বন্ধু বয়ের কাছে করে উঠতে গেছে, আর বন্ধু কি কোনো গাছের উঠতে না পাইয়া সে বাড়িতে শুয়ে গেছে। বালুক পাইয়া বলে বালু আইয়ে দেখি যে একজন বন্ধু শুয়ে আছে আর একজন গাছে উঠতে গেছে। এ বন্ধু বলু বলে গেছে বাতে শোয়া মানুষকে, আরে যে বন্ধু বিপদে ফেলিয়া চলে যায় তাকে বিশ্বাস করো না, কারণ
0: প্রকৃত বন্ধু সব সময় আপনার ভালো চাইবে, আপনার বিপদে আপনার পাশে থাকবে, আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে উঠবে। কিন্তু সেই প্রকৃত বন্ধুকে চেনাটাই আজকালকার জীবনে অনেক বেশি দায় হয়ে গেছে। কে রয়েছেন শ্রোতা?

0: হ্যালো
1: হ্যালো ম্যাডাম, নমস্কার। আমি জুলাবাড়ি থেকে সুমন মৌরি বলছি।
0: বলুন।
1: এখন তো ম্যাডাম আগের মতো তো বন্ধু তো পাওয়া যায় না।
0: হুম
1: এখন যে সমস্ত বন্ধু আছে তারা তো সবাই স্বার্থ,
0: হুম
1: আর দুঃখের সময় তারা চলে যায়।
0: আপনার জীবনে আছে কোনো অভিজ্ঞতা বন্ধুত্ব নিয়ে?
1: হ্যাঁ একদম, আমার জীবনে বন্ধু আছে, সে খুব ভালো ছিল। এখনো আমি তার সাথে কথা বলি, এখনো মানে বিপদের পাশে দাঁড়ায় সব সময়।
0: বাহ,
1: কিন্তু এমন আরো অনেক বন্ধু ছিল, তারা কিন্তু খুবই স্বার্থপর ছিল। প্রথমে বুঝতে পারলাম না, যখন বড় হলাম ধীরে ধীরে তারপর দেখেছি আর বন্ধুর পরিচয়টা কেমন দিল। শুভরাত্রি ম্যাডাম, ভালো থাকবেন।
0: শুভরাত্রি, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আপনাদেরকে অনুরোধ করব, যারাই ফোন করছেন আপনারা আপনাদের রেডিও সেট অথবা আপনাদের মোবাইল ফোন থেকে একটু দূরে এসে কথা বলুন, তাহলে আপনার পক্ষেও কথা বলতে সুবিধা হবে, আমারও শুনতে সুবিধা হবে। যাই হোক, আমাদের আজকের আজরাতে পর্বের বিষয় বন্ধু চেনা বিসম্বাদ। শ্রোতা বন্ধু, আজকে আমরা এই প্রসঙ্গ নিয়ে কথা বলছি। অবশ্যই প্রকৃত বন্ধু চেনা বিসম্বাদ অনেক বেশি কঠিন হয়ে গেছে, মানুষের প্রকৃত চেহারা আমরা বুঝে উঠতে পারি না। প্রথমে একরকম ভাবি, তারপর একে বারে অপোজিট বেরিয়ে যায়। সেটা অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনে, ছাত্র জীবনে, কর্মজীবনে আমাদের সঙ্গে অহরহ হয়ে যাচ্ছে। সেই অভিজ্ঞতাটা আপনারা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন। একটা এই পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, হয়তো আপনাদের সবার কথা শুনে, আপনাদের সবার মতামত শুনে আমরা ভবিষ্যতে আরও বেশি সাবধানতা অর্জন করতে পারি। তাই ফোন করুন এই বিষয়ে কথা বলতে এবং আপনাদের অভিজ্ঞতা, আপনাদের অভিমত অবশ্যই জানান। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার দিদি, নাম ডাক হইতাম না আজগা?
0: না, সেটা তো হবে না শ্রোতা বন্ধু, নামটা বলুন।
2: যমুনা দাস বিশ্বাস।
0: তাহলে কেন নামটা বলবেন না, বলুন যমুনা দি, বলুন কি বলতে চাইছেন?
2: কইলাম না আর কি, বন্ধু চিনা তো অনেক দায় কেড়ে, বন্ধুর লেগে বন্ধু প্রাণ তো যায় অনেক মানুষের দেখি।
0: হ্যাঁ, প্রকৃত বন্ধু হলে তো সে বিপদে পাশে দাঁড়াবে, শেষ তার প্রাণের চিন্তা তো করবে না।
2: পালাও থাকে অনেক সময় বন্ধু লেগে বন্ধু প্রাণও যায়।
0: আচ্ছা, আপনার জীবনে কোনো অভিজ্ঞতা আছে? হ্যালো,
2: এদ্দুরে কইলাম দিদি,
0: ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, প্রসঙ্গে যদি কথা বলেন তাহলেই ফোন করুন, আদারওয়াইজ আপনারা অনুষ্ঠান শুনুন আপনার এবং অন্যদেরকে কথা বলার সুযোগ করে দিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন? হ্যালো, মলিনা ঘোষ, বলুন। শ্রোতা বন্ধু, অনুরোধ করব একটু জোরে কথাটা বলুন। সেটাই শ্রোতা বন্ধু, আর শুনতে পারলাম না, আপনার ফোনটা হঠাৎ করেই কেটে গেছে। অনুরোধ করব আপনি আরও একবার ফোন করবেন, এবং আরও একটি অনুরোধ রয়েছে, আপনারা যারাই ফোন করছেন একটু জোরে কথাটা বললে ভালো হয়। এখন মলিনা দি যে কথাটা বললেন, যে বন্ধুর কথায় মা বাবাকে ছেড়ে চলে গেছে, যদি সে প্রকৃত বন্ধু হতো তাহলে অবশ্যই আমার মনে হয় মা বাবাকে ছাড়ার উপদেশ বা মা বাবার অ্যাগেনস্টে কোনো কথা সেই বন্ধুরা বলতো না। সেটা অবশ্যই তার বোঝা উচিত ছিল যে যদি কোনো মানুষ আমার ভালো চায়, সে অবশ্যই আমাকে আমার মা বাবার থেকে দূরে করার চেষ্টা করবে না। সেটা আমাদেরকে বুঝে শুনে আমাদের বন্ধুত্বের হাত বাড়াতে হবে, কারণ আজকাল মানুষের সামনে একরকম ফেস, পেছনে ঠিক উল্টো। মানুষের চেহারাকে

0: করা অনেক বেশি কঠিন হয়ে গেছে, সেটা বন্ধুত্বের ক্ষেত্রে হোক, সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হুট করে বিশ্বাস করাটা অনেক বেশি কঠিন হয়ে গেছে। সেই কারণে আমরা এই বিষয়টা রেখেছি আপনাদের সবার মতামত শুনে, আরও যাতে সতর্ক হতে পারি আমরা, সেটা বন্ধুত্বের ক্ষেত্রেই হোক বা সম্পর্কের ক্ষেত্রেই হোক, যে কোনো কাজে হাত দেওয়ার আগে আমরা অবশ্যই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে ভালোভাবে যাচাই করে তারপর এগোব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নিতে পারলাম না। অনুরোধ করব, যিনি ফোন করেছিলেন তিনি আরও একবার ফোন করবেন, আমাদের ফোন লাইন খোলা রয়েছে। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় বন্ধু চেনা বিষম দায়। এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামত শেয়ার করুন। ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে রয়েছেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান বলছি।
0: বলুন।
1: খুব সুন্দর বিষয় আসলে। এখন বর্তমান পরিস্থিতি আমরা সবাই কিন্তু নিজের স্বার্থ নিয়ে চলছি, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। তাই আপাতত যেসব পাশের মানুষকে মনে হয় বন্ধু, মনে হয় খুব কাছের জন, কিন্তু যখনই কোনো বড় ধরনের সমস্যায় পড়া যায়, কোনো মানুষ যেই আপনি পড়েন কি আমি পড়ি, তখন দেখা যায় যে প্রকৃত বন্ধু যেটা, সেটা প্রচণ্ডভাবে অভাব। সবাই নিজের নিজের কারণ দর্শায়, কেউ পাশে দাঁড়ায় না। আর যেগুলোকে ভাবি যেগুলো হয়তো প্রকৃত বন্ধু নয়, দেখা যাবে সেই রকম কোনো মানুষ পাশে দাঁড়ান, তবে এখনো পর্যন্ত আছে। ভালো মানুষের সংখ্যা কম হলেও এখনো আছে। তো তাই সত্যি প্রকৃত বন্ধু চেনা বড় দায়, ঠিকই বলেছেন। আর এভাবেই জীবন তো এগিয়ে চলেছে, এগিয়েও যাচ্ছে। মানুষ মানুষের পাশে থাকবে এটাই কাম্য। তাই আমরা যেন প্রত্যেকের জন্য হয়ে উঠতে পারি, এইটুকু আশা রেখে আমি আমার কথা শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা সমাজবদ্ধ জীব, সবাইকে নিয়ে চলতে হয়, তাই বলে বন্ধুত্ব করবই না এটা কি ঠিক? কারণ সুহৃদয় বা ভালো বন্ধুও তো রয়েছে, শুধু একটু বুঝে শুনে আমাদের বন্ধুত্বের হাত বাড়াতে হবে। ওই যে একটু আগে বললাম, ভালো মানুষ তো রয়েছে পৃথিবীতে, কিন্তু আমাদের একটু সতর্ক হয়ে তার ভালো মানুষই তার চেহারা রিড করে তারপর আমাদেরকে এগিয়ে যেতে হবে। অবশ্যই বন্ধুত্ব করব, যে খারাপ তার সঙ্গেও থাকব, যে ভালো তার সঙ্গেও থাকব, তবে আমি কোন স্টেপটা নেব বা নেব না, বা তার সঙ্গে গভীর সম্পর্কে জড়াবো না জড়াবো না, সেটা একান্তই আমি নিজে চর্চা করে ভালোভাবে বুঝে তারপর এগিয়ে যাব, সেটাই আমাদের সবার লক্ষ্য থাকবে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি বিলোনি উত্তর সারাশিমা থেকে বিশ্বজিৎ বাবু।
0: বিশ্বজিৎ বাবু, বলুন।
2: তো বলছি যে আমাদের বন্ধু সবাই তো আর হতে পারে না, বন্ধু হওয়া বড় কঠিন ব্যাপার। তো আমাদের এই আজব দুনিয়াতে বন্ধু চেনা বড় দায়, কেউ হাসে কেউ কাঁদে, তবু বন্ধু চেনা বড় দায়। নিঃস্বার্থকর হতে পারলে তো বন্ধু আপদে বিপদে সবকিছু লাগবে, শুধু আপদে বিপদে হবে যে তেমন না। সব কাজে কর্মের ক্ষেত্রে যদি বন্ধু আমরা পাশে থাকি, তাহলে যে কোনো কাজে আমরা করতে পারবো। শুধু আমাদের আপদে বিপদে হলো না, তাকে আমরা বন্ধু ভাবি না সেটা নয়।
0: একদমই তাই, ধন্যবাদ, ভালো থাকবেন। সেটাই শ্রোতা বন্ধু, প্রকৃত বন্ধু আমাদের জীবনে, সবার জীবনে থাকুক, সেটাই আমরা চাই।

যদি নিঃস্বার্থহীনভাবে কেউ আমাদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখে তাহলে তার থেকে বেশি সৌভাগ্যবান হয়তো আর কেউ নেই। আমাদের আজকের রাজরাতে পর্বের বিষয় বন্ধু চেনা বিষমদায়। এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আরও কথা বলবো, আরও আপনাদের সঙ্গে আলোচনা করব, তবে একটি গানের পর ফিরে আসছে আবারও।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয়, বন্ধু চেনা বিষয়।

0: জানবো আপনাদের মতামত, আপনাদের অভিমত, আপনাদের অভিজ্ঞতা এই বিষয়ে। ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ লাইন খোলা রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন?
1: আমি নিখিল রঞ্জন ভট্টাচার্য বলছি।
0: বুঝতে পারিনি, আরেকবার বলুন।
1: নিখিল রঞ্জন ভট্টাচার্য বলছি।
0: নিখিল রঞ্জন ভট্টাচার্য বলুন।
1: হ্যাঁ বন্ধু, উৎসবে বেশন চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে যতিষ্ঠতি সবান্ধব, উৎসব আনন্দে যে এবং রাষ্ট্র বিপ্লবে এবং শ্মশানে যে বসে থাকে তারই প্রকৃত বন্ধু। কিন্তু বর্তমানে এমন বন্ধু পাওয়া বড় দুষ্কর, কাজেই বন্ধু আমি পেয়েছিলাম একজন।
0: আচ্ছা,
1: তাকে নিয়ে আমি একবার, আমরা মাস্টারি করতাম, আমি বলা হয়েছিল যে চলো আর কালকে সকালবেলা উঠে যে বাসটা পাই সেই বাসটা দিয়ে উদয়পুর যাব।
0: আচ্ছা,
1: এবং সেখানে গিয়ে একটা আশ্রম আছে খুব উঁচুতে, এটার নামটা আমি ভুলে গেছি, সেই আশ্রমে থাকবো একদিন থেকে, পরের দিন আবার বিলুনিয়ার দিকে যাব। সেইভাবে গেলাম, গিয়া ওইখানে ছিলাম এবং থেকে পরের দিন আবার বিলুনিয়াতে গেলাম, বিলুনিয়াতে একদিন থাকলাম, থেকে আবার ফিরে আসলাম। কথাটা হলো তাই এই না যে এইভাবে বন্ধুত্ব হলো, তারপর দেখা গেল সে আমার একটা পত্রিকাতে আমার একটা কবিতা বেরিয়েছিল, সে এটা দেখে বললো এর একটা কবিতা পত্রিকাতে দিয়েছে, এটা কিরকম পত্রিকা, কিরকম স্ট্যান্ডার্ড, দৈনিক সংবাদ পত্রিকা দেওয়া হয়েছিল আর কি। সে এটা নিয়ে একটু একটু ইয়ে করলো আমার সঙ্গে, আমাকে পিচিং করলো। তারপরে আমার দুই মেয়ে, তার দুই ছেলে, সে বললো যে মেয়ে দেয় তো কিছু হবে না, হ্যাঁ ছেলে তো মুখাগ্নি করতে পারবে। আমি বললাম যে মেয়েরাও মুখাগ্নি করতে পারবে, এটা উল্টা পাল্টা নিয়ম করে রেখেছে, হ্যাঁ মেয়েদের করতে পারবে না এমন এমন কোনো কথা শাস্ত্রে নেই, হ্যাঁ শুধু মানুষের মন গড়া কথা দেওয়া এইগুলি হয় না। এরকম ভাবে তার সাথে কথা হলো যে আমি কোথায় থাকি, আমি দুর্গাচৌমনি থাকি, না না না এই দুর্গাচৌমনির নাম তো আগে মেথাচৌমনি ছিল, বুঝছেন? এইভাবে সে আমাকে অনেকবার সে অপদস্থ করেছে। আমি ছিলাম চার্জে, স্কুলের চার্জে। এরপরে একদিন রাগ করে সে স্কুল থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গেল যে না আমি আমি আর স্কুলে চাকরি করবো না, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি, বলে স্কুলে পথে গিয়ে মাস্টার মানে নমস্কার দিয়ে সে চলে গেল। আমি কিন্তু আর তাকে ডাকতে যাইনি, আমার মনে এত অপমান লেগেছিল যে এই ধরনের এই স্ট্যান্ডার্ডের একটা লোক মাস্টারি করে, শিক্ষকতা চাকরি করে, তার মধ্যে কোনো আদর্শ বলতে কিচ্ছু নেই, হ্যাঁ আমি তাকে আজ ফিরে আবার আসতে যাইনি। এই কথাই বললাম আপনাদের কাছে, আমি এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি যে এই ধরনের মানুষের সংস্পর্শে থাকলে পরে জীবন বিষিয়ে উঠে, এতটুকুই বললাম আর কি।
0: ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় বন্ধু চেনা বিষমতায়। আপনাদের জীবনের বন্ধুত্ব নিয়ে কোনো অভিজ্ঞতা যদি থেকে থাকে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা,
2: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: বলুন।
2: তো আজকের প্রসঙ্গটা হচ্ছে বন্ধু চেনা বিষমতায়।
0: হ্যাঁ,
2: বন্ধু শব্দটা ছোট হলেও মাহাত্ম্য কিন্তু অনেক বড়। বন্ধু ছাড়া জীবনটা একেবারে মনে হয় রসকসহীন। প্রথমে ছোটবেলার বন্ধুত্ব হয় একরকম, আস্তে আস্তে যে জীবনের আমাদের যে পর্বগুলো

0: আছে। ছোটবেলায় বন্ধু ছিল কম, কিন্তু পরবর্তী সময় আস্তে আস্তে এক একটা পর্যায়ে অনেক বন্ধুত্ব মিলে। তখন তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করতাম, তখন তো দেখলাম যে তখন কম ছিল, টিভি ছিল না, মুঠোফোন ইত্যাদিও ছিল না তখন আজকের মতন, যে ক্রিকেট খেলা নিয়ে এত মাতামাতি ছিল না। তবে ফুটবল টুটবল খেলা আমরা করতাম, তখন বন্ধু থাকতো অনেকজনই। কিন্তু বর্তমানে একটু যখন বড় হয়ে গেছি, তখন কিন্তু আস্তে আস্তে বন্ধু বাড়তে শুরু করলো। কলেজে পড়ার সময় তাও অনেক বন্ধু পেয়েছি, তখন তো বন্ধুর অভাব নেই, নানা রকমের বন্ধু এসে জীবনে যোগদান করত, আমরাও থাকতাম। তো আমরাও থাকতাম বিভিন্ন কাজে কর্মে নিয়ে, বিভিন্ন পড়াশোনা থাকে বাকি, সেই বন্ধুত্ব কিন্তু আজও কিন্তু অনেক বন্ধুর কথা মনে পড়ে। তারা আসলে স্কুল কলেজে যারা আছে তারা অনেক সময় নিঃস্বার্থ বন্ধু থাকে। তো হ্যাঁ, কিন্তু চাকরি জীবনেও দেখলাম অনেকজন বন্ধু আছে, কিন্তু মাঝে মধ্যে তাদের সঙ্গে কিছু কিছু স্বার্থপরতার বিষয়ে চলে আসে। এক ডিপার্টমেন্টে কাজ করলে দেখা যায় যে অনেক বন্ধুর স্বার্থটা যখন ক্ষুণ্ণ হয়, তখন তার তখন আর বন্ধুত্ব বিষয় একটা থাকে না। এরকম বন্ধু কিন্তু আমরা চাই না। আমরা চাই বন্ধুত্ব যখন হবে, বন্ধুত্ব হবে আকাশের তারার মতো, যাতে আমরা নাকে নাক দেখেও বলতে পারি যে বন্ধুত্ব আমার সত্যি সত্যি বন্ধুত্ব হয়েছে, তার সঙ্গে নির্দ্বিধায় বিভিন্ন কিছু শেয়ার করা যায়। তো এই মনের সঙ্গে মন মিলতে হবে। একটু আগে দাদা যে কথাটা বলেছেন, উৎসবে বেশনে রাজুদ্দারে শ্মশানে জ্যোতিষ্ঠতি সেও বান্ধব, তো এইরকমই বন্ধু হওয়া দরকার যাতে মনের মিল থাকে। কিন্তু এখন দেখা যায় যে বর্তমানে স্বার্থপরতা কিছু কিছু বন্ধুদের মধ্যে দেখা যায়, যাদের নেশা টেশার সঙ্গে জড়িত আছে, টাকা পয়সা নিয়ে স্বার্থপরতা আছে, সেখানে যদি আমরা মিশতে চাই বা কেউ যদি মিশে, তাহলে কি এটা কিন্তু বাঞ্ছনীয় হবে না, তাদের বিপদে পড়ার সম্ভাবনা থাকে। কাজেই চোখ কান খোলাভাবে বন্ধুদের সাথে বন্ধুত্বের আস্বাদন পেতে হবে, নাহলে কিন্তু জীবনটা আনন্দপূর্ণ হবে না, আমাদের জীবন কিন্তু একদম শেষ হয়ে যেতে পারে। এমন কয়েকটা উদাহরণও আছে, যখন বন্ধুত্ব বন্ধুত্ব মিলিয়ে ওর সঙ্গে টাকা নেওয়ার জন্য নেশা করে গেছে আর ফিরে আসেনি বাড়িতে, এমনও বন্ধুত্ব মানে আগে উপর দিয়ে চলতে বন্ধুত্বের মতো। আমার এক বন্ধু ছিল কলেজ লাইফেরই, আমি কলকাতায়, এখন বর্তমানে কলকাতায় থাকে, আমার সঙ্গে দেখা হয়েছে, ডাক্তার বন্ধু। তো বলছে আমাকে দেখে বলে যে কেন এসছো, কবে এসছো, এই বলে যে আমরা আজকে আমার বাড়িতে চল যেতে হবে। আমি বলি যে আজকে তো যাওয়া যাবে না, না তোমাকে আজকে যেতে হবে। শেষ পর্যন্ত নিয়ে গিয়ে আমার কি অসুবিধা, আমি যেখান থেকে ছিলাম ওই যে ট্রিটমেন্টে, সে আমাকে নিয়ে গিয়ে সমস্ত ট্রিটমেন্ট তো করিয়ে দিয়েছে, আমি যেখানে আমার ডেস্টিনি ছিল সেখানে না যেতে পারিনি, ওইখানে আমার থাকতে হয়েছে। এখন তো প্রায় খবর নেই, কেমন আছো, ভালো আছো কিনা, শরীর ভালো আছে কিনা। এই এরকম বন্ধু কিন্তু আমাদের প্রত্যেকেরই জীবনে প্রয়োজন, যার সঙ্গে স্বার্থপরতা থাকবে না, বিশ্বাসঘাতকতা থাকবে না, এমন লোক যদি আমরা বন্ধু নির্বাচন করতে পারি, তাহলে আমরা ভালো থাকতে পারবো এবং অন্যদেরও ভালো রাখতে পারবো। আমাদের পরিবারের সঙ্গে এরকম কিছু কিছু বন্ধুত্ব মিশে আছে, যাদের সঙ্গে মিশতে গেলে কোনো ভয় নেই, নির্দ্বিধায় মিশতে পারবো, চলতে পারবো। এটি আমাদের সকলেরই বন্ধুত্বের, আজকে যে আপনি পর্বটা রেখেছেন বন্ধু চিনা বিসন্ধায়, তো এই যে চিনে যদি আমরা ফেলতে পারি একবার, তার সঙ্গে তার পরিবারের সঙ্গে মিশতে কিন্তু আমরা ভয় করব না, আমরা চলতে পারবো নির্দ্বিধায়। এরকম বন্ধু ভাই বাঞ্ছনীয় এবং আমাদের প্রত্যেকেরই কাম্য হওয়া উচিত বলে আমি মনে করি। নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার, ভালো থাকবেন। সত্যি, যদি প্রকৃত বন্ধু আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি আনন্দের হয়ে থাকে। অনেক কিছু যেটা আমরা কাউকে বলতে পারি না, সেটা শেয়ার করতে পারি, আমাদের মনের কথা আমরা সেই বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারি, জানি সে তার মিসইউজ করবে না, বা আমি যদি মিসগাইড হয়ে যাই আমাকে সে গাইড করবে ভালো কিছু করার, কিন্তু বুঝে শুনে। অনেক সময় এরকম হয়, ভুল মানুষের সঙ্গে বন্ধুত্বে জড়িয়ে একেবারে নিজের জীবনটাই অনেকে শেষ করে দেয়। সেটাই হচ্ছে আজকেও আমাদের এই পর্বে, অনেকে বলছে একজন ভালো বন্ধু পেয়েছেন, একজন খারাপ বন্ধু পেয়েছেন, সেটা হচ্ছে এবং সেটা সবার জীবনে অহরহ হয়ে আসছে। এই লেসন থেকেই আমাকে শিখতে হবে, আমাদের সবাইকে শিখতে হবে, কার সঙ্গে, কেমন মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব করা উচিত, আমাদের মনের মিল আছে কি না, সে আমার সঙ্গে বিপদে পাশে দাঁড়াবে কি না, সেটা দেখে সেটা বুঝে আমাদেরকে এগোতে হবে। নমস্কার, কে রয়েছেন?
2: দিদি
1: নমস্কার,
2: পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতমবুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
1: বলুন
2: দিদি, ভালো আছেন? অনেকদিন পরে কথা হচ্ছে।

0: বলি দেখুন, ববে মানুষ চেনা দায়, কেউ বা করে সাধুগিরি, কেউ বা মানুষ মেরে খায়। দেখুন কত রকম লোক আছে পৃথিবীতে, মানুষ তো। এখন নিজেকে সাবধানে পা ফেলতে হবে, বুঝলেন, মানে দেখতে হবে যে আমি যেহেতু বন্ধু করলাম, এই বন্ধুটা ঠিক ওই কথাবার্তা শুনে এ করে বোঝা যায় যে ঠিক জায়গার দিকে আমাকে নিয়ে যাচ্ছে না অন্যদিকে নিয়ে যাচ্ছে, এরকমও বোঝা যায়। তবে আমার আজ পর্যন্ত প্রকৃত বন্ধু একজনই আছে, তো আমরা দুজন এখনো পর্যন্ত দুজনে কথাবার্তা শেয়ার করি, কি করবো না করবো। এখনো বললেন ওই ওয়ান থেকে একসঙ্গে পড়েছি, আজও পর্যন্ত সেই বন্ধুটা এখন আমার ঘরে আছে, একসঙ্গেই থাকি আমরা দুজন। তো দেখুন 50-60 বছর বয়স হয়ে গেল, আর এই প্রকৃত বন্ধু মানে ওটা ইয়ে সংস্কৃততে বলছে যে জহি বিপন্ন মিত্রং পরিত্যাজ্য পলায়েতে সহায় শত্রু, আর বিপন্নস্য মিত্রস্য সহায় এব প্রকৃত বন্ধু। যাই বিপদে আপদে সম্পদে আমাকে শ্মশান পর্যন্ত যে নিয়ে যাবে সেই আসল প্রকৃত বন্ধু। তো সেই প্রকৃত বন্ধু কিন্তু আজ পর্যন্ত আমার আছে। ভালো থাকুন, এইটুকুই বললাম।
1: ভালো থাকুন, আপনিও ভালো থাকুন। যাদের জীবনে সেই ছোট্টবেলা থেকে, দেখুন চাইল্ডহুড ফ্রেন্ড আমাদের জীবনে অনেক বেশি স্পেশাল থাকে। হয়তো কাজের কারণে আমাদের কথা হয় না বা আমাদের যোগাযোগ হয় না, কিন্তু সেই মনের কোণে চাইল্ডহুড ফ্রেন্ডশিপ সত্যি অনেক স্পেশাল থাকে, এবং সেটা থাকে আজীবন। সেই যে কিছুক্ষণ আগে একজন দাদা বলেছিলেন যে স্কুল লাইফে কলেজ লাইফে যে বন্ধুগুলো আমরা পাই সেখানে খুব বেশি একটা স্বার্থপরতা থাকে না, খুব বেশি একটা সেলফিশ ওরা থাকে না, সেই আনন্দে উদ্যমে আমরা মেতে থাকি, তারপর কাজের কারণে হয়তো আলাদা হয়ে যায়, কিন্তু সেখানে সেই প্রকৃত বন্ধুত্বটা থাকে। নমস্কার, কে রয়েছেন?
2: শুভ সন্ধ্যা ম্যাম।
1: শুভ সন্ধ্যা, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: আমি আনন্দনগর থেকে জয় কুমার।
1: বলুন।
2: বন্ধু চেনা দায়ী, বন্ধু এমন হতে হবে, বন্ধু হলে আপদে বিপদে কাছে এমন আছে, আর বন্ধু হলে যে সময় আপদ বিপদ পড়ে দূরে গেলে ওকে বন্ধু বলা যায় না। বিপদে আপদে যে সময় বন্ধু হলে এইভাবে আসতে হবে, আপদে বিপদে থাকলে পরে ওকে বন্ধু বলা যায়, আর সুখের সময় যদি কাছে থাকে ওকে বন্ধু বলা যায় না ম্যাম।
1: বন্ধু সে যে সুখেও আপনার পাশে থাকবে, দুঃখেও আপনার পাশে থাকবে। যাই হোক, আপনার জীবনে কোনো অভিজ্ঞতা কি রয়েছে বন্ধুত্ব নিয়ে?
2: হ্যাঁ আছে ম্যাম,
1: বলুন, শেয়ার করুন।
2: আমি আমার স্কুল জীবনে পড়ার সময় 8-10 জন বন্ধু পেয়েছি, তবে এক বন্ধু আপদে বিপদে সময় সময় আপদ বিপদ করে এই আছে, আর ওকে বন্ধু বলে আমি মনে করি আর কি ম্যাম।
1: শুভরাত্রি, ভালো থাকবেন। সেটাই প্রকৃত বন্ধু, যদি কেউ পায়, যদি আমাদের থাকে, সেটা সেই একজনই থাকে। 10 জনের মধ্যে একজনই আমাদের একেবারে কাছের হয়, যাকে আমরা বেস্ট ফ্রেন্ড বলে চিনি। আমাদের বেস্ট ফ্রেন্ড সবার লাইফে একজনই থাকে, কিন্তু অনেক সময় বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে অনেকে বিট্রে পায়, এরকমও কিন্তু রয়েছে, তারপর বন্ধুত্বটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এরকমও আমাদের জীবনে ঘটনা রয়েছে। সেই ঘটনা, আপনাদের অভিজ্ঞতা জীবনের, আপনাদের অভিমত মতামত শুনবো, তবে একটি গানের পর আবারও ফিরে আসছি আজকের আজরাতে পর্বে। আমাদের বিষয় বন্ধু চেনা বিষম দায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী আজ রাতে পর্বে। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় বন্ধু চেনা বিষমতায়। এতক্ষণ আপনাদের সবার গল্প শুনছিলাম, আপনাদের সবার কথা শুনছিলাম, এবার এই বিষয়ে আমি একটা গল্প বলি, একটা ছোট্ট গল্প। এক জঙ্গলে বাস করত এক কাক আর এক হরিণ। কাক থাকত চাঁপা গাছের ডালে বাসা বেঁধে, আর হরিণ থাকত সেই চাঁপা গাছের নিচে। কাক আর হরিণের মধ্যে অনেক দিনের ভাব। কাক সকালবেলা উড়ে গিয়ে খাবার খুঁজতে যেত, আর হরিণ বনের মধ্যে ইচ্ছে মতো ঘুরে ফিরে বনের ঘাস পাতা খেত। ঘাস পাতা খেয়ে খেয়ে হরিণের চেহারা বেশ নাদুস নদুস হয়ে উঠেছিল। হরিণ একদিন এক শেয়ালের চোখে পড়ল। হরিণকে দেখে শেয়ালের খুব লোভ হলো, ভাবল এর নরম মাংস খেতেই হবে, কিন্তু খাবো কেমন করে? সে বুদ্ধি আঁটল আগে হরিণের সঙ্গে ভাব জমিয়ে নি, তাতে তার কাছাকাছি থাকা যাবে। এই ভেবে সে হরিণের কাছে গিয়ে বলল, কি গো বন্ধু, কেমন আছো? হরিণ বলল, কে তুমি ভাই, তোমায় তো চিনতে পারলাম না। শেয়াল বলল, আমি এক শেয়াল, এই বনেই থাকি, কিন্তু আমার কোনো বন্ধু নেই। বন্ধু ছাড়া কি বাঁচা যায় বলো? তাই তোমায় দেখে ভাবলাম তোমার সঙ্গে বন্ধুত্ব পাতাই, কি আপত্তি নেই তো? এখন থেকে তুমি আর আমি একসঙ্গে চলাফেরা করব। হরিণ বলল, বেশ, তাই হবে। তারপর সন্ধেবেলায় হরিণ আর শেয়াল কাকের সঙ্গে দেখা করতে গেল। কাক হরিণকে বলল, তোমার সঙ্গে ও কে এসেছে? হরিণ বলল, ও এক শেয়াল, আমার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। কাক বলল, অচেনা কারোর সঙ্গে চট করে বন্ধুত্ব করতে নেই। কাকের কথায় শেয়াল খুব রেগে গেল, কিন্তু রাগ চেপে মিষ্টি গলায় কাককে বলল, ছি ভাই, এটা তুমি কি ঠিক কথা বললে? হরিণ যেদিন তোমাকে প্রথম দেখেছিল সেদিন তুমিও তো তার অচেনা ছিলে, এখন তো দেখছি তোমাদের দুজনের মধ্যে খুব গলাগলি ভাব, তাহলে আমি কি দোষ করলাম বলো? হরিণ বলল, ঠিক আছে ঠিক আছে, এত কথা কাটাকাটির কি দরকার, আমরা তিনজনেই তিনজনের বন্ধু, কেউ কারোর শত্রু নয়। কাক বলল, ঠিক আছে, তবে তাই হোক। এরপর শেয়াল একদিন হরিণকে ডেকে বলল, বন্ধু, এই বনের মধ্যে একটা জায়গা দেখেছি, সেখানে ক্ষেত ভরা ফসল, চলো তোমাকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। শেয়াল হরিণকে জায়গাটা দেখিয়ে দিল। হরিণ রোজ সেই চাষের জমিতে গিয়ে ফসল খেতে লাগল। ব্যাপারটা একদিন ক্ষেতের মালিকের নজরে পড়ল। হরিণকে ধরার জন্য সে ফাঁদ পাতল, হরিণ সেই ফাঁদেই পড়ল। হরিণ ভাবল, বন্ধু তাকে এই বিপদ থেকে বাঁচাবে। অন্যদিকে শেয়াল ভাবল, যাক, এতদিন পর আমার মনের ইচ্ছে পূরণ হবে। মালিক যখন হরিণটাকে কাটবে তখন তার রক্ত মাংস মাখা হাড়ঘর আমি নিশ্চয়ই পাব। হরিণ শেয়ালকে ডেকে বলল, বন্ধু আমাকে শিগগির বাঁচাও, আমার বাঁধনগুলো কেটে দাও। শেয়াল বলল, হায় হায় বন্ধু, জালের বাঁধনগুলো তো পশুর নাড়িভুঁড়ি দিয়ে তৈরি, আজ রবিবার, রবিবারে তো আমি তাতে মাংস কাটি না, কাল সকালে কেটে দেব, কেমন? তুমি কোনো চিন্তা করো না। এই বলে সে কাছাকাছি গিয়ে লুকিয়ে রইল। এদিকে সন্ধ্যা হয়ে গেল, হরিণ তখনও বাসায় ফেরেনি। কাক তাকে খুঁজতে বেরোল, খুঁজতে খুঁজতে হরিণকে দেখতে পেয়ে বলল, সেই ঠক শেয়ালটা কোথায় গেল? হরিণ বলল, এতক্ষণে বুঝেছি আমার মাংস খাবে বলে আশেপাশে কোথাও লুকিয়ে আছে। কাক বলল, আমি তো আগেই বলেছিলাম যে আড়ালে ক্ষতি করে কিন্তু সামনে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে একেবারেই আমল দেবে না। এদিকে সকাল হতেই ক্ষেতের মালিক লাঠি নিয়ে হরিণকে মারতে লাগল। কাক হরিণকে বলল, তুমি পেট ফুলিয়ে পাগুলো টান করে মরার মতো শুয়ে থাকো, আমি যেই কাকা করব অমনি তুমি ছুটে পালাবে। ক্ষেতের মালিক হরিণকে দেখে বলল, এ যে দেখছি নিজেই মরে পড়ে আছে। এই বলে সে হরিণের বাঁধনগুলো খুলে দিল। সুযোগ বুঝে কাক এবার ডাকতে শুরু করল।
কাকের ডাক শুনে হরিণ লাফিয়ে উঠে ছুটে পালালো। তাকে মারবার জন্য ক্ষেতের মালিক খুব জোরে লাঠি ছুড়ে দিল। লাঠিটা গিয়ে লাগলো শেয়ালের গায়ে। লাঠির ঘায়ে শেয়ালের প্রাণ বেরিয়ে গেল। এই গল্পটা থেকে আমরা কি জানতে পারলাম? একেই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। আর দেখুন, মুখোশের আড়ালে আসল চরিত্র। প্রথমে তো হরিণটি বুঝতে পারেনি, ভাবল শেয়াল বন্ধুত্ব তো করা যেতেই পারে, সেটাতে তো কোনো ক্ষতি নেই। কিন্তু যদি একটু বুঝে শুনে সে পাটা বাড়াতো, তাহলে এই বিপদের সম্মুখীন তাকে হতে হয় না। আমাদের মানুষের জীবনেও সেম, একটু বুঝে শুনে যদি সতর্ক হয়ে আমরা বন্ধুত্ব করি, তাহলে হয়তো কোনো বিপদের সম্মুখীন আমাদেরও হতে হবে না। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?

0: হ্যালো,
1: হ্যালো
0: হ্যালো,
1: জি, নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি প্রদীপ দেব চন্দ্রমূর্তিকে বলছি।
0: বলুন প্রদীপ বাবু।
1: দিদি, আমার তো ছোটবেলায় স্কুল জীবন থেকে এক বন্ধু আছিল,
0: আচ্ছা,
1: এখনো বড় হয়েছি, একলগে চাকরি করতেছি, সবে করছি, এবং আপদ বিপদে সবসময় বন্ধু আমার পিছনে আছে এখনো।
0: বাহ,
1: কেন, আমি যখন অসুস্থ ছিলাম, চেন্নাইয়ে ভর্তি ছিলাম, তখন বন্ধু আমাকে সাহায্য করেছে টাকা পয়সা দিয়ে।
0: বাহ, খুব ভালো।
1: এখনো খুব বন্ধু আছে, মানে যদি কোনো হসপিটালে কোনো কিছু হয় তো বা আমার সেমনি তেমনি সবসময় দূরে যায়
0: বাহ,
1: এবং দেখাশোনা করে।
0: এরকম প্রকৃত
1: বন্ধু এখনো
0: বন্ধু
1: ভালো আছে।
0: পাওয়া তো ভাগ্যের ব্যাপার, আপনি সত্যি খুব
1: হ্যাঁ
0: ভাগ্যবান।
1: হ্যাঁ, আর এখন এখন তো যদি কোনো বন্ধুই পাওয়া যায় না, ভালো বন্ধু পাওয়া যায়,
0: সেটাই
1: এই
0: অনেকটা কঠিন হয়ে গেছে।
1: হ্যাঁ এখন কঠিন হয়ে গেছে। এখন তো ওই কয়েক বছর হয় এক বন্ধু আমার ঘুরছিল বাড়িতে এসে, বন্ধু বান্ধবের অনেক রকম পরিচয় দিতে দেওয়ার ফলে আমিও খুব মিষ্টি বন্ধুর সাথে। একদিন ওই বন্ধু যখন অসুস্থ হয়েছে, আমি তার খুব কিছু সাহায্য করেছি এবং গেছি, আসা যাওয়া করছি, দেখছি বা হসপিটালে ভর্তি আছিল, এখন তো আমার দিকে আর ফিরে হচ্ছে না। এরকম বন্ধু তো এখন আর পাওয়া যায় না, কিন্তু এখনই আমি একটা বন্ধু আছে আমার, সবসময় আমি পিছনে থাকি।
0: বাহ, আপনাদের বন্ধুত্ব এভাবেই বেঁচে থাকুক,
1: হ্যাঁ,
0: খুব ভালো।
1: তো একটা কথা যদি মানে যে একটা শ্লোক শ্লোক বলতে পারি, মানে শ্লোক তো যে শ্মশানে বেসনে শ্মশানে উৎসবে বেসনে রাষ্ট্রপত্র রাজক দ্বারা শ্মশানে যথেষ্ট সৌভাগ্য,
0: সেই উৎসবে
1: সব সময় উপস্থিত থাকে
0: হুম
1: সেই প্রকৃত বন্ধু এখনো আছে বন্ধু আমার।
0: বাহ, খুব ভালো। ভালো থাকবেন
1: নমস্কার
0: শ্রোতা বন্ধু,
1: দিদি।
0: নমস্কার, শুভরাত্রি। এতক্ষণ আপনাদের সঙ্গে অনেক কথা হলো, আজকের আজ রাতের বিষয় বন্ধু চেনা বিষম দায়নি। শ্রোতা বন্ধু, বন্ধু চেনা সহজ নয়, সময় ও বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে বন্ধুত্ব প্রমাণিত হয়। তাই বন্ধুত্ব স্থাপনে তাড়াহুড়ো না করে মানুষের আচরণ, মানসিকতা এবং আপনার বিপদে তার অবস্থান পর্যবেক্ষণ করাই হলো প্রকৃত বন্ধু চেনার মূল চাবিকাঠি। শ্রোতা বন্ধুরা, আজকের এই আজ রাতে পর্বের বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে অনেক মতামত শুনলাম, আপনাদের জীবনের অভিজ্ঞতা শুনলাম বন্ধুত্ব নিয়ে। আশা করছি সবাই শুনেছে, সবাই সমৃদ্ধ হয়েছে এবং এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। আবারও আপনাদের সঙ্গে কথা হবে নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো অনুষ্ঠানে, নতুন বিষয় নিয়ে।

জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালকের অনুষ্ঠান সূচি। সকাল ছটা পাঁচ মিনিটে শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, সকাল ছটা পঁচিশ মিনিটে শুনবেন হায়ংনি খোরাং, সকাল সাতটা পঁচিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, স্থানীয় সংবাদ শুনবেন সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে, অভিজ্ঞাপন শুনবেন সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে, তোমায় গান শোনাব সকাল আটটা চল্লিশ মিনিটে, নিউজ হেডলাইন্স সকাল নটা বেজে দশ মিনিটে, সকাল নটা বেজে বারো মিনিটে শুনবেন বলছি তোমায়, সকাল দশটায় শুনবেন মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, সঙ্গে থাকছে আর যে অম্বালিকা, বেলা দুটায় ককবরক অনুষ্ঠান ক্ষণাথক্তক খরাং, বেলা দুটা বেজে তিরিশ মিনিটে শুনবেন সুরের আকাশে আর যে অঙ্কিতার সঙ্গে, সুরের আকাশে শুনবেন বেলা চারটায়, বিকেল পাঁচটায় শুনবেন আজকের সিকান্দার, সন্ধে ছটা তিরিশ মিনিটে শুনবেন উড়ান, রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন ককবরক অনুষ্ঠান, রাত আটটা পাঁচ মিনিটে শুনবেন গানে আপকে লিয়ে, রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন সমাচার সন্ধ্যা, রাত নটায় নিউজ হেডলাইন্স এবং রাত নটা বেজে দু মিনিটে শুনবেন আজ রাতে, সঙ্গে থাকছে আর যে নিবেদিতা, রাত এগারোটায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। জানিয়ে দিচ্ছে আবহাওয়ার বিজ্ঞপ্তি, আগামী চব্বিশ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। স্টুডিওর ঘড়িতে এখন এগারোটা বেজে চার সেকেন্ড। শুভরাত্রি।